0: বাবু পুরনো জ্বরে ভুগছিল, পেটে পিড়ে, রোজ সন্ধেবেলা জ্বর হতো, ওষুধ নেই, পথ্যি নেই। জ্বর সেরে গেল তো পান্তা ভাত পটল পেঁয়াজ পোড়া দিয়ে খেল। সেদিন রাত্রিরে জ্বর হয়েছে ওর সেই অপেরা পার্টি থেকে গান সেরে এসে, ভোরবেলা মারা গেল, কাফনের কাপড় জোটে না শেষে। এই তো অবস্থা, বুড়ো বয়সে এই ছেলেটা তবুও মাথা ধরা হয়ে উঠেছিল। আর একটা ছেলে, সে তো বাচ্চা, তার আর ভরসা কি বাবু? অত্যন্ত মর্মাহত হলাম বলা বাহুল্য। মনের কোণে ঘোর মিথ্যেবাদী জুয়াচোর, কিন্তু সদা প্রফুল্ল বৃদ্ধ বারিকের প্রতি একটু অনুকম্পার ভাব সঞ্চিত হল। কাল সকালে একবার বারিকের বাড়ি যাব। সকালে একবার গেলাম বারিকের বাড়িতে। ভাগের জমি দুবছর কিনে নিয়েছিলাম ওর কাছ থেকে, এবার ওর সঙ্গে আবার বন্দোবস্ত করব। পুত্র শোকাতুর বৃদ্ধকে সান্ত্বনা দেওয়া উচিত, সাহায্য করা উচিত। সেই দিনই রাত 10:11 গোসাই বাড়ির জন্মাষ্টমীর নিমন্ত্রণ খেতে খেতে শুনি কোথা থেকে বাঁশি, বেহালা, ডুগি, তবলা আর মানুষের গলার একটা সম্মিলিত রব ভেসে আসছে। নিমচাঁদ পাড়ুই বলল,
1: বাবু গোসাই বাড়ির নাট মন্দিরে আজ জন্মাষ্টমীর দিন বাড়ি অপেরা পার্টির গাওনা হচ্ছে, বেশ ভালো পালা হবে, গিয়ে শুনুন।
0: আসরে গিয়ে দেখি বারিক বিদূষকের ভূমিকায় দাঁড়ি নেড়ে নেড়ে খুব লোক হাসাচ্ছে। পালা হচ্ছে সাধন সমর।

0: কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আসলে এই বারিকের মতো মানুষ আমাদের চারপাশে হয়তো ঘুরে বেড়ায়, বিভূতিভূষণের মতো বিভূতিভূষণরা দেখিয়ে না দিলে তাদেরকে আমরা হয়তো খুঁজে পাই না, দেখতে পাই না। অদ্ভুত শিল্পী মনের কিছু মানুষ অভাব দারিদ্র কুড়ে কুড়ে খায়, কিন্তু তবুও তার সঙ্গে সঙ্গে সেগুলো তাদেরকে কোনোভাবেই স্পর্শ করতে পারে না, তারা একটা অপূর্ব আনন্দে ভেসে চলে। এই গল্পটা পড়তে পড়তে আর একটা গল্পের কথা খুব মনে হচ্ছিল, বনফুলের খুঁড়ো বলে একটি গল্প। ছোট্ট গল্প কিন্তু অসাধারণ গল্প, কখনো যদি শোনানো সম্ভব হয় শোনাব। আর কাজী নজরুলের দারিদ্র কবিতাটার কথা, যদিও আজকে আর কবিতা শোনানোর সময় নেই, কারণ আপনাদের মেসেজগুলো প্রচুর মেসেজ এসেছে, সেগুলো একটু চট করে পড়ে দিই। 9903653992 এ নাম্বারে। শুভ সকাল দাদা ভাই, চিরন্তনীর গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে একদম শুরুতে লিখেছেন, থ্যাংক ইউ। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাতে, জীবনে আজও একটা নতুন সকাল পেলাম প্রীতি উপহার, সেই খুশিতে শুনছি এখন চিরন্তনীর গল্প গানের দারুণ সমাহার। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, ধন্যবাদ আপনাকেও। চিরন্তনীর ভোরে জাগে আশার নতুন আলো, গল্পে গল্পে শেখায় জীবন, হার মানা নয় ভালো। শুক্র শনি রবিবারের আসে মনের সাথী হয়ে, মোটিভেশনের মন্ত্র শোনায় স্বপ্নগুলো ছুঁয়ে, অসাধারণ গানের সুরে মন হয় প্রাণবন্ত। চিরন্তনী তাই ভোরের সঙ্গী, চিরকালই চিরন্তন। সৌভিক সরকার, কসবা হালতু থেকে, অনেক ধন্যবাদ সৌভিক, খুব সুন্দর করে লিখেছেন। বর্ষাসিক্ত সকালবেলায় চিরন্তনী শ্রোতাদের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। উঁকি মারতে মারতে উপস্থিত আসন্ন শরৎ, অনেক উন্মাদনায় অপেক্ষা করে থাকি মা আসছেন মর্তে। বাঙালি উৎকণ্ঠায় দিন গুনছে, আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। প্রকৃতি মন মাতানো বর্ষা কিছুতেই মন পিছু ছাড়ছে না। ঝাঁঝা মেঘ, বকুল শিউলি কাশ ফুলের গন্ধে মাতোয়ারা। এ সপ্তাহের প্রথম দিন সুরেলা কোকিলকণ্ঠী ইন্দ্রাণী দি গল্পে গানে মাতিয়েছেন। আজ উপস্থিত থাকছেন উজ্জ্বলবাবু, বেতারের দুজনের উপস্থাপনায় খুব সুন্দর। উচিলদহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত এবং মায়া রাউত, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকেই। অরিজিৎ, অরিজিৎ দাস অধিকারী, সেনজ্যোতি বিবেকনগরতে মাতানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, উজ্জ্বলবাবুর সাথে শনির প্রাতে চিরন্তনী বাসরে, গান গল্প কথার ডালিতে শুভ এই বাসরে। বিভূতিভূষণের ধরায় আসা আজকে বিশেষ দিনে, বৃষ্টিসহ আছি মেধে চিরন্তনী শনে। আমার জন্য তুমি নাকি তোমার জন্য আমি, হৃদয়ের অযুত কথন চিরন্তন সেই বাণী। সংযুক্তর নানান কথন সুন্দর গানের সুধা, সুন্দর এই সকালে ভরছে মনের ক্ষুধা। চোখের দেখা মনের দেখা তফাত সদাই থাকে, উভয়ের ব্যালেন্স করাই যাপনের যাপন রথে। পরিবারের সবাই মোরা বেঁধে বেঁধে থাকি, বিপদকালে সবাই যেন সবাই পাশে রাখি। কালো আর ধলো বাইরে কেবল, ভেতরে সবাই সমান রাঙা। কথা সুরে চিরন্তনীতে চিরদিনের ঘুম ভাঙা। অনন্য সাজের চিরন্তনী বেশ লাগছে বেশ, রূপক এই গল্পের কথন থাকবে মননের রেশ। বিভূতিভূষণের দৃশ্যকল্প হারানো, অতিথি ফেরানো, আজকের অনুষ্ঠান অসাধারণ আন্তরিকতায় ভরানো। উজ্জ্বলবাবুর পঠন কথন বেশ চমৎকার, অন্য রূপে সাজানো আসর প্রিয় সভাকার। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকেও। চিরন্তনীতে আজ গ্রাম বাংলার এক চিত্র ফুটে উঠল উজ্জ্বলের অপূর্ব অনবদ্য পরিবেশনায়, মুগ্ধ হলাম। সংযুক্তা ভাদুরী, ধন্যবাদ সংযুক্তা দি, আপনার গানে গানেও আমরা মাঝে মাঝে কখনো কখনো দারুণভাবে প্রাণিত হই, ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন লিখছেন শাহরাপুরি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শনিবারে চিরন্তনীদের শুনছি গান নতুন গল্প, বিভূতিভূষণের লেখা গল্প পড়েছি, তার মধ্যে একটি গল্প খুব ভালো লাগছে আপনার মুখে, কষ্টের মুখেও হাসি গান লেগেই আছে, আশ্চর্য লাগে। সত্যি তাই, খুবই আশ্চর্য লাগে কীভাবে এই মানুষগুলো পারেন এত কষ্টের মধ্যে। আসলে কখনো কখনো মনে হয় যে সুখের সঙ্গে দুঃখ আর আনন্দের সঙ্গে কষ্ট, এদের হয়তো জীবনে দুঃখ আছে কিন্তু কষ্টটা নেই, দুঃখ বোধটা নেই। সবসময় জীবন একটা অদ্ভুত অপার্থিব আনন্দে ভর্তি, সৃষ্টির আনন্দে। সুপ্রভাত দাদা ভাই, লাইভ অনুষ্ঠানের প্রত্যেকটি চরিত্রকে একক কণ্ঠে নিপুণভাবে

বুঝিয়ে তোলা কতটা কঠিন আমরা জানি, কিন্তু দাদা আপনার উপস্থাপনায় কোথায় ত্রুটি খুঁজে পাই না। গল্পগুলোকে যেভাবে বলতে থাকেন আমাদের কানে কানে কল্পনার জগতে পৌঁছে যাই। রেকর্ড করে রাখলাম অপূর্ব উপস্থাপনা, অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। আসলে আমাদের সব কথাই তো হাওয়ায় মিলিয়ে যায়, আপনারা যদি কখনো রেকর্ড করে রাখেন তাহলে সেগুলো মানে কিছুটা হয়তো ভবিষ্যতের জন্য থাকতেও পারে এই আর কি। থ্যাংক ইউ। এরপরে লিখেছেন সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ ভোরে উঠে বিরক্তিকর পরিস্থিতি, রেডিও ভালো বাজছে না, ফোনে চার্জ নেই, তবুও তোমার সঙ্গে আছি, পরের থেকে নিয়ে লিখছি। আচ্ছা, আমার অবস্থা প্রায় বারিকের মতো হয়েছে, নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। সত্যি তাই, ভালো লাগার জিনিসগুলো যখন মানুষ মানে সম্পূর্ণ করে উঠতে পারে না, তখন অদ্ভুত একটা মানে মন খারাপ করা অবস্থা তৈরি হয়। আর এই গল্পটা শোনার পরে বা পড়ার পরে আমাদের কেমন একটা অদ্ভুত মন কেমন করা অবস্থা তৈরি হয়। ধন্যবাদ আপনাকেও। এরপরে মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদাভাই, শনিবারের চিরন্তনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার লেখা বাড়ি কপেরা পার্টি ছোট্ট গল্প পাঠ অপূর্ব উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, গল্প নয় বাস্তব ঘটনা, এরকম গরিব কৃষক আমরা ছিলাম, কর্জ শোধ করতে করতে গরিব থেকে নিতান্ত গরিব হয়ে যেত, অনেক কৃষকের দৃশ্য চোখে ভাসলো দাদাভাই। সত্যি তাই, আমাদের এখানে এমন অনেক অবস্থা চলে যেগুলো সত্যি সত্যি কাঙ্ক্ষিত নয়, সেই নিয়ে সামাজিক অবস্থা বা ইত্যাদি পর্যালোচনা, সেগুলো অন্য গল্পে চলে যাবে। যাই হোক, পরে সেসব নিয়ে কখন আলোচনা করবো, আর একটু কিছু বার্তাগুলো চট করে পড়ি। সুপ্রভাত, উজ্জ্বল ভট্টাচার্য আজ যেভাবে গল্পটি পড়লেন তাতে শিল্পী সত্তার অপার মহিমা ফুটে উঠল। বারিকের জন্য চোখ সিক্ত হয়ে গেছে, শিল্পীকে আর পাঁচটা সংসারী মানুষের সঙ্গে তাদের মেলানো যায় না। বিভূতিভূষণ চিত্রকার, দূরে ওই নদীপারে বটবৃক্ষ তলে নাম গোত্রহীন এক সাধু বাস করে, বৃক্ষ ছাড়া এ ধরায় কেউ নেই তার, পশু পাখি বৃক্ষরাজি এই তার সংসার, নাম গান গেয়ে গেয়ে তার দিন কাটে, এমন কি আছে কেউ নাম ধরে ডাকে, পার ভাঙা ঢেউগুলো বুঝে তার ব্যথা, বাতাসের কানে কানে বলে তার কথা, পালতোলা নৌকোয় হাল ধরা মাঝি বাতাসের মুখে শোনে সাধুর সুখ্যাতি, সাধুর ঘাটের কাছে নৌকো এসে ভিড়ে সাধু সঙ্গ পাবে বলে তাকে ধরে ঘিরে, একা একা থেকে সাধু ভাষা গেছে ভুলে, ভক্তগণে ইশারায় বুঝিয়ে তা বলে। এইভাবে চারিদিকে কথা রটে যায়, নদী তীরবর্তী স্থানে এক আশ্রম হয়, সাধু থাকে তার প্রিয় সেই গাছ তলে, ভক্তের বালখিল্যতা ঢোকে নি অন্তরে। আপনাকে স্যালুট। বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। আপনারও এই কবিতাটা এত সুন্দর কথা বলতে বলতে চলে এলো এবং এই বক্তব্যটাও খুব ভাল লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা প্রত্যেকে এত সুন্দর করে লেখেন, আপনাদের এই চিন্তাভাবনা কথাগুলো মানে সেগুলো একটা বড় সম্পদ আমাদের কাছে। যাই হোক, এরপরে কে লিখছেন একটু দেখে নিই। সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতি দিয়ে লিখছি হিন্দমটর থেকে, আজ শনিবারের চিরন্তনী বিভূতিভূষণের গল্প শুনলাম ভাইয়ের অপূর্ব পরিবেশনায়, সাথে গান ভরিয়ে দিল মন, খুব ভালো লাগলো। হ্যাঁ, আসলে ওই গানটার কথা হঠাৎ করে মনে হচ্ছিল এই গল্পটা পড়তে পড়তে, ধনঞ্জয় ভট্টাচার্যের শিল্পী মনের বেদনা নিঙাড়ি। আসলে যে কোনো মানুষই যখন সৃষ্টি করেন তার ভেতরের যে কষ্ট যন্ত্রণা সেগুলোই কিন্তু সৃষ্টির প্রধান উপজীব্য তৈরি হয়, আর সেই সৃষ্টির মধ্যে দিয়ে সে অদ্ভুত একটা অপার্থিব আনন্দের কথা যেটা বলছিলাম সে আনন্দে ভেসে চলে, তখন বাস্তব জাগতিক দুঃখ কষ্ট তাকে কোনোভাবে ছুঁতে পারে না। শিল্পী মন ছাড়া আসলে এটা কিভাবে করা যায় আমাদের জানা নেই, ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন শিবশঙ্কর সাতপুয়া গড়হরিপুর আর বিহার ভবন পশ্চিম মেদিনীপুর থেকে, শুভ সকাল, শনিবারের চিরন্তনী, আজ 12 সেপ্টেম্বরের বৃষ্টি ভেজা সকাল বসে বসে শুনছি, খুব ভালো লাগছে, সেই বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে, আমি জানি না কলকাতায়ও বৃষ্টি হচ্ছে কি না, তবে একটা বর্ষার আবহ তো রয়েছেই, তার মধ্যে এই ধরনের একটা গল্প মানে কোথাও আমার নিজেরও খুব ভালো লাগে। যাই হোক, আরও অনেকে বার্তা পাঠিয়েছেন, দেখি পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘরিয়া থেকে, দক্ষিণ বাতাস বইছে আজি হৃদয় নদীর কূলে, শান্তির বাণী রচিত হল রঙ্গনের ফুলে, নির্বাক জাতি পেল যেন এই মুখের ভাষা, প্রাণের আলোয়
জাগ্রত হো।

মনের আলো আসা পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর করে একটা ছবি তৈরি করেছেন কবিতায়। এরপরে লিখছেন রাজবন্ধু সরস্বতী থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি বারিক অপেরা পার্টি বাই ইউর গুড প্রেজেন্টেশন, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এরপর লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল, আজ গল্প আর গানের ডালি খুব ভালো সেজেছে, সেজেছ ভালো লাগছে, সাজিয়েছ। আচ্ছা, এবার দু লাইন খোলা চিঠি, মাথা নেই, মুন্ডু নেই, নেই কোনো মানে, স্বপ্নেরা ভিড় করে সুখ নিঃশিষণে, না চাইতেই হাজির তারা আনাচ কানাচ ঘরে, আপনা হতে যায় হারিয়ে নতুন দিনের ভোরে। আগামীকাল গ্র্যান্ড প্যারেন্টস ডে, অনেক শ্রদ্ধা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ঘিরে তোমার মুখে পাঠ শুনতে চাই, হ্যাভ এ নাইস ডে। হ্যাঁ, মানে 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্রের জন্মদিন, ইচ্ছা আছে তাকে নিয়েও কিছু গল্প পড়ার। আসলে সেপ্টেম্বর মাসের অনেকগুলো ভালো ভালো দিনগুলোকে আমরা মানে সেগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করি, তার সঙ্গে সঙ্গে কিছু কথা থাকে। তবে বিভূতিভূষণেরও আরও কিছু গল্প শোনাবো, বিশেষ করে একটা গল্প খুব শোনাতে ইচ্ছে করছিল, ওটা একটু বড় গল্প বলে একদিনে হবে না, সামনের সপ্তাহে পরপর যদি দুদিনে আসি তাহলে শোনাবো, তারপরে শরৎচন্দ্র নিশ্চয়ই শোনাবো। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে চিরন্তনীতে, আর সামনের সপ্তাহে আমার সঙ্গে আবার কথা হবে। আর এরপরে আর কেউ পাঠিয়েছেন কিনা এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি না, তবে তপন রায়ের একটা গান শুনি, শিল্পীর দুঃখ নিয়েই গানটা। আসলে আজকের এই গল্পের সঙ্গে কোথাও যেন মিলে যায় এই গানগুলো, সেজন্যই বাছা। তারপর ফিরে আসছি আরও কিছু কথায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে।
1: আপনারা যারা এরপরে বার্তাগুলো পাঠিয়েছেন একটু পড়ে দিই। কমলেন্দু দাস বাঘাচুদিন পার্ক শিলিগুড়ি থেকে লিখেছেন, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, খুব ভালো লেগেছে গল্প জানিয়েছেন। এরপরে পাঠিয়েছেন সুপ্রভাত সুজলদা, অনেকদিন পর আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প শুনে খুব ভালো লাগলো, অনেক কাজের চাপে বেশ কিছুদিন শুনে উঠতে পারিনি। ভবানীশঙ্কর রায় ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনীতে বিভূতিভূষণের গল্প বারিকের ভূমিকায় আপনার পরিবেশনা অপূর্ব, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাদের। আসলে এই যে ভালো লাগাগুলো আপনারা প্রকাশ করেন, এগুলোই কোথাও আমাদের একটা বড় প্রেরণা হয়ে দাঁড়ায়। দেখুন, একজন শিল্পীর সবথেকে বড় জিনিস হচ্ছে তার সৃষ্টি। আমরা যেটা বারিকের এই গল্পটাতে শুনছিলাম, এই ভালো লাগাটা তখন সে বারবার করে শুনতে চায় যে বাবু আপনার কেমন লাগলো। এই ভালো লাগাটুকুর জন্যেই সে মানে মানুষের মুখের হাসি, তার শ্রোতার মুখের হাসি শোনার জন্যেই বা পাওয়ার জন্যেই সার কিন্তু সব কিছু। সুব্রত মণ্ডল লিখছেন, অনেকদিন পর সৌভাগ্য হলো আপনার কণ্ঠশ্রবণের, আরব সাগরের তীরের মুগ্ধ হয়ে শুনছি আকাশবাণীর কলকাতার অমৃতানুষ্ঠান। তিনি লিখছেন মুম্বাই থেকে, সান্তা ক্রুজ ওয়েস্ট, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে এই বিভিন্নভাবে আজকে এই সময়ে আমাদের বার্তাগুলো বা আমাদের যেগুলো পড়ি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, ভালো লাগাগুলোই আমাদের কাছে অনেকখানি। ধন্যবাদ। প্রায় সময় একদম শেষ, এরপরে সমুখ অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে, ইন্দ্রাণী ভট্টাচার্য। আর আজকে বিদায় চাইছি উজ্জ্বল আপনাদের কাছ থেকে বন্দে মাতরমের মধ্যে দিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আসলে এই শিল্পী মনটা বাঁচিয়ে রাখাটা খুব জরুরি, কিন্তু বিভিন্নভাবে সমাজের চাপে বিভিন্ন ঘাতে মানে প্রতিঘাতে দুঃখে মানুষের মন থেকে হারিয়ে যায় এই শিল্পী সত্তাগুলো। এই শিল্পী সত্তা যদি মানুষের মধ্যে বেঁচে থাকে তাহলে কিন্তু হানাহানি কাটাকাটি এগুলো কিন্তু জীবন থেকে অনেকখানি হারিয়ে যাবে, এটাই সত্যি কথা। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় একটা কোথাও পাওয়া।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Golde, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Golde.

দুঃখ জীবনের খুব বড় সম্পদ, দৈন্য বড় সম্পদ, শোক দারিদ্র ব্যর্থতা বিরাট সম্পদ, মহৎ সম্পদ। যে জীবন শুধু ধনে মানে সার্থকতায় সাফল্যে সুখে সম্পদে ভরা, শুধুই যেখানে না চাইতে পাওয়া, শুধুই চারিধারে প্রাচুর্যের বিলাসের মেলা, যে জীবন অশ্রুকে জানে না, অপমানকে জানে না, দুঃখকে মানে না, আসহত হওয়া বা ব্যর্থতাকে জানে না, সে জীবন তো আসলে মরুভূমি। সে সুখ সম্পদ ধনসম্পদে ভরা ভয়ানক জীবনকে আমরা যেন ভয় করতে শিখি। আর এই কথাগুলি যিনি বলেছিলেন, তিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ 12 সেপ্টেম্বর 2026, আজকের এই তারিখে জন্মেছিলেন যিনি, এবং পথের পাঁচালী, এই যে থিম মিউজিক আপনারা সকলে শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই কোথাও গিয়ে বুঝতে পারছেন কেন এই ফিলার মিউজিকটি ব্যাকগ্রাউন্ডে চলছে। আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে 100.1 FM গোল্ড কলকাতায় প্রভাত বিনায় রয়েছি আমি অম্বিকা, থাকব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন সম্পর্কিত কিছু কথা নিয়ে, এবং অবশ্যই সেখানে রবীন্দ্রনাথের সঙ্গে তার জীবনের যে সংযুক্তিকরণ এবং তারপর কিভাবে সেই সম্পর্ক দীর্ঘদিনের আরও খুব কাছের হল, রবীন্দ্রনাথের সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পারস্পরিক সম্পর্কের কথা সেটাও শুনবো।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই যে কথাগুলি বলেছিলেন, এগুলো কিন্তু আজ সত্যি গভীর সত্য। আমাদের মধ্যে একটা সামগ্রিকভাবে ধন সম্পদ সুখ সম্পদ নিয়ে ভরা ভয়ানক এক ধরনের, আমরা বলতে পারি, লোভ রয়েছে। আমরা সবসময় মনে করি যে আমরা ধন সম্পদে মোরা একটা জীবনে জয়ী হব, ইঁদুর দৌড়ে সবসময় এগিয়ে থাকব, কিন্তু সেটা করতে গিয়ে অনেক কিছু জীবন থেকে হারিয়ে যায়। জীবনে সংগ্রাম না থাকলে সেই দুঃখ বা সেই অশ্রু বা সেই বিলাসের পাশাপাশি না চাইতে পাওয়া জিনিসগুলো না থাকলে, সব কিছু যদি পূরণ হয়ে যায়, তখন জীবনটাই মনে হবে অপূর্ণ থেকে গেল। কিছু অপূর্ণতা নিয়ে জীবনকে দিব্যি কাটিয়ে নেওয়া যায় এবং সেভাবেও জীবন পরিপূর্ণ হতে পারে। জীবনে আমাদের প্রতি একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা থাকা সত্যি, কিন্তু জীবনের প্রতি প্রত্যাখ্যানকে আমরা যদি জয় না করতে পারি, যদি প্রতিকূল অনুকূল দুই পরিস্থিতিকে একই রকমভাবে নিয়ে না চলতে পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের যাপনটা খুব একটা সফল হবে না, আমাদের জীবন যাপনটা সফল হবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা বহুমাত্রিক একটি সংকটে ভুগছি, সেখানে সমষ্টিগতভাবে দেখতে গেলে আমরা প্রত্যেকেই হয়তো পরিণত মনের দিক থেকে, কিন্তু আমরা কাদেরকে রেখে যাচ্ছি, তাদের মনের ভাবনা চিন্তা কেমন, তারা কি আদৌ যোগ্য উত্তরসূরি, তারা জীবনকে যাপন করতে জানে, তারা জীবনের প্রতি প্রত্যাখ্যানকে মেনে নিতে জানে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সত্যদ্রষ্টা এমন একজন ঋষি মানুষ ছিলেন, তাঁর জীবনযাপনের মধ্যে থেকেই কিন্তু তিনি লাভ করেছিলেন তাঁর মরুবিজয়ের মন্ত্রটি। আমরা রবীন্দ্রনাথের গানে জানি মরুবিজয়ের কেতনুরাও, তাঁর জীবনী জানলে আসলে বোঝা যায়, অর্থাৎ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তাঁর জীবনী জানলে বোঝা যায় একজন দার্শনিক মানুষ তার জীবনের উপলব্ধি এত সুন্দর কিছু ভাবনা নিয়ে ভরাট, তার সেই উপলব্ধিগুলো আমাদের জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে যদি আমরা সেগুলোকে মেনে চলি। আমাদের অকৃপণভাবে বিলিয়ে দিয়ে গেছেন যিনি, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠাকুরদা কবিরাজ তারিণীচরণ বসিরহাট সংলগ্ন পানিতর থেকে বনগ্রাম বা বনগার কাছে ব্যারকপুর গ্রামে বসবাস শুরু করলেন, আর সেটি শুরু হলো ঠিক নীল বিদ্রোহের কিছুকাল আগে। নিজে নির্ভরযোগ্য কবিরাজ ছিলেন এবং তার কাছেই ছিল মোল্লাহাটির বড় নীলকুঠি। আশেপাশে সে কারণে অনেক শ্রমজীবী মানুষ এবং বেশ কিছু উচ্চবর্গের পরিবারের মানুষও বাস করতেন, ফলে তারিণী সেখানে কিছুকালের মধ্যেই একজন খুব সম্পন্ন চিকিৎসক পরিবার হয়ে ওঠেন। ব্যারাকপুর, গোপালনগরের লাগোয়া, চালকি গ্রাম, এই সমস্ত সংলগ্ন জায়গা বলে অনেক ক্ষেত্র গ্রামটিকে চালকি ব্যারাকপুর বলে উল্লেখ করা হয়। যদিও ব্যারাকপুর চালকি দুটি আলাদা গ্রাম, আমরা সেই দিকে অতটা যাচ্ছি না। বিভূতিভূষণের বাবা ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং তার কৈশোরে দশম শ্রেণী পর্যন্ত তিনি উচ্চ বিদ্যালয়ে পড়ার ফলে খানিক ইংরেজি ভাষা জানতেন। বেনারস থেকে সংস্কৃত অধ্যয়ন করে শাস্ত্রী উপাধির অধিকারীও হয়েছিলেন, কিন্তু কথকতা করে ঘুরে বেড়ানোই তাঁর টান ছিল বেশি। ইংরেজি চিকিৎসায় মানুষ বেশি আকৃষ্ট হতে থাকায় কবিরাজির কিন্তু পসার কমতে থাকে, কিন্তু তা সত্ত্বেও মহানন্দ বন্দ্যোপাধ্যায় কোনো স্থায়ী চাকরি করেননি বেশি দিন। পরিব্রাজকের মতো ছিল তার জীবন, অনেক দিন ঘর সংসারে থাকা তাঁর ধাতে সইত না, ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতেন কিছুদিন পর পর। ঘুরে ঘুরে প্রধানত কথকতা করেই সংসার চালাতেন তিনি। নিঃসন্তান প্রথমা স্ত্রী হেমাঙ্গিনীর বংশরক্ষার দায়ে 1889 সালে দ্বিতীয় বিবাহ করলেন এবং মহানন্দের প্রথমা স্ত্রী হেমাঙ্গিনী নিজেরই খুঁজে আনা পাত্রে মৃণালিনীর সঙ্গে স্বামীর বিবাহ দিয়ে আবার পুত্রের মুখ তিনি দেখতে আসবেন একথাও তিনি বলে বাপের বাড়ি চলে যান। ভাবা যায় তখনকার দিনের কথা। কম বেশি 5 বছর পরে 1894 অর্থাৎ আজকের

তারিখে বাংলা সন অনুযায়ী 1301 আঠাশে ভাদ্র নদিয়া জেলার মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। জন্মস্থানটি এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সীমানার মধ্যে অবস্থিত। আত্মীয় পরিজনদের কাছে পাওয়া জনশ্রুতি অনুযায়ী জানা যায় যে বিভূতিভূষণের জন্মের পরে হেমাঙ্গিনী আর কখনো ব্যারাকপুরে আসেননি। শেষবারের মতো তিনি বনগ্রাম মহকুমায় শ্বশুরবাড়িতে এসে তাকে আশীর্বাদ করে কাশী চলে যান। তারপরে মহানন্দের আরও 4 সন্তানের জন্ম হল, ইন্দুভূষণ, বোন জাহ্নবী, বোন সরস্বতী, সবচেয়ে ছোট ভাই নোটবিহারী। মহানন্দের সংসারে অর্থাৎ বিভূতিভূষণের বাবার কথা বলছি এখনো, নিত্য অসচ্ছল ছিল। তা এত কিছুর মধ্যেও ছেলের অন্নপ্রাশনে বেশ জাঁকজমক করেছিলেন তিনি। সুন্দর সুন্দর গয়না, কোমরে সোনার গুট, মাথায় মুকুট পরিয়ে পাড়ায় চলন ঘোরানো হয়েছিল, আর বাবার কাছেই হাতেখড়ি শিক্ষার গুরু। তখন বছর 5 বয়স তার, রোজ সকালে একটি করে নতুন বর্ণ পরিচয় লাগত খোকার, আর প্রতিদিন সকালে পড়তে ডাক পেলেই সে জানাতো বই ছিঁড়ে ফেলেছি বাবা। মহানন্দ নতুন বই এনে দিতেন তখন, অথচ পড়তে লিখতে শিখতেন খুব তাড়াতাড়ি। মেধাবী ছিলেন, পড়তে ভালোবাসতেন ছোটবেলা থেকেই, প্রায় তখনই সংস্কৃতের পাঠও দিতে শুরু করেছিলেন মহানন্দ। আর যখন পড়তে শেখা হয়নি তখনও তার বাবার মতো একটি বই খাতার দপ্তর ছিল সেই খোকার। বাবার পাশে বসে বা অন্য অবসরে তাকে সেসব নিয়ে মনোযোগ দিয়ে বসে থাকতে দেখা যেত। বাবাকে খুব আঁকড়ে থাকতেন, সহজে কোথাও যেতে দিতে ছাড়তে চাইতেন না, তবুও তো যেতে দিতে হয়, আর তাই হতো। এই নিত্য আসা যাওয়া পাঠটি বিভূতিভূষণের জীবন দেবতা তাকে খুব শিশুকাল থেকেই আত্মস্থ করিয়েছিলেন। ছোটবেলার স্বভাবটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব নরম সরম গোছের ছিল। চারপাশের রূঢ় কর্কশ সমাজে পরিচিত পরিজনদের কাছ থেকে ভালোবাসার আকাঙ্ক্ষা খুব করতেন, তাদের খানিক মনোরঞ্জন করে খুশি করার চেষ্টা আশৈব সব তার স্বভাবের মধ্যে দেখা যেত। কথকতার নকল গয়না পরে ছড়া বলা, নাচ গান করা, কখনো ছোটবেলায় নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ার খবর পাওয়া যেত তার বিষয় লেখায়। কিন্তু আর এসবের মধ্যেই বিভূতিভূষণের মধ্যে তার সুদূরেরও পিয়াসী অন্বেষী সত্তাটি ক্রমে বিকশিত হয়ে উঠছিল। এই যে ঘুরে বেড়ানোর সুদূরের প্রতি ভালোবাসা এবং সেই অন্বেষণের খোঁজে, কিসের অন্বেষণে আমরা যদি বলি, ধীরে ধীরে আমরা টের পাচ্ছিলাম। তারপর তো এইভাবে একটু বড় হয়ে উঠলে বাবার সঙ্গে দূর ভ্রমণে বেরোনো শুরু হয়। কিছুটা মৃণালিনী অর্থাৎ তার মা তাকে সহায়তা করতেন এবং মহানন্দ তার বাবা তাকে নিয়ে বেরোতেন। এক ছেলের চাপ, তার উপরে স্ত্রীর ওপর থেকেও খানিক কিছুটা চাপ, ফলে বাবার কাছে বাল্য পাঠশালা রইল কিছুদিন। জীবিকার অন্বেষণে মহানন্দ সেই সময় ব্যারাকপুর ছেড়ে অন্য একটি জায়গায় গিয়ে বসবাস শুরু করেছিলেন। তারপর কি হলো আমরা সেটা জানব, অবশ্যই সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা অবশ্যই আসবে। সেই দারিদ্র্যের সময় লেখাপড়া, তারপর উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করা, বন্ধুদের সঙ্গে জলে জঙ্গলে গুপ্ত অভিযান, কুঠির মাঠ, সব নিয়ে কথা হবে প্রভাত বিনায়। আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন নিয়ে কথা হচ্ছে, যেহেতু আজ জন্মবার্ষিকী, আজকের তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শুনতে থাকুন অম্বিকাকে 100.1 FM গোল্ড কলকাতায়। আজকের এই তারিখে সত্যি কথা বলতে কি, কথা এবং রবীন্দ্রনাথের গানের অনুসঙ্গে আরও একটা যে সুর আপনাদের কানে কানে ভেসে বেড়াচ্ছে, সেই সুর ছাড়া হয়তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে সত্যি চেনা দায় মনে হয়। পথের পাঁচালি না হলে, সত্যজিৎ রায় না থাকলে, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে এ যেন অন্য এক বিরাট প্রাপ্তি। চলে যাচ্ছি পরের গানটিতে। ওই সুদূরের পিয়াসী বলছিলাম, সেই সুদূরেরও পিয়াসীর কথা রবীন্দ্রনাথও বলেছেন, কিন্তু শিল্পী ত্রিশির চৌধুরী গাইছেন সেই গানটি।

জীবিকার অন্বেষণে আসলে মহানন্দ চলে গিয়েছিল, অর্থাৎ বিভূতিভূষণের বাবা চলে গিয়েছিলেন অন্য আরেকটি গ্রামে, এবং সেখানেই নিত্য ভাগবত পাঠ বা কথকথার সভায় যতটা পারতেন চেষ্টা করতেন।

রোজগার করতে, তার কথকতা জমে উঠবে এই ভরসাটা তার ছিল, মন্দ হয়নি সেটাও। আর সেখানেই বিভূতিভূষণের প্রথম বাইরের পাঠ শুরু হয়। এই পাঠশালার কথা পথের পাঁচালিতে বলেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর অন্যান্য অনেক পাঠশালার অভিজ্ঞতাও তার হয়েছিল। অল্পদিনের মধ্যেই তার দ্বিতীয় পুত্র ইন্দুভূষণও সে সময়ের একটি অসুখে মারা যান, হুপিং কাফ। তখন মহানন্দ সেখানকার বাস একেবারে যতটুকু আর কি চেষ্টা করতেন কথকতা করে আর কি জীবনযাপন করার, সেই বসবাস থেকে তারপর সরে এসে কিছুকাল বেশ অস্থিরতার মধ্যেই জীবন কাটিয়েছেন। আবার পাঠশালা বদলাতে হলো। বাবার সঙ্গে কলকাতায় থাকতে বাগবাজার আপার প্রাইমারি পাঠশালাতে তিনি পড়াশোনা শুরু করলেন। বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে তাকে যেতে হতো, পরিস্থিতির কবলে পড়েই অবশ্যই, এবং এই দারিদ্র্যের মধ্যেই লেখাপড়া করা। এখান থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করলেও তারপর দারিদ্র্যের জন্য দেশে বাবার অনিশ্চিত উপস্থিতির জন্য বিভূতিভূষণের বিদ্যালয়ে লেখাপড়া কিছুকাল স্থগিত হয়ে যায়। তবে আবারও মহানন্দের সংগ্রহে নানা রকম বই থাকায় বিভূতিভূষণের কিন্তু জ্ঞান অর্জন করতে অসুবিধা হয়নি বা থেমে যায়নি পড়ালেখা। তার পড়তে যাওয়ার জন্য একটা অন্যরকম সত্যি অদম্য টান ছিল এবং মা বাবা ভীষণ সমর্থন করতেন, কিন্তু দারিদ্র আসলে ভীষণভাবে যেহেতু ছিল সেই কারণেই ওই 7 টাকা পেয়ে ছেলের হাতে তুলে দিতেন এবং সেটি দিয়েই যতটুকু সম্ভব তিনি জীবিকা অর্জনের মাধ্যমে যতটুকু পারতেন ঘুরে বেরিয়ে সেখানে পড়াশোনা করার ব্যাপার ছিল। একা একাই বিভূতি তখন 7 মাইল রাস্তা পেরিয়ে উচ্চ বিদ্যালয়ে পৌঁছচ্ছেন, কিন্তু স্বভাবে খুব লাজুক ছিলেন বলে গ্রামের ছেলে জানে না কি করে ভর্তি হতে হবে স্কুলে, কাকেই বা বলবেন। পরপর 3 দিন এভাবে গিয়ে দাঁড়ানোর পর হঠাৎ সেখানে এক প্রধান শিক্ষক মহাশয় তাকে দেখতে পান এবং সস্নেহে সেই দরিদ্র শিক্ষার্থীকে ভর্তিও করে নেন। মাস 2 পরে প্রথম হয়ে পরের ক্লাসে ওঠায় তার পড়ার খরচ সম্পূর্ণ মকুব হয়ে যায় হেডমাস্টার মহাশয়ের কারণে। তারপরও নানান বাধা বিপত্তি, দারিদ্র, অনাহার, বিভূতিভূষণের প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ আর থেমে থাকেনি। 8ম শ্রেণীতে যখন তিনি পড়ছেন বাবা তার চলে যান, আর সেই সময়ে বিভূতি কিছু টিউশনি করতেন। শেষসজ্জায় বাবার খুব ইচ্ছে হয়েছিল একটু আঙুর ফল খাওয়ার, নিজের উপার্জিত টাকায় আঙুর কিনেও জীবিত পিতার কাছে পৌঁছতে পারেননি বিভূতি। খুব দুঃখের সেটা, খুব কষ্ট পেয়েছিলেন এবং তারপর তিনি তার জীবনে আর কোনোদিনও সেই আঙুর মুখে তোলেননি, যেহেতু তিনি তার বাবার মুখে তুলে দিতে পারেননি শেষ ইচ্ছা হিসেবে। ম্যাট্রিক পরীক্ষার এতটা আগে পিতৃবিয়োগ তার হলো, মাথায় আকাশ ভেঙে পড়েছিল যেন। অতটুকু বয়স, 13-12 বছর বয়স হয় 8ম শ্রেণীতে পড়লে। খুবই পড়তে ভালোবাসতেন বিভূতি, বাবার প্রবাস থেকে ফেরা সব সময় বিভূতির সঙ্গে একটা যোগাযোগ ছিল যে নতুন বই আনন্দ করেছে কিনে আনবে তার ছেলের জন্য। সেই ছোটবেলা থেকেই পড়তে ও প্রকৃতি দেখতে তার টান অনুভব করত, ভীষণ ভীষণ ভাবুক মনের ছিলেন তিনি এবং সকলের সঙ্গে সবিনয়ে বন্ধুত্বে জড়িয়ে যেতেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অভিজ্ঞতার কথা আমরা বলছি, যথেষ্ট সাহসী ছিলেন, খানিকটা ডানপিটেও ছিলেন, অবকাশ পেলে স্কুল থেকে সহপাঠী কজন বন্ধুদের সঙ্গে অজানা বনে বাজারে ঘুরে বেড়াতেন, সংলগ্ন এলাকার কোনো পোড়ো বাড়ি দেখতে যেতেন, মন্দির দেখতেন, প্রাসাদ দেখতেন, লুপ্ত প্রায় ধ্বংসবিশেষ কোনো একটা কোথাও গিয়ে ঘুরে বেড়াতেন, দেখে বেড়াতেন, কুঠির মাঠ লক্ষ্য করতেন, ছোট নৌকোয়ে ইচ্ছামতির জলে ভেসে পড়তেন। সে ছেলে মানে ছেলে মানুষই যে দর্শীপনা, আনন্দ করার যে একটা অন্যরকম তাগিদ, সেটা খুব পাওয়া যেত তখন বিভূতিভূষণের মনের মধ্যে। সেই চাঞ্চল্য ব্যাপারটা ভীষণভাবে ছিল। ছেলে মানুষ বয়স হলে যা হয়। এবার আবার ভূগোল বইয়ের পাতায় পাতায় একটা অদ্ভুত রকমের ভালো লাগা তার তৈরি হয়েছিল, মহাকাশ দেখার ভীষণ আগ্রহ তৈরি হয়েছিল। পরীক্ষায় যে ভালো ফল করতেন তাও কিন্তু সত্যি। বাবার মৃত্যুর পরে খুবই দুঃখ কষ্ট বঞ্চনার অপমানের মধ্য দিয়ে লেখাপড়া চালিয়ে যান। 1st ডিভিশনে বিশ্ববিদ্যালয়ের জলপানিও পান, তারপর রিপন কলেজে পড়লেন, কলেজ থেকে ডিস্টিংশনে বিএ পাশ করলেন, মেসে থাকতেন,
কিন্তু সেই অপরিসীম দারিদ্র, অর্ধাহার, অনাহার।

পাওনা দারদের অপমান, মায়ের জন্য অর্থসংস্থান না করতে পারা যন্ত্রণাও কিন্তু খুব পেয়েছেন। কিন্তু আশ্চর্য, অতখানি ঘোর অভাবের মধ্যে থেকেও তার প্রিয় জায়গা ছিল একটি, কলেজ লাইব্রেরি। বইয়ের সঙ্গে পরিচয় যেখানে, নিয়মিত পত্রপত্রিকা পড়তেন, সাহিত্যের প্রতি ভালোবাসা তৈরি হলো। কলেজ জীবন থেকেই প্রিয় বিষয় হয়ে গেল দেশের ইতিহাস, এবং তারপর তার যে সেই জ্ঞান পিপাসী স্বভাব সেটাও কিন্তু ধীরে ধীরে তৈরি হলো। আমরা এখন বুঝতে পারি, তাই না, ইনিই তো অপরাজিত লেখবার যথার্থ অধিকারী। আমরা তার বিবাহ জীবন, তার পরবর্তী সংসারের কথায় আসব। এখানে একটা জিনিস একটু বলে রাখা উচিত আমার, রবীন্দ্রনাথের সঙ্গে বিভূতিভূষণের কিন্তু একটা অন্যরকম যোগসূত্র ছিল। 1950 সালে প্রকাশিত জীবনের শেষ উপন্যাস ইচ্ছামতি তার প্রয়াণের পর সে বছরে রবীন্দ্র পুরস্কার লাভ করে। আর রবীন্দ্রনাথের প্রতি মুগ্ধ ভক্তি বিভূতিভূষণের প্রায় ছোটবেলা থেকেই ছিল। সে মহাজাগতিক একটি পথ নির্দেশের মতো আলো দিত। রবীন্দ্রনাথকে আমরা জীবন দেবতা যারা মেনে নিয়েছি, তারা কিন্তু মনে করি একথাও যে আসলে রবীন্দ্রনাথ আমাদের পথপ্রদর্শক, আমাদের পথ নির্দেশ দেন। তিনি নিজেই লিখেছিলেন রবি ঠাকুর, ইন্দ্রজাল ছিল ও নামে মাখানো বাল্যকাল থেকে। প্রাইমারি স্কুলে পড়ার সময় 8-9 বছর বয়স, হেডমাস্টার মশাই গগনচন্দ্র পাল একটি কবিতা আবৃত্তি করতে বলেন। বিভূতিভূষণের লেখা থেকে পাওয়া যায়, তখন আমাদের হেডমাস্টার মশাই গগনচন্দ্র পাল একদিন একখানা শিশুপাঠ্য বই থেকে একটি কবিতা আবৃত্তি করতে বলেন, আর তিনিও কবিতা আবৃত্তি করলেন। কবিতাটির ধ্বনি ছন্দ কানে যেতেই মন্ত্রমুগ্ধের মতো গগনচন্দ্র পালের মুখের দিকে চেয়ে থেকে শেষ পর্যন্ত শুনলাম স্যারের কবিতা। দাশু রায়ের পাঁচালি শুনেছি, কবির জারি গান শুনেছি, কাশীরাম দাসের মহাভারত নিজেও পড়েছি, গুরুজনদের মুখেও শুনেছি, কিন্তু এমন সুললিত কবিতা কখনো শুনিনি। যেন একটি অপূর্ব সঙ্গীত, অশ্রুতপূর্ব সঙ্গীত। হেডমাস্টারের মুখে শুনলাম কবিতার নাম বঙ্গে শরৎ, লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের নাম সেই প্রথম শুনলাম জীবনে, এবং নামটির সঙ্গে বাল্যকালে শ্রুত সেই কবিতাটির অপরিচিত সৌন্দর্য মিলে মিশে একাকার। কবি রবীন্দ্রনাথ ছিলেন সেই মায়ালোকের মানুষ। এই কথাটি যিনি বলছেন, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা এখান থেকে রবীন্দ্রনাথের সঙ্গে তার যোগসূত্রের কথা জানি। বেশ খানিকক্ষণ কথা বলেছি, এবার একটা গান শুনব, রবীন্দ্রনাথের গানই শুনব। তার সঙ্গে যেটা বলে রাখা উচিত আমার, তা হচ্ছে গতকাল কিন্তু কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিন চলে গিয়েছে, এবং কালিকাপ্রসাদ ভট্টাচার্যেরও বেশ কিছু গান এমন রয়েছে যেখানে তারা রবীন্দ্রনাথকে ভীষণভাবে একেবারে লোকগানের সঙ্গে মিলেমিশে রবীন্দ্রনাথেরই রচিত গান সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। তেমনই একটা গান রবীন্দ্রনাথের গান, কিন্তু সেটি লোকসঙ্গীতের আবহে তৈরি এবং সেই ধরনের একটা ধাঁচে তৈরি, দোহার উপস্থাপনা করেছিলেন কালিকাপ্রসাদের গলা, অবশ্যই সেখানে আপনারা শুনতে পাবেন। সেই গানটি এবার একটু শুনে নেব, তারপর ফিরে আসছি আবারও। অম্বিকার সঙ্গে কিন্তু থাকতেই হচ্ছে 7টা পর্যন্ত। আজ প্রভাত বিনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা কথা বলছি তার জন্মদিন উপলক্ষে। সঙ্গে থাকুন অম্বিকার, ফিরে আসছি ঠিক 6 মিনিট 19 সেকেন্ড পর কালিকাপ্রসাদের এই গানটি শোনার উপরে।

পুরস্কার পাবার সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনগ্রাম হাই স্কুলে তখন ফার্স্ট ক্লাস মানে দশম শ্রেণীর ছাত্র। খবরটি শুনে তার মনে হয়েছিল আমাদেরই একজন আজ বিশ্ব সাহিত্যের দরবারে উচ্চ সম্মান লাভ করেছেন, সাহেবরা দেখুন আমরা ছোট নই। রবীন্দ্রনাথের সম্মান সারা বাংলাদেশে তথা সারা ভারতবর্ষের সম্মান, আমাদের সম্মান। একই লেখায় তিনি জানিয়েছিলেন তার কবি খ্যাতির কথা যথেষ্ট শুনলেও তার রচনার সঙ্গে বিশেষ পরিচয় ঘটেনি তখনও, কারণ মফস্বলের একটি ক্ষুদ্র শহরে রবীন্দ্রনাথের রচনা তত প্রসার লাভ করেনি সে সময়। কবিকে প্রথম দেখার অভিজ্ঞতা হয় একই লেখায় লিখছেন তিনি বিভূতিভূষণ, একদিন দুপুরবেলা কলেজে কে বললে আজ সেন্ট পলস কলেজের হোস্টেলের সামনের মাঠে রবিবাবু আসবেন, দেখতে যাবে? রবীন্দ্রনাথ ঠাকুর এলেন সেন্ট পলস কলেজের হোস্টেলের সামনের মাঠে। ঝাঝা করছে রোদ, বেলা বিশেষ পড়েনি, তিনটে হবে। রবীন্দ্রনাথ ঢুকলেন পেছনে ছাত্রদের ভিড়ের মধ্যেকার সরু রাস্তা দিয়ে। দীর্ঘ দেহ, দীর্ঘ সৌম্য সুন্দর মূর্তি, একেবার তার কাছে ঘেঁষে দাঁড়িয়েছি। তার অতটা নিকট সান্নিধ্য লাভের আনন্দে আমি তখন আত্মহারা। দেশে গিয়ে গল্প করার মতো একটা ঘটনা বটে আজ। বক্তৃতা দিতে উঠলেন, এমন কণ্ঠস্বর আর কখনো শুনিনি। মনে হলো এই কণ্ঠস্বর তো অসাধারণ, যা হাজার লোকের মধ্যেও আলাদা করে চিনে নেওয়া চলবে। বক্তৃতার আর কোনো কথা আমার মনে নেই, কেবল মনে আছে অনবদ্য ভঙ্গিতে ডান হাত নেড়ে চাপার কলির মতো অঙ্গুলির সাহায্যে। আসলে যারা রবীন্দ্রনাথকে দেখেছেন তারাই জানেন তার আঙুল দেখলে চাপার কলির কথা মনে হতো, তাই সেই চাপার কলির মতো আঙুলের সাহায্যে একটি সুশ্রী মুদ্রা রচনা করে বললেন, কল্পলোক কল্পলোক। কয়েকবার তিনি কথাটি ব্যবহার করলেন বক্তৃতার মধ্যে, আরও অনেক কিছু বলেছিলেন, কিচ্ছু মনে নেই। এই লাইনগুলি আসলে বিভূতির রচনা বলিতে পাওয়া যায়। বিভূতিভূষণ নিজে স্মৃতিচারণা করছেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হওয়ার পর। 1931 সালে 18 নভেম্বর বিভূতিভূষণ 41 মির্জাপুর স্ট্রিট লজ টি থেকে রবীন্দ্রনাথকে তার প্রথম চিঠিটি লিখেছিলেন, যাতে ছিল আপনাকে কোনোদিনও পত্র লিখিনি, এজন্য পত্র লিখতেও ভয় করে। গত শ্রাবণ মাসে একবার জোড়াসাঁকোর বাড়িতে গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করি, আর সেই সময় আমার পথের পাঁচালী সম্বন্ধে কিছু লিখতে আপনাকে অনুরোধ করেছিলাম, কিন্তু আপনার শরীর ভালো ছিল না বলে তারপর এই নিয়ে কথাই ওঠেনি কোনো। আর এই চিঠি চন্দ্রিদাস চট্টোপাধ্যায়ের সৌজন্যে পাওয়া যায় একটি শারদীয় আলেখ্যে, তা প্রকাশিতও হয়েছিল। এই চিঠির সঙ্গে একটি পথের পাঁচালী ও একটি মেঘমল্লার পাঠিয়ে আরও লিখেছিলেন, আপনার সময় মতো যদি কিছু লেখেন সৌভাগ্যবান বিবেচনা করব নিজেকে। এর উত্তর পেতে অনেকটা সময় চলে গিয়েছিল বিভূতিভূষণের, যদিও 1933-এর 5ই এপ্রিল বিভূতিভূষণ রবীন্দ্রনাথের ডাক পেয়েছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশের বাড়িতে দেখা করতে যাবার। রবীন্দ্রনাথ সেদিন জানিয়েছিলেন পথের পাঁচালী নিয়ে তিনি লিখেছেন পরিচয় পত্রিকার একটি আশার সংখ্যায়। রবীন্দ্রনাথ লিখেছিলেন, বইখানা ধরিয়ে আছি, জড়িয়ে আছে আপন সত্যের জোরে। আমাদের মনের মধ্যে পথের পাঁচালী ভীষণভাবে রয়েছে এবং সেই বইখানা সত্যি দাঁড়িয়ে থাকবে তার নিজের সত্যের জোরে, তার নিজের সৌন্দর্যের জোরে। পথের পাঁচালী প্রকাশের পর থেকে রবীন্দ্রনাথের খুব প্রিয় হয়ে উঠেছিলেন বিভূতিভূষণ। রবীন্দ্রনাথের সাহিত্য পাঠের আসরে নিয়মিত ডাক পেতেন তিনি, কবিগুরু বলে পাঠাতেন বিভূতিকে। কিন্তু আনা চাই, দুজনেই কিন্তু আজ পরলোক গমন করেছেন, কিন্তু তারা, তাদের অস্তিত্বে আমরা বিশ্বাসী, তাদের সৃষ্টিকর্মে আমরা এখনও বিশ্বাস ধরে রেখেছি। কে জানে সেই জগতে দুজনের দেখা হয়েছে, হয়তো বিভিন্ন লেখার মাধ্যমে আমরা তো শুনছি সেসব, আবারও দেখা হচ্ছে আজও সৃষ্টির হাত ধরে ধরে। আমরা রবীন্দ্রনাথকেও অপরিসীম শ্রদ্ধা জানাই। আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁকেও আমাদের শ্রদ্ধার্ঘ্য। আশৈশব যা থেকে যাবে, পথের পাঁচালী থেকে যাবে ইতিহাসের স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে। প্রথমবারের ভালোবাসা, শেষবারের ভালোবাসা একটাই, রবীন্দ্রনাথ এবং বিভূতিভূষণের পথের পাঁচালী, যা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক লেখার মাঝে একটা কথা সত্যি ভীষণ যত্ন করে বলে গিয়েছেন, তা হচ্ছে গতি জীবন, থেমে থাকলে চলবে না, গতির কিন্তু দৈন্যই মৃত্যু। জীবনকে সম

পূর্ণভাবে উপভোগ করতে হলে জীবনে এগিয়ে যেতে হবে, জীবনকে গতিশীল করতে হবে, ওই গতি একমাত্র জীবন। আমরা রবীন্দ্রনাথের এত কথা বলছি, বিভূতিভূষণের সঙ্গে তার আলাপ, আরও অনেক কিছু বললাম, গানগুলোও কিন্তু প্রতিটি আজ রবীন্দ্রনাথেরই বেছেছি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। যদিও আমরা একটু আগে শুনছিলাম কালিকা প্রসাদকে, আরও একটা গানের

শেষ করব যে এই ভাবনা নিয়ে, আমরা যে ভাবনা দিয়ে শুরু করেছিলাম। সত্যি তো আমরা কিন্তু জীবনে শুধুমাত্র সুখ পাব, সম্পদ পাব এমনটা যেন আশা না করি। মাঝে মাঝে জীবনে শোক আসা ভীষণ প্রয়োজনীয়। দারিদ্র্যও হয়তো অনেক মানুষের জীবনে থাকে, ব্যর্থতা থাকে, কষ্ট থাকে, সব কিছু নিয়ে ওই জীবনে অশ্রু, শোক, অপমান, আশাহত হওয়া, ব্যর্থ হওয়া সব কিছুর সঙ্গে নিয়ে চলতে হয় এবং জীবনকে গতিশীল করে রাখতে হয়। শুধুমাত্র সুখ সম্পদ এবং ধন সম্পদ পাব এমনটি আশা করা উচিত না, তবে সে জীবন মরুভূমির থেকে কিছু কম নয়। সেই ভাবনা দিয়েই শুরু করেছিলাম, যা বিভূতিভূষণ বলেছিলেন, লিখেছিলেন এক জায়গায়, যে দুঃখ জীবনের বড় সম্পদ, সুখ দারিদ্র্যও বটে। চারিধারে প্রাচুর্য রয়েছে, কিন্তু সেই প্রাচুর্য বিলাসের মেলায় জীবনের অশ্রুকেও কিছু জায়গা দিতে হয়। আমরা এই ভাবনা দিয়েই শেষ করছি। সকলে ভালো থাকবেন। বিরাট একটা সাবজেক্ট বিভূতিভূষণ, সত্যিই হয়তো 50 মিনিটের একটি অনুষ্ঠানে শেষ করা যায় না, আবার অন্য কোনো দিন তাকে নিয়ে কথা হবে। আপাতত আমরা শেষ করব আরও একটি গান দিয়ে, যে গান গাইছেন কালিকাপ্রসাদ। আবারও বিলিয়ে দিয়ে গেছেন রবীন্দ্রনাথের গান একেবারে পরিপূর্ণভাবে বিভিন্ন অনুভূতির মাধ্যমে। সেই গান দিয়ে যেমন শেষ করব বলছি, ফিরে আসবো আমি 8:30। আজ ভীষণ পছন্দের একজন শিল্পী আমার, যার তিরোধান দিবস আজ পালন করব 8:30-10 পর্যন্ত মনের মেলেডিতে, কান্ত কবি রজনীকান্ত সেনের আগামীকাল তিরোধান দিবস উপলক্ষে মনের মেলেডি জুড়ে আজ রজনীকান্তের গান। ফিরব ঠিক 8:30 অম্বিকার সঙ্গে 100.1 FM গোল্ড। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 9903050992 এই নাম্বারটা।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি

100.1 FM Gold কলকাতা শুনছেন আপনারা সকলে। অম্বিকার সঙ্গে রয়েছি আমরা মনের মেলোডি নিয়ে। আমরা শুনছিলাম শিল্পী অনুপ ঘোষালকে একটি গানে, যে গানটি আমরা শুনছিলাম যার সুর যার কথা, যেই কথা এবং সুরের সারল্যে আমরা অনেক শ্রোতারাই ভীষণভাবে প্রাণপণে তাকে ভালোবেসেছিলাম, যে গানের সুর বা গানের কথা আমাদের মন বাঁধতে পেরেছিল, যে গানের কোনো জুড়ি ছিল না, যে গান তার মতো সমকালীন বহু কবিরা লিখে থাকলেও তিনি হয়তো হাজারখানে গান লিখেছেন বা তার থেকে কিছু কম, তবুও সেটাই আমাদের প্রচুর বলে মনে হতো। সেই সৃষ্টিতে আমরা ভীষণভাবে মগ্ন থেকেছি বরাবর, এবং কোথাও গিয়ে তার গান শুনতে শুনতে আমরা যন্ত্রণাকে নিজেদের জীবনের সঙ্গী করে নিয়েছি। আমরা যার কথা আজ বলছি, তিনি কিন্তু একসময় প্রাচুর্যের মধ্যে থাকলেও হঠাৎ নিঃস্ব হয়ে যান, আর সেই হঠাৎ নিঃস্ব হয়ে যাওয়া জীবনটাকে ভালোবাসতে হয় নাকি প্রত্যাখ্যান করতে হয় সেটাও ছিল একটা বড় পরীক্ষা। সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে তিনি কিন্তু এগিয়ে যেতে চেয়েছিলেন। পাবনা জেলার, বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি বলে একটি গ্রাম ছিল যেখানে তিনি জন্মগ্রহণ করেন। 45 বছর পর তিনি তার জীবনে মৃত্যু মিছিল ঘটতে দেখেছেন, আর সেই শোক সেই স্বজন বিয়োগ কোথাও গিয়ে তাকে শিখিয়েছিল যে যন্ত্রণাকে সঙ্গী করেই জীবনে বাঁচতে হয়। তারপর থেকে তিনি আরও অনেকখানি সঙ্গীত সৃষ্টিতে মগ্ন হলেন। আমরা আজ এক শিল্পীর, এক দিকপালের, এমন এক কবির তিরোধান দিবস পালন করছি যাকে আমরা কান্ত কবি বলে জানি। মায়ের দেওয়া মোটা কাপড় এই গান কিন্তু পৌঁছে গিয়েছিল বাংলার ঘরে ঘরে। আমরা এই মুহূর্তে যে ফিলর ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছি সেই গানের সুরে সুরে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, মায়ের দেওয়া মোটা কাপড় গানের সুর বাজছে ব্যাকগ্রাউন্ডে, এই গানই তাকে পৌঁছে দিয়েছিলেন বাংলার ঘরে ঘরে। তার জীবন তার গান, ইতিহাসে রেখে যাওয়া তার কিছু সৃষ্টিকর্ম এবং বাংলা সাহিত্য সঙ্গীতের জগতের একজন প্রখ্যাত কবি গীতিকার সুরকার হিসেবে যে সকল ভক্তিমূলক দেশাত্মবোধক গান তিনি রেখে গেছেন সেই গানই তার পরিচয়। আগামীকাল তার তিরোধান দিবস উপলক্ষে আমরা মনের মেলোডিতে আজ তাকে স্মরণ করছি, জানাবো তাকে শ্রদ্ধার্ঘ্য। কান্ত কবি রজনীকান্ত সেন।

পরের গানে যাচ্ছি ফিরে এসে, তাকে নিয়ে কথা হবে। আর 9903055992 এই নাম্বারটি আপনাদের জন্য খোলা রাখলাম। আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাবেন অবশ্যই, কেমন লাগছে অনুষ্ঠান জানাবেন, আপনাদের কোনো কিছু রজনীকান্ত সেন সম্পর্কিত তথ্য দেওয়ার থাকলে অবশ্যই দিতে পারেন। 9903055992 এই নম্বরে আপনারা টেক্সট মেসেজ করতে পারেন, নাম লোকেশন অবশ্যই জানাবেন, এবং আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও নাম লোকেশন অবশ্যই জানাবেন। অনেক ক্ষেত্রে আপনারা ভয়েস কলস বা ভিডিও কলস করতে চেষ্টা করেন, আমরা ভীষণভাবে দুঃখিত, আমরা কিন্তু ভয়েস কলস বা ভিডিও কলস কোনোটাই অ্যাকসেপ্ট করি না। আপনারা লিখিত কোনো বার্তা পাঠালে, কোনো মেসেজ দিলে আমরা ডেফিনেটলি সেটা চেষ্টা করব আজকের এই অনুষ্ঠান যেটা 10টা পর্যন্ত তার মধ্যে পরবার। সকলে তাহলে চলে আসুন 100.1 FM গোল্ড কলকাতায়, যেখানে যে আছেন, যেইভাবেই শুনে থাকুন না কেন, যেই প্ল্যাটফর্মেই শুনে থাকুন না কেন, সবার কাছে যে ফোনে রেডিও সেট আছে তাও নয়, বা কোনো রেডিও ডিভাইস রয়েছে হয়তো বা তা নয়, যারা আমাদের দূর দূর প্রান্ত থেকে শুনছেন, দেশের বাইরে থেকে শুনছেন তারা, এবং শহরের বাইরে থেকেও শুনছেন বলতেই হয়, কারণ যেহেতু এই ফ্রিকোয়েন্সিটি FM এর ফ্রিকোয়েন্সি 100.1, আপনারা প্রসার ভারতীর অফিসিয়াল অ্যাপ নিউজ অন AIR এ অবশ্যই আমাদেরকে খুঁজে পাবেন। লাইভ রেডিও অপশনে গিয়ে ওয়েস্ট বেঙ্গল চুজ করে FM গোল্ডে গিয়ে টিউন করলে মনের মেলোডি লাইভ শুনতে পাওয়া যাবে। অনলাইন রেডিও সেকশন অবশ্যই একবার অভেল করে দেখে নেবেন। আপাতত আমরা পরের গানটিতে যাচ্ছি, এই গানটি গাইছেন শিল্পী সুমিতা গঙ্গোপাধ্যায়। তারপর ফিরে এসে কান্ত কবিকে নিয়ে কিছু কথা থাকবে আপনাদের জন্য।

1865 ছাব্বিশে জুলাই রজনীকান্তের জন্ম বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে। রজনীকান্ত সেনের বাবা গুরুপ্রসাদ সেন পেশায় ছিলেন একজন ঢাকার মুন্সেফ, পরে তিনি বরিশালের সাবজজ হয়েছিলেন। কিন্তু তার একটা অন্য পরিচয়ও ছিল, তিনি ছিলেন একজন কবি যিনি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলী এবং শিবদুর্গার পদাবলীও রচনা করেছিলেন। এবং ছোট থেকেই গানের প্রতি রজনীকান্ত সেনের বিশেষভাবে একটা ভীষণ আকর্ষণ ছিল, আর সেই সময়ে একটি বাঁশিতেই চলত তার গানের ক্ষেত্রে অনুশীলন অর্থাৎ প্র্যাকটিস। FA পাশ করে তিনি কলকাতায় সিটি কলেজে ভর্তি হয়েছিলেন। 1891 BA পাশ করেছিলেন, এরপরে BL পাশ করে রাজশাহীতে ওকালতি শুরু করলেন। 14 বছর বয়স তার, আর ঠিক সেই সময় তার সঙ্গে পরিচয় হয়েছিল তার বন্ধু তারকেশ্বর চক্রবর্তীর। তারকেশ্বর ভীষণ ভালো গান গাইতে পারতেন, আর সেই কারণেই যেন গানের প্রতি রজনীকান্ত সেনের অনুরাগ ভালোবাসা টান ভীষণভাবে বেড়ে গেল। রজনীকান্ত সেনের যিনি কন্যা ছিলেন শান্তিলতা দেবী, তার একটি লেখা থেকে জানা যায় যে এক অর্থে এই তারকেশ্বর চক্রবর্তী হলেন রজনীকান্তের সঙ্গীত গুরু। যদিও ঠিক নিয়ম মেনে প্রথাগত যে সঙ্গীত অভ্যাস করার কথা, রজনীকান্ত কিন্তু সেইভাবে প্রথাগতভাবে সেই তালিম নেননি বা সেটা করেননি। শোনা যায় তিনি নিজেও ভীষণ ভালো গায়ক ছিলেন এবং রাজশাহীতে বিভিন্ন সাহিত্য সভা, বিভিন্ন মজলিস আড্ডা, বিভিন্ন অনুষ্ঠান তার স্বরচিত গান গেয়ে তিনি আসর একেবারে জয় করে নিতেন, মাত করে দিতেন। তার পড়াশোনা শেষ হলো, পড়াশোনার শেষে রজনীকান্ত সেন রাজশাহী শহরে ওকালতি শুরু করেছিলেন। কিন্তু কোনো কারণে তার সেই ফোকাস বা সেই কনসেন্ট্রেশন কোনোভাবে তিনি মনোনিবেশ করতে পারছিলেন না। একদিকে যদিও তিনি সেই ওকালতি চালিয়ে যাচ্ছিলেন, অন্যদিকে তার গান এবং কবিতা তাকে ভীষণভাবে জাপটে ধরেছিল। সারাক্ষণই সেই গান আর কবিতা রচনা করছেন ওকালতির পাশাপাশি। তার নিজের লেখাতেই পাওয়া যায়, রজনীকান্ত সেন বলছেন, আমি আইন ব্যবসায়ী কিন্তু ব্যবসা করিতে পারি নাই। প্রমথনাথ বিশি তাকে উৎসব রাজ বলে অভিহিত করেছিলেন। 1902 তার প্রথম যে গ্রন্থ বাণী সেটি প্রকাশিত হয়, এবং শোনা যায় যে রবীন্দ্রনাথ এবং স্বয়ং অন্যান্যদের কাছ থেকে তিনি উৎসাহ পেয়েই আসলে সুরেশচন্দ্র সমাজপতি বলে একজন ছিলেন, তার ভয়ে তিনি এই বইটি ছাপতে চাননি। পরে জলধর সেনের কলকাতার বাড়িতে সুরেশচন্দ্র সমাজপতি তার গান শুনে তারপর রাজি হলেন গ্রন্থাকারে ছাপতে। এর পরের ঘটনাটি 1905 সালে, আমরা এর আগে যেটি শুনছিলাম সেটা হচ্ছে 1902 যখন তার প্রথম বইটি বেরোলো বাণী, কিন্তু সেটা ছাপা

যায়নি। 1905 যেটি হলো তার দ্বিতীয় বই, দ্বিতীয় গ্রন্থ কল্যাণী প্রকাশিত হয়েছিল। মৃত্যুর আগে 3টি এবং মৃত্যুর পরে সর্বমোট 5টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল, অবশ্যই তার রচনা কেন্দ্র করে। আমরা যদি রজনীকান্ত সেনের গানের ভাগ এখন করতে শুরু করি, বিভিন্ন গানের ধারা বজায় রেখে স্বদেশ চেতনার গান কিছু রয়েছে, ভক্তিমূলক গান রয়েছে, আমরা একটু আগেই শুনছিলাম, সেই ধরনের গানের যদি ভাগে ভাগে আমরা রজনীকান্তকে, রজনীকান্ত গানের মাধ্যমে পরিচয় পেতে চাই, তাহলে সেটি 5টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ভক্তিমূলক, অন্য হচ্ছে দেশাত্মবোধক, হাস্যরসের কিছু গানও আছে অবশ্যই, সেখানে জীবনের গান রয়েছে। আমরা সমস্ত ধরনের গান অবশ্যই শুনব, এবং তিনি এমন এক সময়ের মানুষ, এমন এক যুগের মানুষ, তিনি কিন্তু স্বদেশী আন্দোলনের যুগের কবি। ইংরেজ সরকারের বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন স্থায়ী করতে যারা প্রাণ চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে রজনীকান্ত সেন অবশ্যই একজন অন্যতম। আমরা তার আরও কিছু গান শুনব, আমরা হাস্যরসাত্মক গান দেখা যাক পাই কিনা আমাদের প্লেলিস্টে আজকে। অবশ্যই ভক্তিমূলক, দেশাত্মবোধক বিভিন্ন ধরনের গান আপনাদের জন্য এনেছি, এবং জীবনকেন্দ্রিক কিছু গানও রয়েছে। আপাতত আরও একটি গানে যাচ্ছি, সেই গানটি গাইছেন শিল্পী অর্ঘ্য সেন।

ঈশ্বর ভক্তির কাছে কিভাবে আত্মসমর্পণ করেছিলেন সেই সমস্ত ভাবনা নিয়ে গানগুলো তৈরি। হাস্যরসের গানের ক্ষেত্রে বেশ খানিকটা সঙ্গীত বৈচিত্র্য দেখা যায় এবং সেটি একটি গুরুত্বপূর্ণ দিকও বটে। দ্বিজেন্দ্রলাল রায় যখন রাজশাহীতে এসেছিলেন তখন রজনীকান্ত সেনের সঙ্গে তার দেখা হয়েছিল। দ্বিজেন্দ্রলালের হাসির গানের কথা আমরা জানি, কিন্তু দ্বিজেন্দ্রলালের হাসির গানে মুগ্ধ রজনীকান্ত এতখানি, এরপর থেকেই কিন্তু তিনি হাসির গান আসলে লিখতে শুরু করেছিলেন এমনটাই জানা যায়। তবুও গবেষকদের মতো রজনীকান্তের হাসির গানের ধরন আসলে দ্বিজেন্দ্রলাল রায়ের হাসির গানের থেকে অনেকখানি আলাদা। আর এই প্রসঙ্গে একজন বিশিষ্ট শিল্পী, একজন বিশিষ্ট মানুষ যে কথাটি বলেছিলেন যে দ্বিজেন্দ্রলালের হাসির গান যদি শুক্ল শীতের বাতাস হয়, তবে রজনীকান্ত সেনের হাসির গান বর্ষায় জলভারাক্রান্ত পুবের বাতাস। এই কথাটি বলেছিলেন প্রমথনাথ বিশি। তারপর আন্দোলনের যুগের সময় 1905-এ ইংরেজ সরকারের বিরুদ্ধে যখন সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তখন আমরা দেখলাম দেশাত্মবোধক গানের বেশ কিছু বৈচিত্র্য। সেখানে সেই সময় দিকে দিকে আর কি রব উঠছে, হাহাকার পড়েছে বিদেশি বস্ত্র বর্জন করার। বিভিন্ন দেশীয় কাপড়ের কল মোটা কাপড় তৈরি করতে লাগলো, আর তখন রজনীকান্ত সেন গেয়ে উঠলেন সেই বিখ্যাত গানটি, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। আর রজনীকান্ত সেনের এই বাংলা গান, এই গান আসলে বাংলার ঘরে ঘরে পৌঁছে গেল, বিরাট এক পরিচিতি তৈরি করল তার। আমরা এর পরের গানটি চলে যাচ্ছি শুনতে। এই গানটি গাইছেন শিল্পী নীলা মজুমদার।

আমরা এই মুহূর্তে যে শিল্পীর গান শুনছি তিনি রোহিণী রায়চৌধুরী, এই প্রজন্মের একজন শিল্পী। একই গানের অন্য একটা ভার্সনও আপনাদের শোনাবো রজনীকান্ত সেনেরই কথা সুরে। এই গানটির দুটো ভার্সন, এই ভার্সনটা যেটা শুনছিলাম এতক্ষণ সেটা শিল্পী রোহিণী রায়চৌধুরীর, এর পরেরটি গাইছেন অর্ঘ্য সেন। আসলে প্রজন্মের হাত ধরে আমরা এগিয়ে যাই, গানের ভাব সম্প্রসারণের ক্ষেত্রে, গায়কের ক্ষেত্রে এক এক ভাবে দাগ কাটে আমাদের মনের মধ্যে এই গানের কথা, গানের অর্থ, গানের সুর প্রভাবিত করে বলা চলে। কোথাও গিয়ে এই দুটো ভার্সনের মধ্যেও কোথাও একটা খানিক পার্থক্য অনুভব করলাম, তাই মনে হলো কিছুটা এই শিল্পীর যে নিবেদন সেটিও আপনাদের সঙ্গে ভাগ করে নিই।

কিছু গায়কী, কিছু শিল্পী মানুষ সত্যি আমাদের মনের বড্ড কাছাকাছি। সেখানে অন্য একজন শিল্পীর সেই একই গানের নিবেদন শুনতে গিয়ে হয়তো একটু নতুনত্বের স্বাদ পাওয়া যায়, কিন্তু এই গান কিছু কিছু কণ্ঠে কখনো পূরণ হয় না। সেই কারণেই হয়তো এইভাবে আপনাদের কাছে এই গানটি পেশ হলো, এইভাবে হয়তো দুজন শিল্পীর কিছুটা কিছুটা অংশ শোনালাম। কিন্তু এই কথা সত্যি যে কিছু গান কিছু কণ্ঠে অমর হয়ে থাকবে। অর্ঘ্য সেনের কণ্ঠে এই গান সত্যি অমর হয়ে আছে। নতুন শিল্পী কেউ একজন সে গানের হয়তো নিশ্চয়ই সেভাবে একটা জাস্টিস করতে পারছেন, নিশ্চয়ই হয়তো সেটা মিনিংফুল হচ্ছে, কিন্তু ওই আর কি, সেই শিল্পী কণ্ঠে ওই গানটি না শুনলে একবার মনে হয়তো পূর্ণ হলো না, স্বাদ মিটল না। এর পরের গানটিতে যাবো, তবে তার আগে একটা গানের গল্প বলি। সে গানের ক্ষেত্রে যেটা সত্যি, ওই যে মায়ের দেয়া মোটা কাপড়ের কথা বলেছিলাম, আর সেই মায়ের দেওয়া মোটা কাপড় গানটি আসলে তো কিছুটা দেশাত্মবোধক, সেই ধরনের সেই আমেজে লেখা। এই গানটি রচনার নেপথ্যে একটি কাহিনী রয়েছে, সেটির কথা একটু এবার বলি। গানটি হচ্ছে, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। রজনীকান্ত সেনের সঙ্গে নিবিড় বন্ধুত্ব ছিল অক্ষয় কুমার মৈত্রেয়র। রজনীকান্ত সেন কলকাতায় এসে তখন একটি মেস বাড়িতে থাকতেন, সেখানে মাঝে মাঝে দেখা করতে আসতেন অক্ষয় কুমার মৈত্র। একবার সেখানেই সকলে মিলে গান করার জন্য অনুরোধ করলেন রজনীকান্ত সেনকে, আর তখন তিনি সবে নতুন রচনা করেছেন মায়ের দেওয়া মোটা কাপড় গানটি, তাই সেই গানটি ধরলেন গলায়। সবে মাত্র অন্তরার অংশটুকু রচনা করে গিয়েছেন অক্ষয় কুমার, এমন সময় রজনীকান্তকে সোজা নিয়ে এলেন বউবাজারে বসুমতির অফিসে, তৎকালীন সম্পাদক ছিলেন জলধর সেনের দপ্তরে, বললেন এই গানের কথা। তখনও গানটি কিন্তু অসমাপ্ত, তার কারণ তিনি অর্ধেক গান গেয়ে থেমে গিয়েছিলেন, তাকে থামিয়ে দেওয়া হয়েছিল তাকে কোথাও একটা নিয়ে যাওয়ার জন্য। অসমাপ্ত সেই গানটি পড়ে জলধর বললেন বাকিটুকু রচনা করে দিতে। সেখানে বসেই রজনীকান্ত সেন গানের বাকি অংশটুকু রচনা করেছিলেন, আর তারপরের কথা সত্যিই আমরা জানি, ইতিহাস। পরবর্তী সময়ে রজনীকান্ত সেনের গান রেকর্ড করেছিলেন ইন্দুবালা, কে মল্লিকের মতো শিল্পীরা। পরবর্তীকালে বহু বিখ্যাত শিল্পী তার গান রেকর্ড করেছিলেন, এমনকি তার গান বহু চলচ্চিত্রেও ব্যবহৃত হয়েছে। আমরা তেমনও কয়েকটা গান শুনবো একটু পরেই, বেশ কিছু গান প্লেলিস্টে এখনও রয়েছে। রজনীকান্ত সেন তৎকালীন ব্রিটিশ সরকারি মুখাপেক্ষী ছিলেন না, তেমনই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হননি, আবার শুধু স্বদেশী গান লিখে কিংবা গেয়ে সীমাবদ্ধ থেকেছিলেন সেটাও বলা চলে না, যার জন্যই আমরা এই পাঁচটি ভাগ চারটি ভাগের কথা বলছিলাম। তিনি প্রয়োজনে ছুটে যেতেন গ্রামেগঞ্জে, সেখানে সাধারণ মানুষকে স্বদেশী আন্দোলনের তাৎপর্যও বুঝিয়ে দিয়েছিলেন, এমনটাও তিনি করতেন। কিন্তু দুঃখের বিষয়, যার সৃষ্টির মাধ্যমে বহু মানুষের হয়তো সেই কণ্ঠের যে একটা জাদু সেটা প্রকাশ পেয়েছিল বিশ্ব দরবারে, সেই শিল্পী মানুষ, সেই কবি, সেই গীতিকার, সেই সুরকার কিন্তু নিজে জীবনের মধ্যভাগে আক্রান্ত হলেন গলার ক্যান্সারে, এবং চিকিৎসার জন্য কলকাতায় এসে তাকে ভর্তি হতে হয়েছিল মেডিকেল কলেজে, সেখানেই তার শেষ ঠিকানা ছিল, 12 নম্বর কটেজ। খুব অল্প বয়স, মাত্র 45

বছর বয়সে। 13ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল 1910 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোগশয্যায় তাঁর পাশে বসে রবীন্দ্রনাথ তার অন্য পরিচয় খুঁজে পেয়েছিলেন। শরীর হার মানিয়াছে কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই, এই কথাটিও কিন্তু লিখিত ভাবে আছে, যা আমিও আজ রজনীকান্ত সেনকে নিয়ে পড়তে বসে জানতে পারলাম। আবারও বলি যে প্রসঙ্গ তিনি লিখেছিলেন সেটি হচ্ছে, শরীর হার মানিয়াছে কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই। এটাই হয়তো আমরা অনেকেই পারি না, রোগের কবলে পড়লে মনটা ভীষণ ভারাক্রান্ত হলে বা শরীরটা ভীষণ ভারাক্রান্ত হলে, শরীর অসুস্থ হলে তখন মনও ভীষণভাবে মনে হয় যে মনটাও বোধহয় ভেঙে গেল। কিন্তু এমন তো বহু মানুষকে আমরা দেখতে পাই যারা হয়তো কিছুটা শারীরিকভাবে বিপর্যস্ত, হয়তো কোনো এক রোগের বালায়, কোনো এক রোগের কারণে রোগ আক্রান্ত হয়েছেন বলে হয়তো পারছেন না টানতে। কিন্তু এটাও সত্যি যে অসুস্থ থাকার সত্ত্বেও বহু মানুষকে এমন দেখা যায় মনের জোরে তারা অনেক দূরে গিয়ে যেতে পারছেন, মনের জোরে আর কি বেঁচে থাকার চেষ্টা করছেন, বেঁচে থাকার রসদ খুঁজে পাচ্ছেন সেই মনের জোর থেকেই। আমাদের হয়তো সেই সমস্ত জায়গা থেকে বা সেই সমস্ত ঘটনা থেকে, সেই সমস্ত মানুষজনের থেকে অনেকখানি অনুপ্রেরণা নেওয়ার আছে। আমরা পরের গানটিতে যাই, আবার ফিরে আসব আমাদের রজনীকান্ত সেনকে নিয়ে যে অনুষ্ঠান, রজনীকান্ত সেনের তিরোধান দিবস উপলক্ষে তাকে যে শ্রদ্ধার্ঘ্য আমরা জানাচ্ছি আজ গানে গানে কথায় কথায়, সেটিতে আবারও ফিরে আসব। ফিরে আসব আপনাদের টেক্সট মেসেজ এবং হোয়াটসঅ্যাপে, বহু মানুষ বহুক্ষণ ধরে শুনছেন, অনেক মেসেজ জমানো রয়েছে, ফোন খুলতেই সেগুলো ঝপঝপ করে চলে এসছে দেখতে পাচ্ছি, একটু আপনাদেরকে অপেক্ষা করাচ্ছি, নিশ্চয়ই সেগুলো পড়ব। আরও একটা গান শুনিয়ে নিয়ে তারপর আপাতত রেখে যাচ্ছি শিল্পী নূপুর ছন্দা ঘোষকে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: ছড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: ফিরে এলাম একটা ছোট কমার্শিয়াল ব্রেকের ওপারে। স্টুডিও ক্লকে বলছে 9:31 হয়ে 44 সেকেন্ড। 100.1 FM গোল্ড কলকাতায় শুনছেন মনের মেলোডি। আর আজকের এই মনের মেলোডি জুড়ে যার গান আমরা শুনছি, তিনি কবি, সুরকার, গীতিকার, কান্ত কবি রজনীকান্ত সেন। আগামীকাল তার তিরোধান দিবস, ১৩ সেপ্টেম্বর তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। রেখে গিয়েছিলেন অনেক সৃষ্টি, রেখে গিয়েছিলেন অনেক গান, কবিতা। আমরা সেগুলো সমস্ত এখনও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। আপনাদের প্রচুর মেসেজ এই মুহূর্তে আমার চোখের সামনে খোলা রয়েছে, তবে মেসেজগুলো পড়ার আগে একটা ছোট্ট জিনিস একটু বলে দিই। সেটা হচ্ছে, রজনীকান্ত সেন সম্পর্কে বলতে গিয়ে একবার রাজেশ্বর মিত্র দুঃখ করে বলেছিলেন যে ইতিহাসের জন্য কোনো প্রচেষ্টা স্বভাবতই আমাদের মনোভাবের মধ্যে নেই। সঙ্গীত সম্বন্ধে ঐতিহাসিক প্রযত্ন যে আরও কম হবে বলাই বাহুল্য। আজ রজনীকান্তকে স্মরণ করে দুঃখের সঙ্গে এই কথাটাই মনে পড়ছে। জীবিত অবস্থায় রজনীকান্তের গানের ছটা যেভাবে মোহিত করেছিল তার পরিপার্শ্বকে, মৃত্যুর পর তা স্তিমিত হয়েছিল অচিরেই। চিরন্তন যা কিছু তার স্থায়িত্ব ডুবে গিয়েও ভেসে থাকে, এই সত্যকে প্রমাণ করেছে তার গান। আর সাম্প্রতিক সময়ে তার গান গীত হচ্ছে, তার গানের চর্চা তাকে এবং তার সময়কে জানার আগ্রহ তৈরি করছেন বহু সঙ্গীত বোদ্ধারা, শিল্পীরা, শ্রোতাদের মধ্যে। তার গান এখন প্রচার মাধ্যমে বিরাটভাবে প্রচারিত না হলেও, অনুষ্ঠানে বিরাটভাবে নাও গাওয়া হলেও, রজনীকান্ত কিন্তু এখনও ভীষণভাবে জীবিত রয়েছেন। হয়তো তিনি জীবিত অবস্থায় এতখানিও দেখে যেতে পারেননি, সেটাও হয়তো কিছুটা সত্যি। আপনাদের মতামত জানতে চাইব, আপনারা কি মনে করছেন রজনীকান্ত সেনকে নিয়ে আজকে অনুষ্ঠানে? আপনাদের মতামত ভীষণভাবে আমাদের চলার পথে পাথেয়। কেমন লাগছে অনুষ্ঠান? রজনীকান্ত সেন সম্পর্কিত আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। আসলে এক এক দিন এক এক শিল্পীকে নিয়ে অনুষ্ঠান সাজাতে গিয়ে যেটা হয়, এক একজন সত্যি ইনস্টিটিউশনালাইজড লেভেলে আর কি, মানে প্রাতিষ্ঠানিক মর্যাদা পাওয়ার মতো আর কি যোগ্যতা রাখেন। একটা এপিসোড, দেড় ঘন্টার প্রোগ্রাম, সেখানে সত্যিই হয়তো আমরা জাস্টিফাই করে উঠতে পারি না। প্রতিষ্ঠান তো অনেক কিছু বলার থাকে, অনেক কিছু ভাগ করে নেওয়ার থাকে, অনেক গান শোনানোর থাকে। সবটুকু ওই সময়ের বাধা ধরা সময়ের মধ্যে আমরা চেষ্টা করি, ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করে দেবেন। আগাম ক্ষমা প্রার্থী আমি ভীষণভাবে, যদিও ভীষণভাবে গর্বও বোধ করি এবং ভীষণভাবে আনন্দিত বোধ করি আকাশবাণী কেন্দ্রে বসে এমন একজন শিল্পী, এমন একজন প্রতিভা, এমন একজন দিকপাল, কিছু শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করতে পারা সত্যি ভীষণ ভাগ্যের ব্যাপার বলে মনে করছি, অন্তত বেতারের এই শতবর্ষে তো বটেই। আমরা আরও একটা গান শুনব যেটা আমার অত্যন্ত প্রিয় গান, এবং কিছু কিছু গান থাকে অন্তত আমার ক্ষেত্রে সত্যি যে একই সঙ্গে হয়তো 5 বার 6 বার 10 বার লুপে চলছে, একই গান, একই কথা, একই সুর শুনছি, তবুও মনে হচ্ছে প্রত্যেকবার নতুন। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে এটা ভীষণভাবে হয়ে থাকে, আমরা যেই বয়সে যে গানটি শুনি তারপর যখন আবার কিছুদিন বাদে শুনি, মনে হয় যে বয়সের ম্যাচিওরিটির সঙ্গে সঙ্গে হয়তো গানগুলোকে উপলব্ধি করার ক্ষেত্রে, অনুভব করার ক্ষেত্রে হয়তো খানিকটা আলাদা হচ্ছে, খানিকটা আরও ম্যাচিওর্ড হয়তো আমাদের এক্সপ্লোরেশন বা আমাদের ইভ্যালুয়েশন হচ্ছে। একটু মেসেজের দিকে এবার যাই, কারণ অনেকক্ষণ ধরে অনেকেই অনেক কিছু লিখছেন, ভীষণ অভিমান করবেন জানি যদি না

করি মেসেজগুলো। একদম প্রথম যে মেসেজটি সকালবেলা পেয়েছিলাম সোমেন যাদবপুর থেকে, সোমেন সরকার বলছেন, শুভ সকাল দিদিভাই। 45 বছরের ছোট্ট জীবন, কিন্তু সেই সময়ই তিনি বাংলা গানকে যে সম্পদ দিয়ে গেছেন তা আজও ফুরোয়নি। পেশায় ছিলেন উকিল, রাজশাহী কোর্টে প্র্যাকটিস করতেন, নাটোর ও নওগাঁয় মুনসেফ ছিলেন, কিন্তু নেশায় ছিলেন কবি। 290-এর বেশি গান আমরা পেয়েছি, বাংলার পঞ্চকবির এক কবি তিনি। অবশ্যই সেখানে রবীন্দ্রনাথ, নজরুল, ডিএল রায়, অতুল প্রসাদ এবং রজনীকান্ত। আপনার কথায় শুনলাম বঙ্গভঙ্গের সময় তার লেখা মায়ের দেয়া মোটা কাপড়। এই একটি গান সেদিন বিপ্লবীদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছিল, বিদেশি কাপড় পোড়াতে শিখিয়েছিল। দু একটা গানের কথা আপনি বলেছেন, আমি দেখছি আমার প্লেলিস্টে মনে হচ্ছে ওই গান দুটি আছে, একটু পরেই শোনাবো। কিছু ভালো গান রেখে দেওয়া হয় আর কি পরের দিকে বাজানোর জন্য। আমরা আজও তো পূজা মণ্ডপে সন্ধ্যারতিতে এই ধরনের গান বাজলে চোখে জল এসে যায় আমাদের। কণ্ঠনালী অপারেশনের পর তিনি চিরতরে কথা বলার শক্তি হারান, কতখানি কষ্টের সেটা, কতখানি মানে সেটা বেদনার, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এইভাবে তাকে তার নিজের কণ্ঠস্বর হারাতে হয়েছিল ক্যান্সারের কারণে। 1910 সালের 11 জুন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেখতে এলেন, তিনি কথা বলতে পারছেন না। তার ছেলে খিতীন্দ্র আর মেয়ে শান্তিলতা গেয়ে শোনালেন তার লেখা শেষ গানটি, আমায় সকল রকমের কাঙাল করেছ গর্ব করিতে চুর। এই গান শুনে রবীন্দ্রনাথের চোখ ভিজে গিয়েছিল, রেখে গেলেন বাণী কল্যাণী অমৃত আনন্দময়ী অভয়াকে। কান্তকবি শিখিয়েছিলেন কাঙাল হওয়াই আসল ঐশ্বর্য। আসলে আর যখন আমরা সব পেতে চাই তখন তার গান মনে করায় সব হারিয়েও কিভাবে গর্ব চূর্ণ করে ঈশ্বরের কাছে নত হওয়া যায়। সত্যি কথা, আপনি কি ভালো কথাটা বললেন, অত্যন্ত দামি একটি কথা বললেন। আমরা সবসময় সব কিছু পেতে চাই, হারাতে চাই না, আর সব কিছু পাওয়ার পরও আমাদের লোভ যায় না, এটা খুব সত্যি কথা। সেখানে তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে নিঃস্ব হয়ে বসে থাকা যায় এবং তারপরও জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সব কিছু হারিয়ে চূর্ণ বিচূর্ণ হলো তার গর্ব, তিনি ঈশ্বরের কাছে মাথা নত করলেন। তার তিরোধান দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম, ভালো থাকবেন। সোমেন সরকার যাদবপুর থেকে ধন্যবাদ আপনাকে, আপনি ভীষণ ভালো লিখেছেন, অনেকখানি তথ্য ভাগ করে নিলেন আমাদের সঙ্গে। আমরা একটু চেষ্টা করি, সকলকেই অনুরোধ জানাই যে খুব বেশি লম্বা মেসেজ না করার, তার কারণ একটাই, অনেক শ্রোতাবন্ধু আমাদের শোনেন, সকলের মেসেজ যদি পড়তে হয় তখন খুব লম্বা হলে সময়টা অনেকটা লেগে যায়, আমরা সেটা চাইবো না। আমরা চাইবো খুব ছোটো ছোটো মেসেজ, সবার নাম যাতে পড়তে পারি, সকলকে যাতে খুশি করতে পারি, এটা একটু মাথায় রাখবেন কাইন্ডলি। এরপরের মেসেজটি লিখছেন কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশ খালি থেকে। নিভে যায় দিন, কোথা থেকে ভেসে আসে গান, মাটির গন্ধ মেখে ওঠে রজনীকান্তের প্রাণ। ভক্তির সুরে চোখের জলে অবনত মন, দুঃখের মাঝেও হাসতে শেখায় তাঁর অমর গান। মায়ের আঁচল, দেশের মাটি, মানুষেরই টান, সহজ কথায় গভীর করে হৃদয়েরই গান। জীবন যখন কাটার পথে ক্লান্ত করে প্রাণ, তাঁর সুরে আসার আলো জলে নিরবধি প্রাণ। অল্প জীবনে রেখে গেলেন অফুরন্ত ধন, বাংলা গানের আকাশ জুড়ে আজও তারই ক্ষণ। শরীর থামে সুর তো থামে না স্পন্দন, রজনীকান্ত বেঁচে থাকবেন বাঙালির হৃদয় মন। বাহ, খুব সুন্দর বলেছেন। আমি এবারে একটি গান শোনাব শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, অপূর্ব সেই গান, অপূর্ব তার গায়কী।

আমরা শুনেছিলাম যে তার বাবা ছিলেন সাব জাজ, জ্যাঠা ওকালতি করতেন রাজশাহীতে। শৈশবে 10 বছর বয়স পর্যন্ত তার নির্বিঘ্নে জীবন কেটেছিল, কিন্তু তারপর বাড়ির জ্যেষ্ঠ কিছু সদস্যদের আকস্মিক অকাল মৃত্যু পরিবারে কিন্তু নিয়ে আসে বিপর্যয়। রাজশাহীর যে কুঠিতে পারিবারিক বিপুল অর্থ রাখা ছিল তা হঠাৎ দেউলিয়া হয়ে যাওয়ায় তাদের উপরে তখন নেমে আসে অভাবিত এক আর্থিক অনটন বিপর্যয়। তিনি পড়াশোনায় মেধাবী ছিলেন, স্কুল কলেজের পড়াশোনা শেষ করে আইন পড়ে সংসারের দায়িত্বও নিতে হয় তাকে, আর এর মধ্যে মাত্র 18 বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হয়। সংসার সন্তান সব মিলিয়ে ঈশ্বর বিশ্বাসী নীতিবাদী যুবক রজনীকান্ত আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে সৎ পথে থেকে জীবিকা অর্জন করতে পারেন। তিনি সরল ছিলেন, সত্যবাদী ছিলেন, নীতিবাদ ছিলেন, ওকালতি পেশার জন্য উপযুক্ত ছিলেন না। ছলচাতুরি, বাকপটুতা, কূটকৌশল এই পেশায় প্রয়োজন তিনি ছিলেন তার থেকে অনেক দূরে। এই কারণে ওকালতি পেশায় তিনি খুব একটা সফল হতে পারেননি বা সাফল্য লাভ করতে পারেননি। আর্থিক বিপন্নতা তার কিন্তু তারপর থেকে নিত্য সঙ্গী হয়ে উঠল। রজনীকান্তের গানের মধ্যে দিয়ে যেন মানুষটির ছবি আমাদের সামনে ভেসে ওঠে, কোনো এক ঈশ্বরের ছবি যেন আমরা পাই। ভগবত প্রেমে কাতর হয়ে আত্মতুষ্ট একজন মানুষ প্রচার বিমুখ না হলেও তার যে আকাঙ্ক্ষার তীব্রতা অনুভব সে করছে বা ভীষণভাবে আচ্ছন্ন হয়ে পড়ছে তা কিন্তু নয়। জীবনে যে বহুমুখী প্রতিভা তার ছিল, যা অভিজ্ঞতা তাকে করতে হয়েছে, তা সত্যি অভিনব। তার জীবনে বৈচিত্র্য একেবারে সম্ভার, এবং রজনীকান্তের জীবনে কিছুখানি কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার অভাবও দেখা গেছে। সাদাশীতে জীবনে অভ্যস্ত রজনীকান্তের দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুলপ্রসাদ সেনের মতো পারিবারিক কিন্তু ঐতিহ্য ছিল না, বা সেই সাংগীতিক পরিমণ্ডল ছিল না, সেই পাশ্চাত্য শিক্ষা বা সেই সঙ্গীতের অভিজ্ঞতাও ছিল না। সব সাধারণ জীবনযাপন ছিল, কিন্তু তার গানই তার পরিচয় হয়ে থাকলো, তার গানের সেই বাণীময় কাব্য পরিচয় হয়ে থাকলো। সুর প্রয়োগও ভীষণ সাধারণ রকম ছিল, রাগ সঙ্গীতের প্রয়োগ থাকলেও সেখানে রাগ মিশ্রণের বাহুল্য ছিল না। ছন্দের যে বিরাট কারুকার্য ছিল তাও কিন্তু আমরা শুনতে পাই না, কালো আতি সেই অর্থে ছিল না তানের চমক। প্রার্থনার গান তো এতটাই সরল হয়, সেখানে শুধু নিবেদন থাকে, সমর্পণ থাকে, আর স্পষ্ট করে মানুষকে চেনার থাকে, ঈশ্বরকে জানার থাকে। তাই সেই রাগ মিশ্রণের সূক্ষ্মতা হয়তো আমরা সেভাবে রজনীকান্তের গানে পাবো না, সেই সুরের কোথাও গিয়ে মূল বৈশিষ্ট্য যে

কলাকৌশল তা নয়, কিন্তু তার মধ্যেও এক ঔদার্য আছে, তার মধ্যেও এক পবিত্র শান্ত রস রয়েছে যা একটা পরিবেশ সৃষ্টি করতে পারে। তার গানের মধ্যেও একটা আবেদন রয়েছে, অকৃত্রিম ভালোবাসা রয়েছে, সেটাও কিন্তু করা খুব সহজ নয়। ওই সহজ হওয়া খুব সহজ নয় বলে ঠিক তেমন, এই সহজ জিনিসটাই আসলে সব থেকে বড় শক্ত। আমরা এর পরে যে গানটি শুনব, ওই গানটি আসলে আমরা ভক্তিমূলক গানের কথা বলেছিলাম, শিল্পী পানালাল ভট্টাচার্য যে গানটি এর পরে শোনাবেন সেটি কিন্তু অবশ্যই রজনীকান্ত সেনের লেখা এবং সুর।

শুনছিলাম শিল্পী পান্নালাল ভট্টাচার্যকে, অবশ্যই রজনীকান্ত সেনের গানে। আমরা এই গান সচরাচর সেই অর্থে হয়তো শুনতে পাই একমাত্র যখন শ্যামা পূজা হয়, প্যান্ডেলে প্যান্ডেলে বা হয়তো বিভিন্ন বাড়িতে এই গান চলতে থাকে। ভীষণভাবে এটা পরিচিত আমাদের কাছে শ্যামা সঙ্গীত হিসেবে। এরপরে আরও একটি গান রয়েছে, সেই গানটি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তবে তার আগে ওই সহজ সরল সব কিছু হওয়া যে অতটাই কঠিন সেটাই বলছিলাম। মুশকিলটা হচ্ছে আজ প্রচুর মানুষ লিখছেন আমাকে, কিন্তু সময়টাও এমন বলছে যে আমরা হয়তো শেষ করে উঠতে পারবো না। সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে আমাদের সঙ্গে আছেন, সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে। খুব ছোট্ট মেসেজ আমি পড়ে দিই। যতবার আমি শুনি নিজেকে কিট ভাবি, পাওয়ার বন্যায় ডুবে শুধুই খাচ্ছি খাবি। রজনীর গান নাড়ায় নাড়ায় প্রাণ মন, দিনের আলোয় ভাবি রজনী পরম ধন। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। সুপ্রিয় পাজা আমতা থেকে বলছেন, পঞ্চকবির কথা, মায়ের দেয়া মোটা কাপড়ের কথা, আরও একটি গানের কথা আপনি বলেছেন, দেখা যাক সেটা শোনাতে পারি কিনা। ধন্যবাদ আপনাকে। সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে বিরাট একখানা মেসেজ, সরি সৌভিক আজকে তোমার মেসেজ আমি পড়তে পারছি না, তবে তুমি খুব সুন্দর লেখ।

লক্ষ্য, এবং সেখানে তুমি আজও কবি গীতিকার সুরকারের কথা বলছো। তার সৃষ্টির সুর কোনোদিনও স্তব্ধ হবে না, এটাও সত্যি। কালপ্রবাহে অতিক্রম করেও বিভিন্ন শিল্পীর কণ্ঠে সেসব গান হয়তো ধারণ করবেন বহু মানুষ, কিন্তু আমাদের বাঙালির হৃদয়ে কিছু গান সমানভাবে অনুরণিত হচ্ছে এক একজন শিল্পীর কণ্ঠে, এবং সেই চিরন্তন সুরস্রষ্টাকে আমরা সারা জীবন মনে রাখব। সুপ্রিয় পাঁজার মেসেজ আমরা দেখেছি, নন্দা রায়পুরের লিখছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। পঞ্চকবির আজ জন্মদিন নয়, তার আজ আগামীকাল চলে যাওয়ার দিন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তপন কুমার রায়চৌধুরী বাগুইয়াটি জোড়া মন্দির থেকে, আজ কবির আজ নয়, আমি আবারও মনে করিয়ে দিই আপনাদের, রজনীকান্ত সেনের প্রয়াণ দিবস আগামীকাল। আপনার উপস্থাপনার ও সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে, আমাকে সেই ফিরে আসার দিনগুলির কথা মনে করিয়ে দেয়। থ্যাংক ইউ। শুভ সকাল অম্বিকাদি, গান খুব সুন্দর হচ্ছে, মন ভরে গেল, গানগুলোকে শোনালেন সকালবেলায়। নিশাকর ধর লিখছেন, ধন্যবাদ। গোপাল মান্নাও বিরাট মেসেজ, প্রথমেই প্রণাম জানাই, অবশ্যই আমরা সকলেই তাকে প্রণাম জানাচ্ছি, আজ শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি আগামীকাল তার প্রয়াণ দিবস উপলক্ষে। অমিতাভ হোর গলফ গার্ডেন থেকে বলছেন, সুপ্রভাত অম্বিকা। সুপ্রভাত। কবি রজনীকান্ত সেনের তিরোধান দিবসে কবিকে জানাই আন্তরিক শ্রদ্ধা। আগাম আমার এই স্বল্প অভিজ্ঞতা নিয়ে ওনার সম্বন্ধে কিছুই আলোকপাত করতে পারবো না, কিন্তু অনেক অজানা তথ্য তোমার থেকে জেনে ধন্য হচ্ছি। তোমার ব্যাখ্যা ও কথার বাঁধন সব গায়ক গায়িকার গান আরও ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখছেন, শুভ সকাল অম্বিকা। শুভ সকাল। খুব আনন্দ দেয়, শান্তি দেয়, স্বস্তি দেয় তাকে এই গান, সেই কথাই তিনি বলছেন। খুব মনে পড়ছে কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কথা, আমরা কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গানও রেখেছি আজ। রজনীকান্তের গান মানেই যেন কৃষ্ণা চট্টোপাধ্যায়, অনুষ্ঠান খুব ভালো লাগছে, অনেক সমৃদ্ধ হচ্ছে, অনেক ধন্যবাদ আপনাকে। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ, সুপ্রভাত অম্বিকা। সুপ্রভাত। প্রভাত বিনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার বিষয়ে তুমি জানালে অনেক কিছু জানতে পারলাম। কান্ত কবিরকে সহস্র কোটি প্রণাম জানাই। থ্যাংক ইউ। আমি খুব বিস্তারিতভাবে পড়ছি না। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে, শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। কত না জানা কথা তোমার সুন্দর পরিবেশনায় জানতে পারছি, তোমাকে আন্তরিক শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সকাল অম্বিকা। শুভ সকাল। মনের ম্যালেডি অনুষ্ঠান খুব ভালো লাগছে, আত্মনিয়োগ আজও মনে রাখবো, আমরা মানব জাতিকে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় এই গান, কথায় গানে হৃদয় স্পর্শী অনুষ্ঠান হচ্ছে আজ, অনেক ধন্যবাদ আপনাকে। মানুষ চক্রবর্তী সিলভার স্পেস দোহারিয়া মধ্যমগ্রাম থেকে বলছেন, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। এই কবিতার মাধ্যমে আমার ছোটবেলায় কবির সাথে পরিচয়, বেশ অনেক ধন্যবাদ। আবারও সেই কবিতা ফিরে এলো আপনার মেসেজের মাধ্যমে। শুভ্রা ভট্টাচার্য বাসরণী কলকাতা থেকেও বিরাট একখানি মেসেজ লিখেছেন। আই এম সরি, আমি তো সত্যিই এত লম্বা মেসেজ এত সময় কমে পড়তে পারছি না, তবে আপনারা লিখেছেন, আপনার সঙ্গে আছেন ভেবে ভীষণ ভালো লাগছে। জামশেদপুর থেকে শুনছেন চিন্ময় মাহাতো, অনুষ্ঠান শুনছি ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আমরা হোয়াটসঅ্যাপে ছিলাম, একটু টেক্সট মেসেজের দিকে দেখি। অম্বিকা ওয়ান্ডারফুল হোমওয়ার্ক, আজ সকালে নস্টালজিক করে দিলেন পঞ্চকবির একজন রজনীকান্তর গান দিয়ে। আশিস দত্ত সল্টলেক থেকে বলছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি শিপ্রা কারারের মেসেজ একদম বুঝতে পারছি না, সরি, কিছু মনে করবেন, একটু গুছিয়ে লিখলে খুব আমাদের সুবিধা হয় পড়তে, সময় কম থাকলে না খুব তাড়াতাড়িতে সাজানো না থাকলে মেসেজটা একটু ভুল হয়ে যেতে পারে পড়তে গিয়ে, একটু বুঝে লিখবেন আপনারা। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য বলছেন, বিভূতিভূষণ রজনীকান্তকে সশ্রদ্ধ প্রণাম জানাই, তোমার প্রাণবন্ত কণ্ঠে কথায় এই অনুষ্ঠান জীবন্ত হয়ে উঠছে, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নিমিত্ত মাত্র, শুধুমাত্রই একজন সূত্রধর, আপনাদের কাছ থেকেও কত তথ্য পাই, এইভাবেই অনুষ্ঠান সাজানো হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই পড়াশোনা তো করতেই হয়েছে, করতে হয়ও, এবং তারপরে মনে হয় সেটা হয়তো একেবারেই ইনকমপ্লিট, আমি জাস্টিস করতে পারলাম না, আরও কত কিছু জানা বাকি রয়েছে, কত গান শোনানো বাকি রয়েছে। গুড মর্নিং অম্বিকা, গুড মর্নিং। মনের মেলোডি আজ মনকে খুব ভারী করে দিল, কান্ত কবিকে জানতে গেলে এমনই হয়। ঠিক, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে বলছেন, অনেক ধন্যবাদ। অন্তত আর কিছু না পারি, সকলের হয়তো ডিটেইলে আমি মেসেজ পড়তে না পারলেও নামগুলো আজ পড়ে দিয়েছি। রমা রায় দাসনগর থেকে বলছেন, অসাধারণ অনুষ্ঠান, খুব ভালো লাগলো, আপনার উপস্থাপনা আমাদেরকে মুগ্ধ করে, কবির চরণে শতকোটি প্রণাম জানাই। অনেক ধন্যবাদ, আপনারা অনেক ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে আমাদেরকে এতখানি ভালোবাসা দিচ্ছেন, এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি জানবেন, আমাদের অন্তরের

অন্তঃস্থল থেকে আপনাদেরকে সকলকে প্রণাম এবং শ্রদ্ধা। আমি এবারে যে গানটি শোনাতে চলেছি সে গানটি আমারও ভীষণ প্রিয় একটি গান। আমরা একটি গান শোনাবো হৈমন্তী শুক্লার কণ্ঠে, পরের গানটি কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আর সেই গানে গানেই শেষ হবে আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন। যেই সহজ সরল জীবনযাপনের কথা আমরা রজনীকান্তের গান থেকে শুনেছি বা জেনেছি, সত্যি কথা বলতে কি সেই সারল্য বা সেই

অনেক কিছু পেয়েও আর কি ভীষণভাবে কাঙাল, আমাদের মনে হয় আমাদের কিছুই নেই। এমনটা যেন না হয় যে প্রাচুর যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, এই ছোট থেকে বড় হওয়া শুধুমাত্র সেটুকু ভাবলেই হয় না, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে ওই সৌন্দর্য, ওই স্বাভাবিকত্ব, ওই সহজ সরল উপস্থাপনা, ওই গভীরতাতেও হাত দিতে হয়। গানের আবেগ থেমে থাকবে না, গানও থেমে থাকবে না, মানুষের আবেগও যেন কোথাও গিয়ে থেমে না যায়, মানুষ যেন মানুষের প্রতি অনেকখানি যত্নশীল হয়, এমনটাই চাইবো সবসময়। সকলে ভালো থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন, সকলকে ভালো রাখুন। এখানেই শেষ করব, আমার কথা এখানে শেষ হোক, গান অবশ্যই শেষ হচ্ছে না। হৈমন্ত শুক্লার এই গানের পর কৃষ্ণা চট্টোপাধ্যায়কে দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। আবারও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও, কথা হবে আবারও সামনের সপ্তাহে শনিবার দিন সকালবেলা।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে এই সম্মেলনে 11টি প্রধান বিকাশশীল দেশের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ বেশ কয়েকটি দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর সঙ্গেও তিনি আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ হল। সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার পর সেদেশের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জুনিয়র হকি এশিয়াকাপের আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খবর বিস্তারিতভাবে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। উল্লেখ্য, এই 11টি দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। এর সহযোগী দেশগুলি হল বেলারুশ, কিউবা, বলিভিয়া, কাজাকস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উচ্চ পর্যায়ের এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা বিশ্ব প্রশাসন, বহুপাক্ষিকতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য, জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, বিপর্যয় মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল নিয়ে আলাপ আলোচনা করবেন। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবায়

0: তো ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশকিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী, আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। ব্রাজিলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সেদেশের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী যুবরাজ ফাইজাল বিন ফারহান আল সৌদ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিকস 2026 শিখর সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বিন আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দিল্লিতে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, পরিকাঠামো, প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক আদ্দিস আবাবা সফর প্রসঙ্গ ওঠে। প্রধানমন্ত্রী মোদী ব্রিক্স শিখর সম্মেলনে ইথিওপিয়া যোগদানে সন্তোষ ব্যক্ত করেন। পরে শ্রী মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন। তাদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়ে কথা হয়। শ্রী মোদী আসিয়ান দেশ গোষ্ঠীগুলির সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে মালয়েশিয়ার ভূমিকার প্রশংসা করেন। দুদেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা হয়। প্রধানমন্ত্রী মোদী আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হোং সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে প্রধানমন্ত্রী আজ আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে কথা বলবেন। সম্মেলনের সূচনায় প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন ও বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বয় বৈঠকে অংশ নেবেন। এদিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লিতে পৌঁছেছেন। এছাড়া ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং, বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু এর মহানির্দেশক ডক্টর ট্রেস আধানাম ঘেব্রেসুস এই সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লি এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে আবেদন জানান তিনি। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স বিজনেস ফোরামের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত বরাবরই অবাধ সামুদ্রিক যাতায়াত এবং নৌযাত্রীদের নিরাপত্তার পক্ষে সহায় করে এসেছে।
1: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेन सिक्योर हो, सप्लाई रूट ओपन हो और सी फेरर सेफ हो, और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: সম্মেলনে যোগ দিয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, গত 5 বছরে বিশ্বের মোট জিডিপির 40% বেশি ব্রিক্স দেশগুলি থেকে এসেছে। বিশ্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ব্রিক্স দেশগুলিতে বসবাস করে। অভ্যন্তরীণ বাজারে চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান বলেন, বাণিজ্যের জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশের নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালের আজকের দিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর এর সূচনা হয়। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র সরকার এই পেনশন প্রকল্প চালু করে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার শহরাঞ্চলীয় প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছেন। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ ও নজরদারি কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। খবর শুনছেন আকাশ থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেদেশের জ্বালানি মন্ত্রক জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলতি সংঘাতের জেরে হরমুজ প্রণালীর তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর সৌদি আরবের তেল রপ্তানি অব্যাহত রাখতে ইস্ট ওয়েস্ট পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি জানিয়েছে, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। ইরাক সরকার হামলা নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে ইয়েমেনে হুথিরা মুখাবন্দর এবং বাব এল মান্দে প্রণালীর গুরুত্বপূর্ণ পেরিমদিম দখল করেছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই প্রণালীকে কেন্দ্র করে পশ্চিম এশিয়া চলতি সংঘাতে নতুন একটি দিক তৈরি হয়েছে। এইচপিভি সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধে 80 লক্ষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক।

স্পর্শ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে HPV টিকাকরণ কর্মসূচি চালু হয়। ইতিমধ্যে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মিজোরামে 100% টিকাকরণের কাজ সম্পন্ন হয়েছে। 90% গণ্ডি ছাড়িয়ে গেছে বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং অসমে। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি 22 লক্ষের বেশি কিশোরকে এই টিকা দেওয়া হয়েছে। ইউ উইন পোর্টালের মাধ্যমে গোটা কর্মসূচির উপর

0: ঘড়ির কাঁটা বলছে সময়টা 1:16 হয়ে গেছে, আর আজকে দেবলীনার প্রযুক্তি চলে এসেছি তোমায় গান শোনাবো নিয়ে। আর তোমায় গান শোনাবো মানেই আপনারা জানেন যে আপনাদের পছন্দের গান, আপনাদের অনুরোধের গান। আর একদম প্রথমে যে বন্ধুর অনুরোধের গান দিয়ে আমরা শুরু করলাম, যদিও তিনি দক্ষিণ চব্বিশ পরগনার পাথরবেড়িয়া থেকে সোনালী বাগ, যদিও তিনি আলো ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে এই গানটি শুনতে চেয়েছিলেন, কিন্তু আজকে আলো ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে এই গানটা আমরা শোনাতে পারলাম না। তার বদলে যেহেতু আলো তো আমরা অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠেই এ গান শুনেছি, আজকে একটু বাড়তি পাওনা হিসেবে অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই গান দিয়ে আশা করি এইটুকু মানে আপনার পছন্দের শিল্পীর কণ্ঠেই তো শুনতে পেলেন, একটু আপনি মানিয়ে নেবেন। শুরু করলাম আজকের তোমায় গান শোনাবো।
1: আমরা পরবর্তী অনুরোধে চলে যাব, কিন্তু তার আগে আপনাদের একটু জানিয়ে দিই, আপনারা যেরকম অনুরোধ করেন আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে তোমায় গান শোনাবোর পোস্টারে কমেন্ট বক্সে আপনাদের যেরকম করে অনুরোধ চলে আসে সেই রকমও আজকে এসেছে। আবার একই সঙ্গে আপনারা আমাদের টেলিফোন করতে পারেন 2248 8085 এবং সেই সঙ্গে সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন।

0: 9903059922 এই নাম্বারে, 9903059922 এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করেও আপনাদের রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর পরের গানে চলে যাই আমরা?
1: বেশ, আমরা পরের গানে চলে যাব এবং এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপে আমাদের কাছে অনুরোধ করেছেন বাবলু মুদি ধুলাগড়ি হাওড়া থেকে, আর তিনি শুনতে চেয়েছেন নীল আকাশের নিচে এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।
2: ও নদী রে, একটি কথা শুধাই।

গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে আমরা শুনছিলাম এই গান নীল আকাশের নিচে, এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে। প্রযুক্তিদি, আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অনুরোধ আসছে এবং ফেসবুকেও বেশ কিছু অনুরোধ এসেছে, তো এই মুহূর্তে আমরা আবারও একটা হোয়াটসঅ্যাপের অনুরোধে যাই। হুগলির দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, তিনি রজনীকান্তর একটি গান শুনতে চেয়েছেন। এই মুহূর্তে আপনার অনুরোধ করা গানটি আমরা শুনব শিল্পী নীলা মজুমদারের কণ্ঠে।

আমরা শুনছিলাম নীলা মজুমদারের কণ্ঠে গান। চলে যাচ্ছি আপনাদের অনুরোধের গানে। এবারে যে শিল্পীর কণ্ঠে গান শোনাবো তিনি কিশোর কুমার। কিশোর কুমারের কণ্ঠে গান শুনতে চেয়েছেন অরূপ রতন আইচ, অপরূপ আইচ, গোপু আইচ, রাজীব গান্ধী রোড, কোন্নগর থেকে। এই গান আপনাদের জন্য রইল। এই গানের কথা মুকুল দত্ত এবং সুর লতা মঙ্গেশকর।

0: সবার উপরে এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা এই গান শুনছিলাম, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরে। আর এবার আমরা চলে যাব আমাদের পরের গানে। এবারও কিন্তু আমাদের কাছে যে গানের অনুরোধ এসছে, সেই গান অত্যন্ত জনপ্রিয় গান এবং প্রথম কদম ফুল এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে, মান্নাদের কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুধীন দাশগুপ্তর সুরে। আমরা বরং গানে চলে যাব, তবে তার আগে বলে দিতে হবে প্রযুক্তিদি যে এই ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই গান শুনতে চেয়েছিলেন কারা? এই গান শুনতে চেয়েছিলেন অনুষ্কা মিশ্র, অঞ্জলি মিশ্র এবং বিপ্লব মিশ্র, মিলন পল্লী, কাঠ জুড়িডাঙ্গা, বাঁকুড়া থেকে। তাই তো,
1: বেশ আমরা পরের গানে চলে যাই।
0: হ্যাঁ, প্রথম কদম ফুল এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে এই গান শুনতে চেয়েছেন
1: যাদবপুর থেকে, মুখার্জি যাদবপুর থেকে শুনতে চেয়েছেন এই গান।

0: হবে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দাদা করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আইবার পাশ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না।
1: আমরা চলে যাব আমাদের পরের অনুরোধে। আপনি শুনছেন তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, প্রযুক্তি আর দেবলীনা রয়েছে আপনার সঙ্গে। এবারে যে গান শোনাবো সেই গানের অনুরোধ জানিয়েছেন অমিত ঘোষ মানিকতলা থেকে। শুনতে চেয়েছেন আশা ভোসলে বা কিশোর কুমারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, তবে আপনি যে গানগুলির কথা লিখেছেন বেশিরভাগ গানই কিন্তু লতা মঙ্গেশকরের কণ্ঠে। তবু আমরা আশা ভোসলের কণ্ঠে যেহেতু আপনি রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছেন, এবারের গানটি আপনার জন্যই রইল আশা ভোসলের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি।

0: আমরা সহজ মার কণ্ঠে শুনছিলাম সব লোকে কয় লালন কি জাত সংসারে, অ্যারেঞ্জমেন্টটায় মানে একটা ফিউশনের টাচ আছে। যাই হোক, আমরা শুনলাম সহজ মার কণ্ঠে, এই সময়ের শিল্পী তিনি। আর এই মুহূর্তে চলে যাব পরের বন্ধুর অনুরোধে।
1: পরের বন্ধু অনুরোধ করেছেন কেএল সাগালের কণ্ঠে গান উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থেকে। অনুরোধ করেছেন ধীরেন্দ্রনাথ মণ্ডল, কালীরানী মণ্ডল এবং কার্তিক মণ্ডল।
0: আর প্রণব রায়ের কথায় এবং রায়চাঁদ বড়ালের সুরে ফিল্মের নাম পরিচয়।

0: তোমায় গান শোনাবার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এতক্ষণ শুনছিলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরেই গান। আর শেষ যে বন্ধুর অনুরোধ রাখব, মহেশতলা থেকে দেবাশিস ঘোষ, তিনি শুনতে চেয়েছেন সিস্টার ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে সবিতা চৌধুরীর কণ্ঠে এই গান, সলিল চৌধুরীর কথায় সুরে। আর
1: যাবার আগে এইটুকু বলে যাই যে আমরা আবার ফিরে আসছি 2:30 সুরেলা সফর নিয়ে, প্রযুক্তি আর দেবলীনা, সঙ্গে থাকুন
0: 100.1 FM গোল্ডে।

0: সুরেলা সফর নিয়ে ফিরে এলাম আবারও দেবলীনা এবং প্রযুক্তি। আর আজকের যে সুরেলা সফর, এই সুরেলা সফরের না একটা ছোট্ট ইতিহাস আছে। হ্যাঁ, ছোট্ট ইতিহাস এই কারণে বললাম, তার কারণ হলো যে সম্ভবত মাসটা ছিল জুলাই মাস, বলো
1: জুলাই মাসের 11 তারিখ।
0: বেশ, সেই দিনকে একটা শনিবার ছিল এবং আমাদের হঠাৎ করে এই দুজনের মনে হয়েছিল যে এইটিজ এবং নাইনটিজ 80 থেকে 90 আমাদেরকে যেমন ছায়াছবির গান দিয়েছে অসাধারণ কিছু, তেমন বেশ কিছু বেসিক গান বা নন ফিল্ম অ্যালবাম আমাদেরকে উপহার দিয়েছে। তো সেই দিন হয়েছিল আমাদের পথ চলা শুরু। তাতে কী কী এসেছিল আপনাদের একটু মনে করিয়ে দিই। তাতে পণ্ডিত অজয়

0: চক্রবর্তী তার গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের কথায় সুরে যে অ্যালবাম বার করেছিলেন তার গান ছিল দিল পড়োসি হ্যায় ছিল আশা ভোসলে, আর ডি বর্মন এবং গুলজার। আমাদের মিরাজি গজল ছিল মনে আছে তোমার, গোলাম আলী এবং আশা ভোসলে। আমরা নাইনটিজে পা রেখেছিলাম সজদা এই অ্যালবাম দিয়ে জগজিৎ সিং, লতা মঙ্গেশকর এবং নাইনটিজের হাত ধরে অবশ্যই আমাদের সঙ্গে যারা এসেছিলেন একের পর এক, এসেছিলেন সুমন চট্টোপাধ্যায় অধুনা যিনি কবি সুমন, এসেছিলেন নচিকেতা চক্রবর্তী, এসেছিলেন অঞ্জন দত্ত। তো সেই আজকে মানে সেদিন আমরা শুনেছিলাম বেলা বোস, এই গানটা আমরা সেদিনকে শুনতে পাইনি। তো এই গানটা জাস্ট একটা রিক্যাপ, যেমন আমরা সিরিয়ালের পরের পর্ব দেখার আগে একটা রিক্যাপ দেখেন না, তো এটা একটা রিক্যাপ ছিল। আমরা শেষ করেছিলাম 1995 সালে আলিশা চি নয় মেড ইন ইন্ডিয়া,
1: মেড ইন ইন্ডিয়া,
0: এবং অবশ্যই প্রতুল মুখোপাধ্যায়ও ছিলেন সেই তালিকায় আগের দিন। তো আজকে আমরা শুরু করব কাদের নিয়ে?
1: আজকে দেখো আমরা কিন্তু মোহিনের ঘোড়াগুলির উল্লেখ করেছিলাম, গানও শুনিয়েছিলাম, কিন্তু সেটা শুনিয়েছিলাম 1975 সালে যে মোহিনের ঘোড়াগুলি রেকর্ড বেরিয়েছিল। এবারে আমরা ধরো মোহিনের ঘোড়াগুলি একটা সময়ের পরে সেটা গৌতম চট্টোপাধ্যায় চলে যাওয়ার পরে একেবারেই বিচ্ছিন্ন একটা বিক্ষিপ্ত হয়ে গেল। তারপরে এই মোহিনের ঘোড়াগুলি তো আসলে বাংলা ব্যান্ডের সূচনার কথা, একদম প্রথম বাংলা ব্যান্ড অ্যালবাম বলা যেতে পারে, এবং সেই কথাকে মনে রেখে আবার বছর 20 পরে এই শিরোনামে মোহিনের ঘোড়াগুলির সেই গানগুলি আবার আমাদের কাছে এলো, এবং এলো সেই 90-এর দশকে।
0: এবং সেই অ্যালবামটা এতটা জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে ধরো প্রযুক্তি দি আমাদের মতন যারা যারা 80-এর দশকে জন্মেছি তাদের কাছে যেটা বেশ অধরা ছিল সেইটা কোথাও কিন্তু এই অ্যালবামটার হাত ধরে আমরা ফিরে পেলাম। এবং আমরা দেখছি যে এই গানগুলো আমাদের কথা বলছে, আমাদের দৈনন্দিন জীবন, আমাদের চাওয়া পাওয়া, রাজনৈতিক জটিলতা, এবং ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট। হ্যাঁ, তো
1: কিংবা ধরো পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি, তোমরা বলছো আমাদের জীবনের চারা নাই ফাঁকি, এই যে গানগুলো প্রত্যেকটা
0: তোমাদের কথা ভেবে আমরা হাসি। তো এই যে গান তো নতুন করে আবার ভাবতে শেখালো, সেই অ্যালবামের একটা গান রইল এই মুহূর্তে আপনাদের জন্য।

0: এই কণ্ঠ আমাদের চেনা, যে আবার বছর কুড়ি পরে অ্যালবামে আমরা মূল গায়ক হিসেবে এই গানটা পেয়েছিলাম সুরজিৎকে, ভূমির সুরজিৎ। তো যাই হোক, আজকে ভূমির গান আমরা রাখবো না, কারণ ভূমির যাত্রা শুরু হয়েছিল 2000 আমাদের 80 থেকে 90। তো যে মানুষটার গানের কথা খুব মনে পড়ে প্রযুক্তিদি, এক বছর আমাদের কলকাতা দূরদর্শনে ইংরেজি নতুন বছরে, মানে পয়লা বৈশাখের দিন সকালে নববর্ষের বৈঠক তো হতোই, এছাড়া মনে করে দেখো ইংরেজি নতুন বছর শুরু হওয়ার আগে অর্থাৎ 31শে ডিসেম্বর রাত্রিবেলা একটা বিশেষ অনুষ্ঠান হতো, তাই না?
1: এখনো হয়,
0: এখনো হয়। তো তখন এক বছর একজন শিল্পীর গান শুনে আমরা সবাই স্তম্ভিত, আরে বাবা এরকম গান তো অনেক বছর পরে শুনলাম। মানে একটা সময় ছিল যখন কবিদের কবিতার উপরে সুর করে গান তৈরি হচ্ছিল, সেই ধারাটাকে আবার যিনি ফিরিয়ে আনলেন তিনি হলেন লোপামুদ্রা মিত্র।
1: হ্যাঁ, সমীর চট্টোপাধ্যায়, মানে লোপামুদ্রাদি যাকে সবসময় তিনি মেন্টর হিসেবে মানেন, এবং সমীর চট্টোপাধ্যায় এই যে বিখ্যাত বিখ্যাত বেশ কিছু কবিতা বা কম খ্যাত বেশ কিছু কবিতাতেই কিন্তু তিনি সুরারোপ করলেন, এবং সেই গানগুলি তিনি গাওয়ার জন্য যে কণ্ঠটিকে বাছলেন সেটা সেই সময় একেবারে একটা অন্য রকমের কণ্ঠ,
0: একটা ভয়েস,
1: নট অনলি ফ্রেশ, তার সঙ্গে সঙ্গে তার টোনাল কোয়ালিটিটা একেবারে সেই সময় যারা গাইছেন তাদের থেকে একদম আলাদা
0: আলাদা,
1: আর সেই আলাদা কণ্ঠস্বরটি কিন্তু এস্টাবলিশড হয়ে গেল এই অদ্ভুত ধরনের একদম পরিচিত জনরের বাইরের কিছু গানে, তাই না?
0: আর সব থেকে বেশি যে দুটো গান সাড়া ফেলে দিয়েছিল তা ছিল জয়গোস্বামীর কবিতায়, তার মধ্যে এই মুহূর্তে মালতীলতা বালিকা বিদ্যালয়, এই কবিতা অবলম্বনে যে গান তৈরি হয়েছিল, অনেকে হয়তো মালতীলতা বালিকা বিদ্যালয় নামটাই মনে করতে পারেন না, মনে থেকে যায় বেণীমাধব।

অন্য হাওয়া, অ্যালবামের নামই ছিল অন্য হাওয়া, এবং সত্যি সত্যি একটা অন্য হাওয়াই যেন তখন এলো। আমরা আর একটা অন্য হাওয়ায় যাই, রক ব্যান্ড যারা হিন্দি গান গাইছেন তখন, এবং সেই রক ব্যান্ডের নাম হয়তো অনেকের মনে আছে, আর আমরা যারা 90-এর দশকে বড় হচ্ছি এবং স্কুলে পড়ছি তো আমাদের তো খুব বেশি মনে আছে। রক ব্যান্ডের নাম ছিল জুনুন, এবং তাদের কণ্ঠে একটি গান অসম্ভব জনপ্রিয় হয়েছিল, সেই গান ছিল সায়োনি। আমরা যাই সেই গানে, আমরা 1996 শুনলাম, এবার 1997 এপ্রিল।

0: আশি এবং নব্বই এর দশকের আমরা গান শুনছি এবং
1: নন ফিল্ম গান
0: শুনছি,
1: হ্যাঁ,
0: এবং আমরা সেই সমস্ত সম্ভার নিয়ে আবারও ফিরে আসবো 3:10 মিনিটে।

0: আমরা আবারও ফিরে এলাম সুরেলা সফরে। আজকে শনিবার 80 থেকে 90 আপনারা শুনছেন, সঙ্গে আছি প্রযুক্তি দেবলীনা। অলকা ইয়াগনিকের গান এবং তার আগে যে প্রিফেস বা মুখবন্ধ জাভেদ আখতার তার নিজের লেখা নিজের কণ্ঠে পাঠ করলেন, আর রাজু সিং এর সুর আমরা শুনছিলাম। তবে প্রযুক্তি দিয়ে আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে কিন্তু যেতে হবে।
1: আমরা বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি এবং ফিরে আসব 80 থেকে 90 এর সেই নন ফিল্ম গানগুলো নিয়ে, যে গানগুলো এখনও আমাদের মনে সেই জায়গাতেই রয়ে গেছে এবং আমাদের কোথাও ফিরিয়ে নিয়ে যায় 80 এবং 90 এর দশকে।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ঠিক রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
3: সুরেলা সফরে আজ 80 থেকে 90

0: সালটা 1992। সেই সময় লেসলি লিউইস একটি কমার্শিয়ালের জন্য কাজ করছিলেন এবং তিনি ভয়েস হিসেবে হরিহরনকে ডেকেছিলেন। স্টুডিওতে দুজনে বসে গল্প করছেন, কারণ লিরিক্স তখনও আসেনি। এবার যেটা হয়েছে, লেসলি লিউইস গিটারে কিছু একটা বাজাচ্ছেন আর পাশে হরিহরন একটা অন্য রকমের, যেটা মানে ওনার তো সেই ছোটোবেলা থেকে ধ্রুপদী সঙ্গীত, হিন্দুস্তানি মানে উত্তর ভারতীয় সঙ্গীত এবং কর্ণাটকি সঙ্গীত, হ্যাঁ, দুটি শেখার সুযোগ তার হয়েছিল ছোটোবেলা থেকে। ফলে তিনি গানের ওই জ্যামিং করছেন দুজনে মিলে। এই জ্যামিং করতে করতেই তাদের মনের মধ্যে কিন্তু একটা ব্যান্ড তৈরি করার ভাবনা চলে আসে। 1996-এ তাদের প্রথম অ্যালবাম বেরোয়, 1st January, তাই তো? এবং সেই অ্যালবাম থেকে আমরা এই গানটি শুনছিলাম।
1: আর মানে কি বলবো, তার আগে তোমার লেসলি লিউইসের একটা গান আমরা পেয়েছিলাম, মনে করে দেখো, জিনা মুজকো সিখা রে হাসিনা। অদ্ভুত সুন্দর একটা গল্প ছিল মিউজিক ভিডিওর, আর তারপরে এইটা। এবং আরেকটি গান অসম্ভব জনপ্রিয় হয়েছিল এই অ্যালবামের, কৃষ্ণা। আর এবার যাব যে গানে, সেটাও কিন্তু সালটা 1996। 1996 সালের মাঝামাঝি আমরা একটা গান পেলাম। প্রথমত এই গায়ককে এর আগে আমরা শুনিনি। তিনি দেখানো হচ্ছে যে তিনি ট্রাভেল করছেন মিশরের মরুভূমির বুকে, এবং উটের পিঠে তিনি ট্রাভেল করছেন, দূর থেকে পিরামিড দেখা যাচ্ছে, গিজার পিরামিড দেখা যাচ্ছে, এবং সেই প্রেক্ষাপটের একটা গল্প। কোথাও একটা পুনর্জন্মের ইতিহাস আছে, এবং সেখানে তার সামনে বারবার একজন, মানে বোরখা নয় কিন্তু মুখটা ঢাকা, একজন মহিলা বারবার চলে আসছে,
0: নীল চোখ।
1: এবং যখনই সে সামনে চলে আসছে, একটা অদ্ভুত স্মৃতি সেই মানুষটাকে তাড়া করে ফিরছে, যেখানে দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দেওয়া হয়েছিল ক্ষমতার জোরে, দম্ভের বশে, এবং আলাদা করে একজনকে প্রায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এবং একটা বড় লোহার চাবি, যে কারাগারে তাকে বন্ধ করে রাখা হয়েছিল, সেই লোহার চাবিটা যেন কি অদ্ভুতভাবে এই জন্মে আবার ফেরত পাওয়া যাচ্ছে। এবং সেই চাবিটা শেষে যখন মনে পড়ে সেই মৃত্যুদণ্ডের কথাটা, সেই চাবিটা ধরে দূরে মরুভূমির বালির মানে অথই পাথারে ছুঁড়ে ফেলে দেওয়া। তো এই গল্প যিনি দেখিয়েছিলেন এবং গানে গানে জাল বুনেছিলেন, তার নাম লাকি আলী।
0: এবং এই গানটা শুনতে শুনতে, মানে সেই সময়ের ওই যে মিউজিক ভিডিও, আমার না কোথাও ভূপেন হাজারিকার সেই গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি, মানে এই লাইনগুলোও না কীরকম মনে আসতো। একটা না খুব অদ্ভুতভাবে সেই আরব্য রজনীর গল্পের একটা ছায়া যেন আমরা এই গানের মধ্যে এবং এই মিউজিক ভিডিওর মধ্যে পাই। শুনি সেই গান আমরা।

0: এবার যে গানে যাব সেই গায়িকা তিনি চাইলে যে কি না করতে পারেন সেটা তিনি বারবার প্রমাণ করেছেন। 40-এর দশকে তিনি গান গাওয়া শুরু করেছেন। এই 90s আমরা ইয়ার রহমানের সুরে তাকে উর্মিলা মাতন্ডকরের লিপে পেয়েছি এবং মানে সেটাও কি বলবো জনপ্রিয়তার শীর্ষে রঙ্গিলা। এইবার আমরা যে গানটি শুনব এই গানে মিউজিক ভিডিওতে আমার বেশ মনে আছে প্রযুক্তি দি, তখন মিলিন সুমন মেড ইন ইন্ডিয়ার পরে মিলিন সুমন একটা ব্যাপার, হ্যাঁ মানে অনেকেরই ক্রাশ, অনেকের হার্টথ্রব। তো সেইখানে মিলিন সুমনকে আমরা এই গানে দেখছি, সব কিছুই হচ্ছে, কিন্তু গানটা যখন শেষ হচ্ছে, যখন আশাজিকে দেখছি, আশা ভোঁসলে যখন তিনি গাইছেন, তার সেই স্বভাবসিদ্ধ একটা যে কোনো পরিস্থিতিতে একটা এনজয় করতে পারার মতন যে একটা হাসি, সেখানে একটা ছায়ামূর্তির মতো যে মানুষটা চলে গেলেন তিনি রাহুল দেব বর্মণ, এবং তার দিকে তাকিয়ে শেষ কথাটা বলা হচ্ছে জানম সমঝা করো।
1: শুনি সেই গান
0: ইন্ডি পপে আশা ভোঁসলে।

0: আপনারা যখন গান শুনছিলেন তখন এখানে একটা নস্টালজিক আড্ডা চলছিল, যখন এই সব গানের মিউজিক ভিডিওগুলো আমরা দেখতে পেতাম এবং দেখার জন্য উন্মুখ হয়ে থাকতাম। একটা মিষ্টি প্রেমের গল্প তৈরি হচ্ছে দুটো মানুষের মধ্যে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না, অথচ আশেপাশে একটা পুরোপুরি প্রেমের আবহ, সে একটা ভারী অন্য রকমের ব্যাপার।
1: আসলে সেই সময় না মিউজিক ভিডিওগুলো একটা শর্ট ফিল্মের মতো তৈরি হতো এবং

0: আমরা আমার মনে আছে যে ধরো রাঁচি প্রোডাকশন, তারাও কিন্তু মিউজিক ভিডিও রিলিজ করছে, এবং সেখানেও না ওইরকম একটা খুব মিষ্টি প্রেমের গল্প সেখানে দেখানো হচ্ছে। তো এই যে বিভিন্ন মিউজিক কি বলবো, মিউজিক কোম্পানিগুলো যে এক একটা ছোটো ছোটো মিউজিক ভিডিও তৈরি করত, শুধুমাত্র গানগুলো যে পপুলার হতো তা নয়, তার সঙ্গে সঙ্গে গানগুলোকে পপুলার করার জন্যই হয়তো বা ওই মিউজিক ভিডিও তৈরি করা হতো, কিন্তু তার পাশাপাশি ওই গল্পগুলো কোথাও না আমাদের মনের ভিতরে বসে যেত। আমার মনে হচ্ছে যে আপনারা যারা এই মুহূর্তে শুনছেন এবং যারা সেই মিউজিক ভিডিওগুলো দেখেছেন,
1: যারা নাইনটিজে স্কুলে পড়েছেন, তারা বোধ হয় বেশি রিলেট করতে পারে।
0: একদম একদম, না শুধুমাত্র স্কুলে পড়া তো নয়, তার সঙ্গে সঙ্গে ধরো যারাই টেলিভিশনে সেই সময় মিউজিক ভিডিওগুলো দেখেছেন, সেই গল্পগুলোর সঙ্গে যেহেতু এরকম একটা মিষ্টি প্রেমের গল্প বা কখনো কখনো বিরহের গল্পও থাকতো, সেই গল্পগুলোর সঙ্গে তো আমরা ভীষণভাবেই মানে কি বলবো, একাত্ম হয়ে যাই এবং আমাদের কোথাও একটা ভালো লাগা তৈরি হয়।
1: একদমই তাই। এবার আমরা যে গানে যাব প্রযুক্তি দিয়ে, জানি না আজকেও আমরা সব গান শুনিয়ে উঠতে পারবো কিনা, মানে যে কটা বেঁচেছি আদৌ সে কটা শুনিয়ে উঠতে পারবো কিনা,
0: সেই
1: কিন্তু তাও একটা শব্দের ব্যবহার সেটা আজ হইচই ফেলে দিল, সেটা হলো নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সবকিছু নীলিয়ে দিয়ে দিল। এবার এও একে অন্যকে জিজ্ঞাসা, নীলিয়ে নীলিয়ে শব্দটা শুনেছিস এর আগে কখনো? বুঝতে পারছেন তো কার কথা বলছি, তিনি রূপম ইসলাম।

0: begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: বিজ্ঞাপনের পরে আমরা ফিরে এলাম
3: এবং বিজ্ঞাপনে যাওয়ার আগে যে গান শুনছিলাম সেই গানটা যখন প্রথম আমরা শুনি এফএমএ এবং টিভিতে সবার মুখে মুখে একটাই যে কে গায়ক কে গায়ক কে এইরকম দম এইরকম তৈয়ারি শঙ্কর মহাদেবন
2: এবং মানে শঙ্কর মহাদেবনের পরিচিতি তৈরি হলো কিন্তু এই গানটার মধ্যে দিয়ে
3: ঠিক তাই এরপরে যার গানে যাব তিনি ফাল্গুনী পাঠক আবারও মানে আমরা শঙ্কর মহাদেবন শুনছিলাম 1998 রূপম ইসলাম 1998 ফাল্গুনী পাঠকের প্রথম অ্যালবাম আমরা পেলাম ইয়াদ পিয়া কি আনে লাগি 1998 রিয়া সেন ছিল
2: এবং
3: তাতে আমরা দেখি যে চুল থেকে ক্লিপ খুলে নিয়ে গাড়ির লক খোলা যায় খুলে মানে সুন্দর করে ওড়নাটা বার করে দেওয়া যায় কিন্তু এই মুহূর্তে আমরা শুনবো এর পরের ঠিক অ্যালবাম 1999 এ ফাল্গুনী পাঠকের অ্যালবাম একটা মিষ্টি গল্প ছিল মিউজিক ভিডিওতে গানটাও ততোধিক মিষ্টি ম্যানে পাহেল হেনছেন গায়ক

0: যা ভেবেছিলাম, যা ভয় পাচ্ছিলাম, ঠিক সেটাই হলো
1: একদম।
0: যাদের যাদের আজকে শোনাতে পারবো না সেই লিস্টটা বরং একটু বলে দিই। শোভা মুদগল, শান, শিলাজিৎ, কে কে, মোহিত চৌহান, আদনান স্বামী এবং অবশ্যই জগদ্বি সিং গুলজার, যেটা অ্যালবাম মারাসিম। তো আপাতত যাকে দিয়ে শেষ করব, তার আর একটা জনপ্রিয় অ্যালবাম পরের দিন, মানে এটার যদি আর একটা পর্ব করার সুযোগ পাই দেবলীনা এবং প্রযুক্তি, তাহলে তার ওই অ্যালবামটা যার ক্যাসেটের ছবির দিকে তাকেও সময় কাটতো, সেই অ্যালবামটা পরের দিন থাকবে দিবানা। আপাতত ডেবিউ অ্যালবাম, যে অ্যালবাম সারা জাগিয়েছিল, তু, তাই তো? এবং যেটা দেখতে দেখতে আমাদের মনে হতো কেন বিপাশা বসু, কেন আমরা কেউ নই।
1: হ্যাঁ, সত্যিই তাই। আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে পরে আবারও যদি সুযোগ পাই তাহলে এই 80-90 পর্ব যে মানুষগুলির কথা দেবলীনা বলল, যাদের গান আমরা শোনাতে পারলাম না, অবশ্যই সেই সমস্ত গানগুলি নিয়ে আসব। আপাতত এই গান শুনতে শুনতেই আজকে আমরা বিদায় নিচ্ছি।
0: সোনু নিগমকে রেখে গেলাম।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 20 বছরে ব্রিক্স গোষ্ঠী বিশ্বমঞ্চে নিজেদের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ 18 ব্রিক্স শিখর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল ভিত্তি হল

0: জনগণ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়ন এই চারটি বিষয় ব্রিক্স সভাপতি হিসেবে ভারতের অগ্রাধিকার। প্রতিবছর সভাপতিত্বের পরিবর্তন হলেও ব্রিক্স গোষ্ঠীর সাংগঠনিক গতি বজায় রাখার লক্ষ্যে বিশেষ কাঠামো গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন তিনি। শ্রী মোদী বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে আগামী 20 বছরের জন্য একটি নতুন লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এই প্রক্রিয়া শুরু করতে হবে ব্রিক্স গোষ্ঠীর নিজস্ব কাজকর্ম আরও আধুনিক করে তোলার মাধ্যমে। চলতি বছর ব্রিক্স শীর্ষ সম্মেলনকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করে শ্রী মোদী বলেন, এই গোষ্ঠী কারো বিরুদ্ধে কাজ করছে না, বরং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। শ্রী মোদী বলেন, দক্ষিণী বিশ্বের দেশগুলি বিশ্বব্যাপী সংকটে সামনের সারিতে থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পিছনের সারিতে রয়েছে। আন্তর্জাতিক প্রশাসনিক ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে যৌথভাবে 10টি প্রস্তাব তৈরি করার পরামর্শ দেন তিনি।
1: ग्लोबल गवर्नेंस का वर्तमान स्ट्रक्चर एक पिरामिड जैसा दिखाई देता है। हमें इस पिरामिड ऑफ प्रिविलेज को प्लेटफॉर्म ऑफ पार्टनरशिप में बदलना है, जहां हर देश की आवाज हो, हर सदस्य का स्टेक हो, हर प्रयास के केंद्र में मानवता का विकास हो। इस उद्देश्य से मैं प्रस्ताव रखता हूं कि हम मिलकर ग्लोबल गवर्नेंस रिफॉर्म के 10 प्रपोजल्स तैयार करें।
0: অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং আবুধাবির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন আজ নতুন দিল্লিতে দলের 2 শিবিরের সঙ্গে বৈঠকে বসে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে আয়োজিত এই বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন কালীঘাট শিবিরের তরফে যোগ দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ব্রায়ন, শাহিদ গোখেল, সাগরিকা ঘোষ প্রমুখ। অন্যদিকে বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন আখরুজ্জামান, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়। বৈঠক থেকে বেরিয়ে বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তারা কমিশনের কাছে যাবতীয় তথ্য জমা দিয়েছে। 2 বিধানসভা আসনে উপনির্বাচনের আগে যত দ্রুত সম্ভব প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা আবেদন জানিয়েছেন। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস পরিবার ভিত্তিক দল নয়, এই দল তৃণমূল স্তরের কর্মীদের।
2: না খাতা না বহি, যো ডক্টর মমতা ব্যানার্জি কহে ওই সহি, এটা গণতান্ত্রিক প্রসেসে চলতে পারে না। এই পার্টি তৃণমূল স্তরের কর্মীদের পার্টি, কারুর ব্যক্তিগত মালিকানা নেই। আমাদের যা বলার ছিল এবং নির্বাচন কমিশনেরও যা ইনকোয়ারি ছিল, আমরা সবটারই উত্তর দিয়েছি, আমরা আশাবাদী।
0: এদিকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশনের কাছে নিজেদের বক্তব্য তারা রেখেছেন, এরপর যাবতীয় সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।
3: Nearly more than 2 hours, they have heard us. We have made our submissions. Some queries were there. We have given the answer as far as possible. Whether they are satisfied or not, that will be said by them. But one anxiety was expressed by them, whether the interim order can be passed or not. That we have opposed it, and whatever the order will be passed, we will see to that.
0: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতার কেষ্টপুরে গণেশ পুজোর সূচনা করে বলেন, বামপন্থীরা 34 বছর ক্ষমতায় থাকাকালীন সময় এই রাজ্যের ঐতিহ্যকে কোনো গুরুত্ব দেয়নি। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস বাংলার পরম্পরা পাল্টে দেওয়ার চেষ্টা করেছে।
4: যারা আমাদের পঞ্জিকা, শাস্ত্র, ঐতিহ্য, পুরোহিত, মন্ত্রোচ্চারণ, পরম্পরা, ঘটোত্তোলন, নিরঞ্জন, আরতি, পুষ্পাঞ্জলি, প্রসাদ, সাত্বিকতা সবকিছু ভুলিয়ে দিয়েছিল 34 বছরের লাল রাজত্বে, ঠিক তার 15 বছর প্রথম দিকে না হলেও শেষের দিকে বাংলাকে জামাতিকরণ করার সম্পূর্ণ চেষ্টা হয়েছে।
0: সোমনাথ মন্দিরের 1000 বছরের ঐতিহ্য স্মরণে দেশজুড়ে পালিত হচ্ছে সোমনাথ স্বাভিমান পর্ব। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ কলকাতা স্টেশন থেকে সোমনাথের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে একটি বিশেষ ট্রেন। যাত্রার সূচনা করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে রাজ্যের সমস্ত শক্তিপীঠগুলির উন্নয়নে রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে। দেশের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে সরকার বদ্ধপরিকর। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় জানিয়েছেন, 17ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের অবহিত করা হবে। 17ই সেপ্টেম্বর থেকে নমো সেবা গাথা কর্মসূচি উপলক্ষে স্কুলের পড়ুয়াদের সংশ্লিষ্ট এলাকায় সমাজসেবামূলক কাজে সামিল করা হবে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা অভিযোগে চারহাট পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রেস প্রধান বাসন্তী বিশ্বাসের স্বামী নিখিল রঞ্জন বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরি দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সমস্ত ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছে। বিজেপি সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মাদক চোরাচালান বন্ধে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। আসন্ন উপনির্বাচনে কোন শিবিরের হাতে দলের নাম ও প্রতীক থাকবে তা ঠিক করতে আজ তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের বক্তব্য শুনেছে নির্বাচন কমিশন। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সমস্ত ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছে। সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে এই ধরনের ঘটনাকে চরম অপরাধমূলক এবং সম্পূর্ণ অন্যায় বলে অভিহিত করা হয়েছে। গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলাকে তীব্র ভাষায় ধিক্কার জানানো হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ, অর্থের যোগান এবং সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল সম্পূর্ণ বিলোপের দায়বদ্ধতার উল্লেখ করে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বিজেপি সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ কলকাতার কেষ্টপুরের গণেশ পুজোর সূচনা করে বলেন, বামপন্থীরা 34 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে এ রাজ্যের ঐতিহ্যকে

0: গুরুত্ব দেয়নি। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস বাংলার পরম্পরা পাল্টে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। 1.5 দশকে সনাতনীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, পঞ্জিকার তিথি মেনে এবার শারদীয় দুর্গাপুজো দেবী পক্ষের সূচনা করা হবে।
1: আমি বলেছি অষ্টমীর দিন কোথাও মদ পাওয়া যাবে না, শুচি শুদ্ধ ধোয়া পোশাক পরে পবিত্র হয়ে আগে মাকে পুষ্পাঞ্জলি দেবো আমরা, ওটাই মহাষ্টমী। যারা আমাদের পঞ্জিকা শাস্ত্র ঐতিহ্য পুরোহিত মন্ত্রোচ্চারণ পরম্পরা ঘটোত্তোলন নিরঞ্জন আরতি পুষ্পাঞ্জলি প্রসাদ সাত্বিকতা সবকিছু ভুলিয়ে দিয়েছিল 34 বছরের লাল রাজত্বে, ঠিক তার 15 বছর প্রথম দিকে না হলেও শেষের দিকে বাংলাকে জামাতিকরণ করার সম্পূর্ণ চেষ্টা হয়েছে।
0: দুর্গাপুজোর সময় মণ্ডপের কাছে বামপন্থীদের স্টল দেওয়া নিয়েও কটাক্ষ করেন শুভেন্দুবাবু। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি দেখানো পথেই হাঁটছেন বলে CPIM নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন।
2: উনি যেহেতু মমতার মন্ত্রিসভায় ছিলেন, উনি মনে করেছেন মমতার মতন করে ওরও অধিকার আছে, ওই অন্যায় অধিকার, কে কোন কাগজ পড়বে, কে কোন বই পড়বে ইত্যাদি, সেটা বেঠিক। এটা পশ্চিমবাংলার মানুষও তো তৃণমূলকে হারিয়ে বুঝিয়ে দিয়েছে। ফলে শুভেন্দুবাবুকে আমি বলবো, দয়া করে এবারে অন্তত রেস্ট্রেন করুন, যা যা মমতা ব্যানার্জি করেছে একই জিনিস আপনি করবেন কেন? ক্রেতা হিসেবে কোথায় কোন দোকানে কোন বইটা কিনবেন, ক্রেতার চয়েস, বিক্রেতার চয়েস হচ্ছে সে কোন বইটা বিক্রি করতে চাইবে অথবা কোন বইটা বেশি বিক্রি করতে পারবে, তার চয়েস।
0: রাজ্যে মাদক চোরাচালান বন্ধে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স ANTF গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অনুকরণে ADG নেতৃত্বে গঠিত রাজ্যস্তরের এই টাস্ক ফোর্স মাদক সংক্রান্ত অপরাধে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে। কলকাতায় ANTF এর সদর দপ্তর হবে। রাজ্যকে উত্তর পশ্চিম দক্ষিণ এই 3টি জোনে ভাগ করে সংশ্লিষ্ট পুলিশ সুপারের নেতৃত্বে এই টাস্ক ফোর্স কাজ করবে। আসন্ন উপনির্বাচনে কোন শিবিরের হাতে দলের নাম ও প্রতীক থাকবে তা ঠিক করতে আজ নির্বাচন কমিশন শুনানিতে ডাকে তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীকে। প্রথমে বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দল নেতা বলেন, তারা তাদের বক্তব্য নির্বাচন কমিশনকে জানিয়েছেন। নির্বাচন কমিশনের তরফে তাদের কাছে এই তথ্য চাওয়া হয়েছিল বলে বিরোধী দল নেতা জানিয়েছেন।
3: না খাতা না বহি, জো ডক্টর মমতা ব্যানার্জি কহে ওই সহি, এটা গণতান্ত্রিক প্রসেসে চলতে পারে না। এই পার্টি তৃণমূল স্তরের কর্মীদের পার্টি, কারুর ব্যক্তিগত মালিকানা নেই। আমাদের যা বলার ছিল এবং নির্বাচন কমিশনেরও যা ইনকোয়ারি ছিল আমরা সবটারই উত্তর দিয়েছি, আমরা আশাবাদী।
0: কালীঘাট তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশনের কাছে তারা তাদের বক্তব্য রেখেছেন, নির্বাচন কমিশনে এর ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
4: Nearly more than 2 hours, they have heard us. We have made our submissions. Some queries were there. We have given the answer as far as possible. Whether they are satisfied or not, that will be said by them.
5: Mamata Banerjee chairperson, na thake chairperson to nei February 2025 theke. Tara tar deya symbol niye nirbachone danale keno.
0: Trinamool Congress-er 2 goshthir bibadke kotakkho korechen Rajyer Montri Dilip Ghosh.
6: TMC-র অ্যাকাউন্ট কার? অ্যাকাউন্ট বন্ধ। TMC-র অফিস কার? অফিস উঠে গেল। এখন প্রতীক কার? দেখা গেল কেউ প্রতীক পাবে না। ব্যাপারটা কোর্টে হচ্ছে বা ইলেকশন কমিশনে হচ্ছে, অন্য ডিসিশন নেবেন।
0: রাজ্যে 2টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বামফ্রন্ট আজ প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রেজিনগর বিধানসভা কেন্দ্রের জন্য CPIM প্রার্থী আইনজীবী সৈয়দ আসাদ আলী এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য CPI প্রার্থী শান্তিগোপাল গিরির নাম বামফ্রন্টের তরফে আজ ঘোষণা করা হয়। আগামী 6 অক্টোবর ওই 2 কেন্দ্রের বিধানসভা ও উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। কলকাতা পুরসভা এলাকায় অবৈজ্ঞানিক পদ্ধতিতে ওয়ার্ড ভাগ করা হচ্ছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, ওয়ার্ড পুনর্বিন্যাসের মাধ্যমে আসলে BJP পুরো ভোট দখল করতে চাইছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা স্টেশন থেকে আজ এই ট্রেন যাত্রার সূচনা করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে রাজ্যের সমস্ত শক্তিপীঠগুলির উন্নয়নে রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে।
7: ভবিষ্যতে আমরা এই ধরনের আরো বড় পরিকল্পনা করব, নিশ্চিতভাবে আমরা সেই উদ্যোগ নেব।

0: যে পশ্চিমবঙ্গের সমস্ত তীর্থক্ষেত্র শক্তিপীঠগুলোকে মানুষের কাছে, সারা ভারতবর্ষের মানুষ, বিদেশি পর্যটকদের কাছে নিয়ে আসবার জন্য আমরা ধাপে ধাপে পর্যটন দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে আমরা এই কাজ করব।
1: পশ্চিমবঙ্গ গুজরাট সরকারের যৌথ উদ্যোগে নিখরচায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ পেয়েছেন বাঁকুড়ার 36 জন পর্যটক। পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভার অন্তর্গত নুনি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। মোট 12 জন সদস্যের এই পঞ্চায়েতে এতদিন বিজেপি ও বামফ্রন্টের একজন করে প্রতিনিধি ছিলেন। সম্প্রতি পঞ্চায়েতে নানা অনিয়মের অভিযোগ তুলে আনা হয় অনাস্থা প্রস্তাব। বাম প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ সদস্য এদিন উপস্থিত না থাকলেও বিজেপি সদস্য সহ মোট 7 জন ভোট দেন। সর্বসম্মতিক্রমে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির ঋতু বাউরি। শালবনীতে জমি দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে জমি লেনদেন এবং অর্থপাচার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। বৃহস্পতিবার থেকে সুমিতকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জেরায় তাদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সহযোগিতাই করছেন সুমিত। শীঘ্রই তাঁর বয়ানও রেকর্ড করা হবে বলে জানা গেছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি বড়সড় সাইবার প্রতারণা চক্র ভেঙে দিয়েছে পুলিশ। 10 জন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ সোনারতরী, নৈমনগর এবং মসজিদ মহল্লা এলাকায় অভিযান চালায়। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল কলকাতা মেট্রোর ব্লু লাইনের গীতাঞ্জলি এবং কবি নজরুল মেট্রো স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকছে। ফলে আগামীকাল সকাল 9টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা মিলবে না। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ থাকছে। স্বাধীন চিন্তা, পরীক্ষা নিরীক্ষা এবং উদীয়মান সৃজনশীল লেখনীকে বাঁচিয়ে রাখতে কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড কালচারের উদ্যোগে শুরু হয়েছে দুদিনের লিটল ম্যাগাজিন মেলা। দক্ষিণ কলকাতার বালিগঞ্জে আজ সূচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক অনিল আচার্য। 25টি লিটল ম্যাগাজিন এই মেলায় অংশ নিয়েছে। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মালদার মানিকচকের ভূতনীতির বন্যার জল কিছুটা কমলেও এখনও বিস্তীর্ণ এলাকা জলের তলায়। প্রায় 2 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু পরিবার এখনও ত্রাণ শিবির কিংবা উঁচু জায়গায় দিন কাটাচ্ছেন। অসহায় মানুষজন দ্রুত আরও বেশি সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সমস্ত ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছে। বিজেপি সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। স্থানীয় সংবাদ।
2: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं देवेंद्र त्रिपाठी। भारत की अध्यक्षता में नई दिल्ली के भारत मंडपम में जारी 18वें ब्रिक्स शिखर सम्मेलन के पहले ही दिन सदस्य देशों ने सर्वसम्मति से नई दिल्ली घोषणा पत्र को अपनाया। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सत्र के अंत में इस घोषणा पत्र को अपनाने का प्रस्ताव रखा था। समापन भाषण में प्रधानमंत्री ने कहा कि नई दिल्ली घोषणा पत्र सदस्य देशों के साझा संकल्प को स्पष्ट दिशा प्रदान करता है।
3: हमारे समक्ष ब्रिक्स न्यू दिल्ली डिक्लेरेशन 2026 का ड्राफ्ट प्रस्तुत है। इसमें हमारी चर्चाओं का सार, प्रमुख वैश्विक और क्षेत्रीय विषयों पर हमारे दृष्टिकोण शामिल है। साथ ही ब्रिक्स कोऑपरेशन को और सुदृढ़ करने की प्राथमिकताएं समाहित है। किसी सदस्य की ओर से आपत्ति व्यक्त नहीं की गई है। न्यू दिल्ली डिक्लेरेशन 2026 को सर्वसम्मति से एडॉप्ट किया जाता है।
2: ब्रिक्स के 20 वर्ष पूरे होने के उपलक्ष्य में सदस्य देशों ने 2 स्मारक डाक टिकट भी जारी किए। इससे पहले उद्घाटन भाषण में प्रधानमंत्री मोदी ने ब्रिक्स निरंतरता और कार्यान्वयन तंत्र का प्रस्ताव रखते हुए कहा कि ब्रिक्स की अध्यक्षता हर वर्ष बदलती रहती है, लेकिन इसकी संस्थागत गति बनी रहनी चाहिए। प्रधानमंत्री ने कहा कि कार्यान्वयन तंत्र 3 पक्षों के समूह ट्रोइका के माध्यम से सभी पहलों और उनके परिणामों की निगरानी करेगा।
3: ग्लोबल गवर्नेंस का वर्तमान स्ट्रक्चर एक पिरामिड जैसा दिखाई देता है। हमें इस पिरामिड अब

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে
2: স্টুডিও ঘড়ি বলছে রাত 8টা বেজে 11 মিনিট, আর সময়টা আপনার কথা বলার আর আমাদের শোনার। আমরা রয়েছি শ্রাবস্তী আর দেবারতী স্টুডিওর এপারে, আর আপনারা ইতিমধ্যেই 100.1 এফএম গোল্ডের ফেসবুক পেজে দেখে নিয়েছেন আজকের বিষয়। আজকের বিষয়, যোগ্যতা থাকলেই সাফল্য আসবে। যোগ্যতা থাকলেই কি সাফল্য আসবে? আপনি বলতে পারেন পক্ষে অথবা বিপক্ষে, আপনি করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস। প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ ইতিমধ্যেই এসে গেছে এবং তারা অপেক্ষা করছে, আর চলে আসতে পারেন টেলিফোন লাইনে।
3: একদমই তাই, আমাদের টেলিফোন নাম্বার 2248 8085, এবং সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ বা এস এম এস এর নাম্বারটি হলো 9903059992। একটাই রিকোয়েস্ট, যে কোনো একটি মাধ্যমে আসবেন, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার বা এস এম এস এর যে নাম্বারটি বললাম সেখানে কিন্তু বন্ধুরা কল করবেন না।
2: একেবারেই তাই, আর যখন মেসেজ করছেন দীর্ঘ মেসেজ করবেন না, ছোট করে বক্তব্য রাখবেন। টেলিফোনের ক্ষেত্রেও তাই, যখন বলবেন তখন ছোট করে আপনার বক্তব্য রাখবেন।
3: বেশ, আমাদের কিন্তু চলে এসেছে টেলিফোন।

0: তাহলে আমরা সরাসরি চলে যাই টেলিফোনে কে রয়েছেন।
1: হ্যাঁ, কে রয়েছেন?
0: হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: কিষান,
0: হলাডি
2: পাইক পড়া থেকে বলছি।
0: বলুন।
2: ক্রিকেট বিষয় দিয়েছেন যে যোগ্যতমের জয়, যে যোগ্য সে সাফল্য লাভ করে, এটাই হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ বাঁচার জন্য লড়াই। এবং বাঁচার জন্য লড়াই করতে করতে একজন যোগ্য হয়, সে টিকে থাকে। এবং পৃথিবীতে দেখা গেছে যেই যোগ্য সেই সাফল্য লাভ করে। এইটুকুই বললাম, ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ আপনাকে। এরপর চলে যাই একটা ফেসবুকের কমেন্টে। ফেসবুকের কমেন্টে কে মেসেজ করছেন, কমেন্ট করেছেন অমিতাভ হোর, গলফ গার্ডেন, কলকাতা 33 থেকে। জীবনের সফলতা সকলেই চায়, অবশ্য নিজ চাহিদা অনুযায়ী। যে ব্যক্তি বুদ্ধিমান সে নিজেকে সেইভাবে যোগ্য করার প্রচেষ্টা রাখে। সফলতা পেতে গেলে নিজেকে যোগ্য বলে প্রমাণিত করে। এবার যে জন্য মানুষ সফল হতে চায়, তার জন্য তাকে যোগ্য বলে প্রমাণ করতে হবে। আর এই প্রমাণ করতে হলে সেই যোগ্যতা অর্জন করতে হবে। এটাই উনি লিখছেন অমিতাভ হোর, গলফ গার্ডেন, কলকাতা 33 থেকে।
0: বেশ, হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখবো। লিখছেন আমাদের বন্ধু সৌভিক ঢাকুরিয়া থেকে, যোগ্যতা কখনো বৃথা যায় না, হয়তো সাফল্য আসতে একটু সময় লাগে, হয়তো পথের মধ্যে বারবার ব্যর্থতা, অবহেলা কিংবা বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু প্রকৃত যোগ্যতা একদিন না একদিন নিজের প্রাপ্য সম্মানটুকু আদায় করে নেয়। কারণ সাময়িকভাবে সুযোগকে আটকে রাখা যায়, কিন্তু যোগ্যতাকে চিরকাল আটকে রাখা যায় না। জীবনে শুধু ভাগ্যের উপর নির্ভর না করে নিজের দক্ষতা, জ্ঞান, পরিশ্রম ও ধৈর্যকে ক্রমাগত শানিত করতে হয়। আজ যে মানুষটি হয়তো পিছিয়ে আছে, আগামীকাল সেই মানুষটি অন্যদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারে। তাই অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের যোগ্যতাকে আরও শক্তিশালী করে তুলতে হবে। মনে রাখতে হবে, সাফল্য কখনো হঠাৎ করে দরজায় কড়া নাড়ে না। যোগ্যতা, অধ্যবসায় ও সময়ের সম্মিলিত পরিণতি একদিন সাফল্যের দরজা খুলে দেয়। তাই পথ যত কঠিনই হোক, নিজের ওপর বিশ্বাস হারিও না। যোগ্যতা যদি সত্যিই থাকে, তবে সাফল্য হয়তো দেরিতে আসবে, কিন্তু একদিন ঠিকই আসবেই। লিখছেন ঢাকুরিয়া থেকে সৌভিক।
1: বেশ, এরপরে আবারও একটা ফেসবুক কমেন্টে চলে যাব, তারপর চলে যাব টেলিফোন লাইনে। কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর, সরকার বাগান, কলকাতা থেকে লিখছেন। শুভ সন্ধ্যার শুভেচ্ছা। শুভ সন্ধ্যা আপনাকেও। যোগ্যতা থাকলেই সাফল্য আসবে, এ একদম সহজ সরল সত্য ভাষণ। কিন্তু আজকের যুগে, কম্পিউটার যুগে, যোগ্যতা ব্যাপারটা কি এতই সহজে অর্জন করা যায়? এখন ব্যাক এন্ডে যোগ্যতাকে মাপা হয়, তাই শুধু যোগ্যতা সব নয়, একটু পিআর থাকতে হবে, একটু সুপারিশও থাকতে হবে, তবেই না যোগ্যতা পরিপূর্ণতা লাভ করবে। লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর, সরকার বাগান, কলকাতা থেকে। চলে যাই টেলিফোন লাইনে, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
3: শুভ সন্ধ্যা। বলছি,
1: বলুন।
3: আমার কাছে মনে হয় যোগ্যতা অনেকটা সিড, মানে বীজ। কারণ যেমন বীজ থাকলে শুধু গাছ হবে না, তার জন্য মাটি, জল, আলো সব চাই। ঠিক তেমনি ভাবে যোগ্যতা সাথে অধ্যবসায়, সঠিক সুযোগ, মানসিক দৃঢ়তা এবং সময়ের যে সৎ ব্যবহার, মানে ঠিক সময় ঠিক কাজটা করা, এবং তার সাথে আত্মবিশ্বাস। কারণ ছোটবেলায় আমরা যদি দেখি যে অনেক ছাত্র তো মেধাবী হয়, তো সেই মেধা যেটা, সেটা যদি আমি সঠিক প্রয়োগ না করি, তাহলে কিন্তু মুশকিল, তাহলে কিন্তু আর যোগ্যতার কোনো আর থাকলো না কিছু। আবার অনেক সময় হয় যে শুধুমাত্র যোগ্যতা না হয়েই, অনেকে যেটা একটু আগে শুনলাম পিআর, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে, যদিও বা সেটা সঠিক পথ নয়। তো স্কিল সেটটা প্রচন্ড প্রয়োজন, কিন্তু তার সাথে আমাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, না হলে কিছুই আমি আশা করতে পারি না। ধন্যবাদ।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেগুলো বললেন, সময়ের কাজ সময় করা বা আত্মবিশ্বাস, এগুলো বোধ হয় কিছুটা যোগ্যতার মধ্যেই পড়ে, কি দেবারতী?
0: একদমই একদমই তাই। সেভাবে যদি আমাদের যোগ্যতা ঠিকভাবে আমরা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আশা করতে পারি, তাই তো? বেশ, একটা এসএমএস পড়বো। শুভ্রা ভট্টাচার্য, মার্জনী, কলকাতা 70 থেকে লিখছেন। আজ তোমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছো তা সত্যি ভীষণ অনুপ্রেরণামূলক। আমাদের জীবনে অনেকেই মনে করেন যে ভাগ্যের জোরে হয়তো সফল হওয়া যায়, কিন্তু আসল সত্যিটা হলো যোগ্যতা ছাড়া কোনো সফলতাই স্থায়ী হয় না। একজন মানুষ যখন কঠোর পরিশ্রম, সততা এবং নিজের দক্ষতার মাধ্যমে নিজেকে যোগ্য করে তোলেন, তখন সফলতা আসতে বাধ্য। যোগ্যতা হলো সেই মজবুত ভিত্তি।

0: যার উপর ভর করে সাফল্যের প্রাসাদ গড়ে ওঠে। সুযোগ হয়তো বারবার জীবনে আসবে না, কিন্তু আমরা যদি নিজেদের যোগ্য করে প্রস্তুত রাখি, তবে যে কোনো সুযোগকেই আমরা সফলতায় রূপান্তর করতে পারব। তাই শর্টকাটের খোঁজ না করে সবসময় নিজের যোগ্যতা বাড়ানোর দিকেই আমাদের মন দেওয়া উচিত, লিখছেন শুভ্রা ভট্টাচার্য বাজরণী কলকাতা 70 থেকে।
1: বেশ, আবারও ফেসবুকের কমেন্ট সেকশনে চোখ রাখি এবং পরপর দুটো কমেন্ট পড়ি। দীনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে লিখছেন, যোগ্যতা থাকলে সফলতা আসবে, এটা তো খুবই স্বাভাবিক। অনেক সময় যোগ্যতা থেকেও অনেক ছেলে মেয়ে চাকরি পায় না, মনে হয় তার কপালের ফের, ভাগ্য প্লাস চেষ্টা প্লাস যোগ্যতা প্লাস কপাল আমি মনে করি। আচ্ছা বেশ, দীনেশ নস্কর লিখেছেন এই মেসেজ। এবার আসি আরও একটা কমেন্টে, এস এন মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালী থেকে লিখছেন, সাফল্যের জন্য যোগ্যতা অর্জন তো অত্যন্ত জরুরি, তা বলে সফল হতে শুধুমাত্র যোগ্যতাকেই যেন ভরসা না করি, নিজের প্রচেষ্টা পরিশ্রম আর অনুশীলন অবশ্য ওই দরকারি, ধৈর্যশীল আর আত্মবিশ্বাস, নিজের জ্ঞান দক্ষতা দেখাতে যদি পারি সফলতা নিশ্চয়ই আসবে, এটুকু বলতে পারি। এস এন মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালী থেকে লিখেছেন এই মেসেজ।
0: বেশ, তাহলে আমরা আবারও আমাদের টেলিফোনে কোন বন্ধু আছেন শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দিদি ভাই,
1: বলুন।
2: আমি নাচনকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল
1: বলছি। বলুন
2: দিদি ভাই, মানে সাফল্য তো সবসময় আসবে, সেটা আপনাকে কর্ম করে যেতে হবে, কর্মের মাধ্যমে সাফল্যটা আসবে। এবং সাফল্যের জন্য অনেক সময় পড়ালেখা যদি নাও হয়, তার জন্য দেখুন যারা পড়ালেখা থেকে তারা সবাই কি ডাক্তার হতে পারে দিদি ভাই? তো সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো, কর্ম যদি ঠিক হয়, কর্মটা যদি আমাদের ঠিক করে করতে পারি, তাহলেই কিন্তু আমার সাফল্য একদিন না একদিন আসবে এবং সেই জায়গায় আমি পৌঁছাতে পারবো।
0: আপনিও খুব ভালো থাকবেন, খুব সুন্দর ছোট্ট কথায় বললেন। হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে চোখ রাখি। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, শুভ সন্ধ্যা দিদিরা। যোগ্যতা থাকলে জীবনের সাফল্য আসবে, কিন্তু সেই যোগ্যতা সবার থাকে না। যার যোগ্যতা নেই সে জীবনে সকল কাজেই সাফল্য পেয়ে যাচ্ছে, যার যোগ্যতা আছে সে সাফল্য পাচ্ছে না, সে প্রতি পদে পদে অবহেলিত হয়ে থাকে। সেই ব্যক্তি সকলের আড়ালে লুকিয়ে থাকে, অথচ কেউ জানতেও পারে না যে সেই মানুষটির যোগ্যতা কতটা। যোগ্যতা সবার হয় না, আবার সবার যোগ্যতা থাকেও না, লিখছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়।
1: বেশ, এর পরবর্তী মেসেজে চলে যাই। বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে লিখেছেন, ছন্দে ছন্দে যেরকম আসে মেসেজ, বিষয়বস্তুর দিক থেকে নেই কোনো সন্দেহ, কিন্তু বাস্তবায়নের প্রশ্নে সৃষ্টি বিরূপ আবহ। যোগ্যতাই হওয়া উচিত ঈপ্সিত লক্ষ্যের ঠিকানা, সাফল্য তার পুরস্কার, যায় না করা বেচা কেনা। যোগ্যতা কত হোঁচট খায় সাফল্যের বন্ধুর পথে, বাছাই পর্বে অসাধুতা যোগ্যতের ভাগ্যের সাথে। সুপারিশ আর লেনদেনে যোগ্যতা আক্রান্ত, বহু ক্ষেত্রে সাফল্য হাতছাড়া, যোগ্যরা হতাশ দিকভ্রান্ত, লিখছেন বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে। আরও একটা মেসেজ পড়ে নিই, কে লিখেছেন, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে। সাফল্যের মূল চাবিকাঠি হল চেষ্টা, চেষ্টা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়, সুতরাং যোগ্যতা থাকলেও চেষ্টার অভাবে যোগ্য মানুষও সঠিক জায়গায় পৌঁছতে পারে না। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন খুব সুন্দর ছোট্ট করে।
0: আর এই মেসেজ পড়তে পড়তে আমাদের মধ্যে টেলিফোনে আরও একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে আছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
3: মনিরুদ্দিন লস্কর বলছি দক্ষিণ সাঁতরাই হাওড়া থেকে।
0: বলুন।
3: দেখুন, ভাগ্য বলে কিছু হয় না, আমরাই আমাদের ভাগ্য গড়ি। কারণ আমি পরিশ্রম করব না, আমি বসে থাকবো, আমি পড়ালেখা করব না, আমার ভাগ্য আমাকে সফলতা এনে দেবে, এটা কোনোদিন হয় না। পরিশ্রম করা বা চেষ্টা করা মানেই তার যোগ্যতা অর্জন করা। অযোগ্য ব্যক্তি সফল হওয়া মানে এই নয় যে তার ভাগ্য এটা ভালো, অন্যায় পথে এটা অবলম্বন করে হয়তো সফল হয়, কিন্তু এটা কোনোদিনই অযোগ্য ব্যক্তি সফল হতে পারে না। নমস্কার।
1: বেশ সুন্দর করে বললেন আপনি পয়েন্টে। এরপরের ফেসবুক কমেন্টে আবারও চোখ রাখি। ছন্দে ছন্দে লিখেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, যোগ্যতা আর সাফল্য দুটো ভিন্ন কথা, এ নিয়ে সবার আছে একটু মাথা ব্যথা, কলম আছে সবার।

0: যেতে পারে কজন, কজন বলো কবিগুরু হয়, বিদ্রোহী কবির খেতাব বলো কজন পায়। অনেক জায়গা জমি তোমার, পুকুর ভরা মাছ, ফসল ফলাও, রান্না করো তবেই খেতে পাবে, এসব নিয়ে ভাবতে হবে আগে। যোগ্যতাকে যত্ন করো, শক্ত হাতে কলম ধরো, সাফল্য সেলাম করবে তোমায়, দুশ্চিন্তা দুঃখ কষ্ট তোমায় পাবে ভয়। কাজী আবু জাফর আথরাই বাংলাদেশ থেকে লিখেছেন এই মেসেজ।
1: হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন সিঙ্গুর বাসুবাটি থেকে তপন চক্রবর্তী, লিখছেন শুভ সন্ধ্যা জানাই আর্যদের, প্রণাম আকাশবাণী আর আমার শ্রবণ সঙ্গীদের। আজকের অভিমত, যোগ্যতা থাকলেই সাফল্য আসবে, এর সপক্ষে বলি ঠিক কথা, সাফল্য পেতে কঠোর অনুশীলন করতে হয়। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। চাকুরি, শিক্ষকতা, কলকারখানায় কর্মসংস্থান পেতে যোগ্যতা চাই, কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সুবিচার পাই না অনেক সময়, বিচারও পক্ষপাত দুষ্ট হয়, তবে হাল ছাড়লে হবে না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। নমস্কার শ্রবণ সঙ্গীদের, লিখেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে।
0: বেশ, আবারও ফেসবুকের কমেন্ট সেকশনে চোখ রাখি। তরুণ কুমার দত্ত নৈহাটি থেকে লিখছেন, যোগ্যতা হচ্ছে সাফল্যের প্রথম ধাপ বলা যেতে পারে, কিন্তু চূড়ান্ত সাফল্য আসতে যোগ্যতার সঙ্গে পরিশ্রমের সুযোগের সদ্ব্যবহার করা এবং মনের অলস ও কুঁড়েমি ভাব ত্যাগ করা, যে কোনো কাজ নিষ্ঠাসহ করা যোগ্যতার সঙ্গে এই দক্ষতাগুলোও থাকলে তবেই চূড়ান্ত সাফল্য আসবে, লিখছেন তরুণ কুমার দত্ত নৈহাটি থেকে।
1: আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখবো, তারপর টেলিফোনে চলে আসবো। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা দেবারতী ও শ্রাবস্তিকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানালাম, আশা করি তোমরা ভালো আছো। দেখো, যোগ্যতা থাকলে সাফল্য আসবে, এটা একদম ধ্রুব সত্যি কথা। তবে আমার কথা বলি, নিজের যোগ্যতা আনতে অনেক চেষ্টা করেছি এবং ঈশ্বরের কৃপায় কিছু যোগ্যতা অর্জন করেছি, তবে জানি না এই যোগ্যতা সবার কাছে মূল্য পাবে কি না। তবে কর্মক্ষেত্রে আমি সাফল্য পেয়েছি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি কোনো এক মধুর সম্পর্ককে রাখতে পারিনি, এটাই আমার জীবনে বিরাট আফসোস। এক স্নেহের সম্পর্ককে অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না, এটা আমার জীবনে বিরাট এক সাফল্য নয়, এতে আমি সফল হতে পারিনি, এখানেই আমার যোগ্যতার কাছে আমি হেরে গেছি। তোমরা ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার। বিজয় দালাল লিখছে নালিকুল বন্দিপুর হুগলি থেকে। চলে আসবো টেলিফোনে, কে রয়েছেন সঙ্গে?
0: হ্যালো,
2: নমস্কার। আমি শায়ন বলছি মালদা থেকে।
0: হ্যাঁ শায়ন বলো।
2: আসলে বিষয়টা আজকে এমনই যে বিপক্ষে বলার জায়গায় নেই, তার কারণ যোগ্যতা ছাড়া আমরা কেউ কোনোদিনও সফল হতে পারব না, এবং যাদের যোগ্যতা নেই, এবং আমি প্রথমত বিশ্বাসই করি না যে কোনো কাজ যদি কেউ যোগ্য নয়, আমরা যেটাকে যোগ্যতা ভাবছি সেটা যোগ্যতা নাও হতে পারে। দেখা গেল আমরা সাধারণ দৃষ্টিতে ভাবি যোগ্যতা মানে একটা ভালো চাকরি, ভালো পড়াশোনা, সে চাকরি করবে, সেটা কিন্তু নয়। কেউ হয়তো ভালো গান গায়, আর সেই গানের প্রতি মানে গানের প্রতি তার নিষ্ঠা আছে, সে গান গাওয়ার যোগ্যতার কণ্ঠস্বর রয়েছে, সেই যোগ্যতা আছে বলে তার কণ্ঠ সে সফল হয়েছে। কেউ ভালো ছবি আঁকে, ছবি আঁকা আঁকাটা আঁকার যোগ্যতা রয়েছে, সে আঁকাটা।
0: কিন্তু শায়ন, তুমি একটুখানি বিষয় থেকে সরে যাচ্ছ আজকে, যোগ্যতা থাকলেই কি সফল হবে সে, এটাই আমাদের বিষয়।
2: একদম, যোগ্যতা থাকলেই সে সফল হবে, কিন্তু বর্তমানে দাবি হবেই, কিন্তু বর্তমান সময় লাগবে, অনেকের সময় লাগে, ভালো কাজ ভালো কিছু তো।
0: কিন্তু আমরা অনেক সময় দেখি হয়তো যে সারা জীবন হয়তো সে মানুষটি যোগ্যতা থাকলেও সারা জীবনে সেইভাবে,
2: এটা কিন্তু একটা কি, এটা কিন্তু ব্যতিক্রম।
0: আচ্ছা, বেশ,
2: সব ক্ষেত্রে কিন্তু হয় না।
0: আচ্ছা,
2: ঘটনা যেমন আছে তেমনি ব্যতিক্রম ঘটনাও কিন্তু আছে।
0: আচ্ছা আচ্ছা,
2: এটা কিন্তু আমাদের মানতেই হয়, কিন্তু আমি বিশ্বাস করি, বিশ্বাস কর, বিশ্বাসে তো আমরা বাঁচি কিনা, বিশ্বাসেই আমরা বেঁচে আছি। আমি যোগ্য, আমার যোগ্যতা আছে, আমি আজকে পাচ্ছি না, কালকে পাবো না, পরশুদিন আমি ঠিক আমার যোগ্য কাজটা কে যাবো।
0: একদম একদম একদম,
2: অনেক
0: ধন্যবাদ শায়ন। শায়ন কিন্তু ভীষণ আশাবাদী, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। সব সময় শায়নকে আমরা যদি চেষ্টা করি যে একটুখানি মানে নেগেটিভিটিও দিতে, কিন্তু শায়ন কিন্তু সব সময় ভীষণ পজিটিভ কথা।

0: বলে পরের হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, শুভ সন্ধ্যা। যোগ্যতা এবং সঠিক সুযোগের মেলবন্ধনই প্রকৃত সাফল্য আসে। শুধু প্রতিভা বা যোগ্যতা থাকলেই হয় না, তার সাথে দরকার প্রতিদিনের নিরলস প্রচেষ্টা ও ধারাবাহিকতা। পথ চলতে বাধা বা ব্যর্থতা আসতেই পারে, যোগ্য মানুষ সেই ব্যর্থতাকে শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে যায়। পরিশেষে বলা যায়, যোগ্যতা সাফল্যের নিশ্চয়তা একা দিতে পারে না, তবে পথকে সুগম করে। মেধার সাথে যখন কঠোর পরিশ্রম ও সঠিক সময়ের সদ্ব্যবহার যুক্ত হয়, তখন সাফল্য নিশ্চিতভাবেই ধরা দেয়। আপনারা ভালো থাকবেন, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে।
1: বাহ, খুব ভালো লিখেছেন, দেখি পরে বন্ধু কি মেসেজ করছে।
0: ছন্দে ছন্দে লিখেছেন
1: প্রভাতি ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, যোগ্যতা থাকলেই সাফল্য আসে, সবাই তাই জানি। বাস্তব পরিস্থিতি বলে দেয় সফলতা কতখানি। যোগ্যতা মূল কারণ হলেও ভাগ্য যদি সাথে না থাকে, সুযোগের অভাবে যোগ্য ব্যক্তি হারায় যোগ্যতাকে। অর্থের ভূমিকা থাকে যোগ্যতা নিরূপণে দুর্মূল্যের বাজারে। যোগ্যতা আজ টাকার বশ, প্রমাণ মেলে চারধারে। নির্দ্বিধায় বলা যায়, যোগ্যতা থাকলেও সাফল্য আসে না, জটিল পরিস্থিতির চাপে যোগ্যরা সফলতা পায় না, লিখছেন বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্য।
0: বেশ, পরবর্তী মেসেজে চলে যাই, তারপর যাব ফোনে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, প্রিয়, আপনার কথা, যোগ্যতা সাফল্যের একটি আবশ্যিক শর্ত। প্রকৃত সফলতা আসে অনুক্ষণ পরিবেশ পরিস্থিতি না অনুকূল পরিবেশ লিখতে চেয়েছেন হয়তো অনুকূল পরিবেশ পরিস্থিতি সঠিক সুযোগ থেকে। ভাগ্য অনেকটাই একজন ব্যক্তিকে সফল করে ও তার মেধা, উপস্থিত বুদ্ধি এবং সমস্যা সমাধানের দক্ষতা, সিদ্ধান্ত নেবার ক্ষমতা তার সাফল্য সুনিশ্চিত করে। দেখা যায় অনুকূল পরিবেশ পরিস্থিতির অভাবে অনেক যোগ্য মানুষ ব্যর্থ হয়। অনিমেষ ভট্টাচার্য লিখেছেন বেহালা থেকে।
1: বেশ, আমাদের টেলিফোনে কে আছেন শুনে নি। নমস্কার, কে বলছেন?
2: দেবারতী দি। আর হচ্ছে
0: শ্রাবস্তী দি। হ্যাঁ বলুন লক্ষ্মী দি। হ্যাঁ
2: আচ্ছা, লক্ষ্মী মজুমদার বলছি।
1: বুঝতে পেরেছি,
2: বলছি কি দিদি, যোগ্য তো সবারই থাকে, কিন্তু এটা আশা মানুষ সবারই সবাই চেষ্টা, সব চেষ্টার উপরে নির্ভর করে, ভাগ্যের উপরে ছেড়ে দিলে হয় না। আমাদের চেষ্টা করতে হবে, যতদূর যাওয়া ততদিন চেষ্টা করতে হবে। চেষ্টাই হচ্ছে সবচেয়ে বড়। আমি এটুকু বললাম, সবাই ভালো থাকবেন, নমস্কার দেবেন।
0: বেশ, একদম চেষ্টা করতে হবে এবং আপনি গুরুজন, আপনার কথা তো মানতেই হবে। পরবর্তী মেসেজ, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, উপনিষদের একটা কথা মনে পড়ে গেল, যাদৃশি ভাবনা যশস সিদ্ধি ভর্বেতি তাদৃশি। অর্থাৎ যার যেমন ভাবনা ও যোগ্যতা সে তেমনই সাফল্য লাভ করে। যোগ্যতা হলো একটি পাত্রের মতো আর সাফল্য হলো জল। পাত্রটি যত বড় এবং মজবুত হবে তত বেশি সাফল্যের জল তাতে ধরে রাখা যাবে। তাই শর্টকাটের পেছনে না ছুটে প্রতিদিন নিজের দক্ষতা ও জ্ঞান বাড়ানোই হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি। আর্ন ইউর ক্যাপেবিলিটি থ্রু হার্ড ওয়ার্ক ফার্স্ট, দেন ইউ উইল গেট সাকসেস। আপনারা সবাই ভালো থাকুন, লিখছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।
1: আজকে আপনার কথায় শ্রাবস্তী আর দেবারতী সঙ্গে রয়েছে, আর আমরা আজকের যে বিষয়টা রেখেছি, যোগ্যতা থাকলেই সফল হওয়া যায়, আপনারা কি মনে করেন সেটাই আমাদেরকে জানাতে পারেন 2248 8085, সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং SMS এর নাম্বার 9903055992 এখানে, আর এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold কলকাতায় আজকের আপনার কথা অনুষ্ঠানের পোস্টারের কমেন্ট বক্সেও ছেড়ে যেতে পারেন আপনার মন্তব্য। রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে লিখছেন, নমস্কার দিদি ভাই দয়, শুভ সন্ধ্যা। না, যোগ্যতা থাকলেই সাফল্য নিশ্চিত হয় না, তবে যোগ্যতা সাফল্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিত্তি। সহজ করে বললে, যোগ্যতা প্লাস পরিশ্রম প্লাস সঠিক সুযোগ প্লাস ধৈর্য প্লাস সঠিক সিদ্ধান্ত, এগুলো সব থাকলে তবেই সাফল্যের সম্ভাবনা অনেকখানি বেশি। অনেক যোগ্য মানুষও সময় মতো সুযোগ পায় না, ভুল সিদ্ধান্ত নেয় বা মাঝপথে হাল ছেড়ে দেয়। আবার কখনো তুলনামূলক কম যোগ্যকেও ভালো সুযোগ, নেটওয়ার্কিং বা টাইমিংয়ের কারণে আগে এগিয়ে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখা ভালো, যোগ্যতা কখনোই নষ্ট হয়।

0: হয় না, হয়তো তার ফল সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু তুমি যত বেশি কেপেবল হবে সুযোগ এলে সেটা কাজে লাগানোর সম্ভাবনাও তত বেশি হবে। আর একটা সত্যি হলো, সাফল্যে শুধু আমি কতটা যোগ্য তার উপর নির্ভর করে না, আমি যোগ্য হওয়ার পরও কতদিন চেষ্টা চালিয়ে যেতে পারি এটার উপরেও নির্ভর করে। চেষ্টা চালিয়ে যেতে হবে, সুযোগ এলে কাজে লাগালে এমন মানুষের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ লিখছেন রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে।
1: বেশ, এর পরের মেসেজ লিখছেন কিশোর বালি হাওড়া থেকে। যোগ্যতা থাকলে সফলতা আসবে, এটাই তো হওয়া উচিত, তবে এখন যোগ্য ছেলেমেয়ের সংখ্যা প্রচুর হয়ে গেছে, এখানেও একটা কম্পিটিশন চলছে। অনেক সময় দেখেছি যোগ্য হয়েও সফলতাকে কাজে লাগাচ্ছে না, সাফল্যকে কাজে লাগাচ্ছে না। একটু কুঁড়ে প্রকৃতির ছেলে মেয়ে, যেমন চাকরি করছে বা ব্যবসা করছে, ঠিক টাইমে চাকরিতে যাচ্ছে না বা তার আর ভালো লাগছে না, এই রকম মানুষ আমি অনেক দেখেছি। যোগ্যতা থেকে যোগ্যতাকে কাজে লাগাচ্ছে না, ব্রেন খাটাচ্ছে না বা ব্রেনটা অন্যদিকে ব্যবহার করছে। আবার এরকম দেখেছি, যোগ্যতা আছে কিন্তু কপালের দোষে চাকরি হচ্ছে না, অন্য কেউ কম পড়াশোনা জানা মানুষ টাকা দিয়ে চাকরিটা পেয়ে যাচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক যে যোগ্য হয়েও সফলতা মিলছে না, অযোগ্যরা চাকরি করছে। কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন এই মেসেজ। এই কুঁড়েটা কি আমাকে বলা হলো দেবারতি?
0: এটা আমাকেও বলা হতে পারে।
1: আচ্ছা বেশ,
0: কারণ আমরা দুজনেই তো এখানে, সেজন্যই আজকে বসে রয়েছি,
1: তাই না? মানে একটু আশার আলো দেখার জন্য, যে ওই যোগ্য তো বটেই, সফলতা কি আসবে? আপনারা যদি বলেন তাহলে আমরা একটু আশার আলো দেখি।
0: সামনের মতন যদি সবাই এরকম পজিটিভ হয় তাহলে নিশ্চয়ই আসবে,
1: নিশ্চয়ই আসবে, একটু হয়তো সময় লাগবে কিন্তু আসবে।
0: ঠিক,
1: বেশ। প্রণব কুমার কলকাতা 18 থেকে লিখেছেন যে হ্যাঁ, যোগ্যতা থাকলেই সাফল্য আসবে, নিজস্ব সময় আসবে, সেটাই উনি লিখেছেন। আরও একটা মেসেজ চট করে পড়ে দিই। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, শ্রবণ সাথী দেবারতী ও শ্রাবস্থী শুভ সন্ধ্যা। জীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেলে উপযুক্ত যোগ্যতা লাগে, তবে অর্জিত যোগ্যতার প্রচার ও প্রসার না ঘটলে যোগ্যতা নিষ্ফলে যেতে বাধ্য। তাই যোগ্যতা অনুযায়ী সাফল্য পেতে হলে স্থান কাল পাত্র নির্বাচন করতে সচেষ্ট হওয়া একান্তই দরকার। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে।
0: বেশ, আমরা তাহলে আরো একটা টেলিফোনে চলে যাই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো।
2: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
2: আমি বদুর চক মাঝপাড়া রাজবলহা টুকলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলিস,
2: যোগ্যতা থাকলে সফলতা অবশ্যই আসবে ঠিকই, কিন্তু আমি কিছু করব না, আমি ঘরে বসে থাকবো। আমার যোগ্যতা আছে অবশ্যই, কিন্তু আমাকে সেই ঘরে একভাবে বসে থাকতে হবে। আমাকে সেবার আমার যোগ্যতা আছে, কিন্তু সেই জায়গায় আমি সফলতা কি করে পাবো? আমাকে চেষ্টা করতে হবে, আমাকে সেই জিনিসে যেতে হবে, আমাকে প্রতিব আমাকে সব জায়গায় খাটতে হবে, যেতে হবে, প্রচেষ্টা করতে হবে, তবে তো আমি সফলতা পাবো। আমি যদি ঘরে বসে থাকি, আমি যদি হ্যাঁ অবশ্যই আমার যোগ্যতা আছে, আমি সব কিছু পারবো, সবকিছু মুখে বললে তো হবে না, সেটা কার্যে পরিণত করতে হবে। যোগ্যতা থাকলেও সেটা চেষ্টা করতে হবে, যোগ্যতা থাকলেও সেই জিনিসটা সর্বদিক দিয়ে উত্তীর্ণ হতে হবে, তবে তো সেটা যোগ্যতার অধিকারী হবে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, খুব সুন্দর করে বলেছেন। এরপরের হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। লিখছেন, শুভ সন্ধ্যা জানাই দেবারতী দিদি, শ্রাবস্তী দিদি। যোগ্যতা থাকলে সফলতা আসবে, মানুষজন তো এই বিশ্বাস নিয়েছিলেন, কিন্তু সমকালীন পরিস্থিতি অন্য কিছু বলছে। সকলে যে দিন দিন কাঁকড়ার ন্যায় আচরণ করছে, উঠলেই টেনে নামাও, আর সেই সুযোগে সুযোগ সন্ধানী কুমিরগুলো এগিয়ে যাচ্ছে। বলতে গেলে যোগ্যরা সফলতা অর্জন করতে গেলে যে কণ্টকময় পথে হেঁটে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছচ্ছে, সেটা শুধু তারাই অনুভব করছেন। স্নায়ুর চাপ সহ্য করার শক্তি যে সবার থাকে না, যারা পারছেন সফল হচ্ছেন। লিখছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা।
0: বেশ, খুব ভালো। আমাদের প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ জমে রয়েছে, দেখি আমাদের পরের কোন বন্ধু মেসেজ করছেন। আমাদের পরের বন্ধুর মেসেজ এসেছে হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। লিখেছেন প্রদীপ বসাক। তিনি লিখছেন, যোগ্যতা মানুষের জীবনের এক মূল্যবান সম্পদ। জ্ঞান, মেধা, দক্ষতা ও প্রতিভা মানুষকে অন্যদের থেকে এগিয়ে রাখে, কিন্তু শুধু যোগ্যতা থাকলেই যে সাফল্য দরজায় এসে কড়া নাড়বে এই ধারণাটি পুরোপুরি সত্য নয়। যোগ্যতার সঙ্গে চাই অধ্যবসায়, ধৈর্য, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর মানসিক শক্তি। অনেক প্রতিভাবান মানুষ সুযোগের অভাবে পিছিয়ে পড়েন, আবার অনেক সাধারণ মানুষ নিরন্তর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করে। করেন, কারণ সাফল্য শুধু প্রতিভার পুরস্কার নয়, এটি নিয়মিত চেষ্টা, ভুল থেকে শিক্ষা এবং নিজের উপর বিশ্বাস রাখার ফল। যোগ্যতা আমাদের পথ দেখায়, কিন্তু সেই পথে এগিয়ে নিয়ে যায় পরিশ্রম। স্বপ্ন আমাদের গন্তব্যের কথা মনে করিয়ে দেয়, কিন্তু সেই গন্তব্যে পৌঁছতে লাগে কর্মের সাহস। কখনো কখনো যোগ্য মানুষও ব্যর্থ হন, সে ব্যর্থতা তার অযোগ্যতার প্রমাণ নয়, বরং আরও প্রস্তুত হয়ে ফিরে আসার সুযোগ। তাই জীবনে যোগ্যতা অর্জন করুন, কিন্তু তার উপর অহংকার করবেন না, নিজের প্রতিভাকে পরিশ্রম দিয়ে শানিত করুন, ধৈর্য দিয়ে ধরে রাখুন এবং সুযোগের অপেক্ষায় বসে না থেকে সুযোগ তৈরি করার চেষ্টা করুন। কারণ যোগ্যতা সাফল্যের দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজা পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর অধ্যবসায়ী মানুষই। প্রদীপ বসাক লিখছেন হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে।
1: বেশ, তাহলে আমরা একটুখানি টেলিফোনে চলে যাই।
0: একদম, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: না, বেশ, আমরা আবারও টেলিফোনের জন্য অপেক্ষায় থাকব এবং থাকতে থাকতে দেখে নেব যে আমাদের টেক্সট মেসেজ কে করেছেন।
0: বেশ,
1: টেক্সট মেসেজে হ্যাঁ, শান্তনু ঘোষ বাউরিয়া বৌলখালি থেকে লিখেছেন, নিজের ওপর বিশ্বাস রেখে কাজ চালিয়ে গেলেও যোগ্যতা থাকলে সফলতা নিজের কাছে আসতে বাধ্য। বাউরিয়া থেকে শান্তনু ঘোষ লিখেছেন এই মেসেজ।
0: বেশ, চলে আসি টেলিফোনে। নমস্কার, কে আছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: হ্যালো,
1: বলুন।
3: হ্যালো,
1: রেডিও সেটের ভলিউমটা একেবারে কমিয়ে ফেলতে হবে।
3: হ্যালো,
0: হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি রেডিও সেট থেকে একটু সরে এসে কথা বলুন।
3: হ্যাঁ, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার,
3: আমি পঞ্চসূত থেকে পিন্টুলাল ঘোষ কলকাতা 66 থেকে বলছিলাম।
1: বলুন।
3: বলছি যে ম্যাডাম, আজকে যে আপনাদের আলোচ্য বিষয় সফলতা এবং যোগ্যতা, এই খুব আলোচ্য বিষয়টা আমার খুব ভালো লাগে এবং প্রতিদিনই আপনাদের সঙ্গে থাকি। যাই হোক, তবে একটা জিনিস আমি ছোট করে বলতে পারি যে সফলতা অবশ্যই যোগ্যতার কিন্তু চাবিকাঠি। তার জন্য চাই হার্ড লেবোরিয়াস এন্ড ফুল সেলফ কনফিডেন্স মাস্ট বি সাকসেস ইন এভরি লাইফ। প্রত্যেকটা মানুষ যদি নিজের উপর সম্পূর্ণ আস্থা রাখেন এবং আপ্রাণ চেষ্টা করেন যে আমি ওই যোগ্যতায় পৌঁছাবো, তাহলে সে নিশ্চয়ই পৌঁছাবে, আমার তো মনে হয়। অন্তত ওনারা চুক্তি ভাবেন সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, কেন, আমি আমার অনেক বন্ধুকে দেখেছি যে দিনের পর দিন মানে আমার সঙ্গে জিনিস করার শিখতেছে, যে বন্ধুটি আমার সঙ্গে স্কুল লাইফে করার শিখতেছে, পরবর্তীকালে বাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পর্যন্ত চলে গেছে, এরকম জায়গায় পৌঁছেছে। আবার আমি অসফল ব্যক্তি দেখেছি যে আমার সঙ্গে সে মাধ্যমিক পাস করতে পারেনি, আর মানে পৌরসভা চাকরি রিসেন্ট রিটায়ার হয়ে গেছেন, যে আমারই বলছি। যাই হোক, সে চেষ্টা করেছিল যে আমি পৌরসভার চাকরিটা ধরবো, বুঝলেন ম্যাডাম। অর্থাৎ তারপর একটা ফুল কনফিডেন্স ছিল এবং চেষ্টা ছিল, আমাকেও বলেছিল যে চাকরি যায় না, আমি আমার তো ভালো পশ্চিম মোটামুটি চাকরি করছি, আশীর্বাদে আমার আশীর্বাদে আমার চলে যাবে। যাই হোক, যদিও কাছে একটু মানে গ্রুপ ডি পোস্টের চাকরি ছিল, যাই হোক, ছেলেটি চাকরি করে রিটায়ার হয়ে গেছে। আমার ক্লাসমেট ছিল, ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ মাই ক্লাসমেট অ্যাট মাই স্কুল লাইফ। যাই হোক, তা আমি বলতে চাইছি যে যদি সে তার নিজের উপর সম্পূর্ণ আস্থা রেখে যোগ্যতা অর্জন করে, অবশ্যই সে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেই পৌঁছাবে। আর এই যে অজুহাত, এই অজুহাতটা একদম ফালতু কথা, যে অসফল ব্যক্তিরা সফল হচ্ছে তার জন্য সে যোগ্যতা অর্জন করেছে এবং তার জন্য সে চেষ্টা করে যাবে।
0: নিশ্চয়ই, নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর, খুব পজিটিভ ভাবে আপনি কথা বললেন, ভালো লাগলো।
1: আমি তাই একটা টেক্সট মেসেজ চলে যাই। শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, যোগ্যতা থাকলে সফলতা আসবে, কথাটা হয়তো সত্যি, কিন্তু আজ আমার মনে হয় এই যুগে হয় না। আগে একদিন এটা শিওরলি হতো, কারোর ভালো কোনো গুণ যদি কারোর চোখে পড়তো তাহলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত, এই রকম আমরা সবাই জানি। কিন্তু আজ যার টাকা আছে বা ব্যাকআপ আছে সে আগে পায়, তখন আমরা ভাগ্য বলে চালাই। যোগ্যতা, মেধা, বুদ্ধি ঈশ্বরের ব্লেসিং, তাই আচ্ছা সেটাই থাকে। ও আচ্ছা, তাই তাকে চেষ্টা করে যেতে হবে, নিরাশ হলে চলবে না। আর পরিশেষে বলি যে রবার্ট ব্রুসের কথা মনে রেখে ট্রাই করতে হবে। বেশ, শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখেছেন এই মেসেজ। আমরা কি আরো একটা ফোনে যেতে পারি?
0: একদম, খুব চটপট একটা টেলিফোনে চলে আসি। নমস্কার, কে বলছেন?
4: নমস্কার,
1: বলুন।
4: আমি হরিণঘাটার বড়জাগুড়ি জেলা নদিয়া থেকে সমীর দাস বলছি।
1: বলুন।
4: দেখুন, যোগ্যতা থাকলে সফলতা তো অবশ্যই আসবে, সব বন্ধুরাও যা বলছে, আমি তো তার বিপরীত বলতে পারি না, একটু সমর্থন করলাম। কিন্তু ঘটনাটা হচ্ছে, দেখুন, একটা সময় ছিল যে ফেল করা খুব সহজ ছিল, পাস করাটাই কঠিন ছিল। আর এখন বর্তমান দিনে ফেল করাটা খুব কঠিন, পাস করাটা খুব সহজ। অর্থাৎ বর্তমান যুগে প্রত্যেকেরই যোগ্যতা।

0: অযোগ্য ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু দেখুন একটা হিন্দিতে কথা আছে যে উপরওয়ালা হার ইনসান কো একদিন না একদিন মৌকা জরুর দেতা হয়, জরুরত হয় উস দিন কে লিয়ে তৈয়ার হয় না। অর্থাৎ ভগবান বা ঈশ্বর বা লাখ যাই কিছু আমরা বিশ্বাস করি না কেন, প্রত্যেকটা ব্যক্তিকেই একটা না একটা সুযোগ দেয়। সেই সময়ের জন্য প্রত্যেকটা মানুষকে তৈরি থাকতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শারীরিক প্রতিবন্ধকতার কারণে বা অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে অনেক যোগ্য ব্যক্তিও কিন্তু যোগ্যতা থাকার সত্ত্বেও সে সাফল্য পাচ্ছে না, কারণ তার একটা মানবিক সহযোগিতার প্রয়োজন ছিল। যে শারীরিক প্রতিবন্ধতা এবং অর্থনৈতিক প্রতিবন্ধতা থাকার ফলে তার যোগ্যতা অনুযায়ী সে কিন্তু সাফল্যতা পেল না। যদি কোনো মানবিক সহযোগিতা পেত সে কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারত। যার জন্য যোগ্যতা থাকলে যে সাফল্য আসবেই 100% গ্যারান্টি দেওয়া যায় না, তবে চেষ্টার কিছুটা ফল পাওয়া যায়, পরিশ্রমের কিছুটা ফল অবশ্যই পাওয়া যায়। নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনাকে। একেবারে শেষ টেলিফোনটি আমরা নিলাম আজকের এই আপনার কথা অনুষ্ঠানে। খুব সুন্দরভাবে বন্ধু গুছিয়ে কিন্তু কথাগুলো বললেন,
2: একেবারেই তাই। আর এই ফোনের সঙ্গেই কিন্তু আপনার কথা থেকে বিদায় জানাতে হবে, কিন্তু আমরা কিন্তু দেবারতী আর শ্রাবস্তী কিন্তু বিদায় জানাচ্ছে না, আমরা কিন্তু আছি একদম রাত 12টা অবধি। কিন্তু একটা ছোট্ট ব্রেক, একটুখানি চা জল খেয়ে আসবো, আবারও ঠিক রাত 9:30 থেকে আজকে বাংলার ক্যানভাস। এবং বাংলার ক্যানভাসে একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় রয়েছে আপনাদের জন্য, সেই জন্য শুনতেই হবে এবং মিস করলে চলবে না আজকের বাংলার ক্যানভাস। 100.1 FM Gold শুনতে থাকুন, আমরা ফিরে আসছি শ্রাবস্তী আর দেবারতী ঠিক রাত 9:30।

0: বাংলা না সরষে ইলিশ, চিংড়ি, কচি লাউ এবং বাংলার যে স্বাদ, বাংলার যে সমস্ত বিভিন্ন বৈচিত্র্য, ঘুরতে যাওয়ার জায়গা, সব কিছু মিলিয়ে কিন্তু বাংলার অনেক রকম বৈচিত্র্য বা ভালো লাগার বিষয় রয়েছে। এবং খাবারের কথা বললে তা তো বটেই, কারণ বাংলায় আমরা যে সমস্ত খাবার খাই বা বানাতে পারি সেটা কিন্তু অনেক জায়গাতেই বানাতে বানানো হয় না। আমরা কিন্তু অনেক রকমভাবে একটা লাউয়ের, এই চিংড়ি কচি লাউ থেকে আরম্ভ করে লাউ দিয়ে ডাল, একটা লাউয়েরই লাউয়ের খোসাও আমরা ছাড়ি না, সেই খোসা ভাজা বাটা
1: দুবলাও কি,
0: হ্যাঁ একেবারেই তাই। আমরা প্রচুর রকম কিছু করি এবং রান্নার পাশাপাশি মিষ্টি রয়েছে এবং তাছাড়াও প্রচণ্ড একটা রিচ কালচার বলা যেতে পারে, কারণ বাংলার মধ্যেও কিন্তু যেরকমভাবে ভারতবর্ষের মধ্যে আমরা বলি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে, বাংলার মধ্যেও কিন্তু বৈচিত্র্য রয়েছে প্রচুর রকম, তার মধ্যেও রয়েছে ঐক্য। আমরা যদি ভারতবর্ষ দেখি, যেরকম কাশ্মীর থেকে কন্যাকুমারী আমরা বলতে পারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার দাবার, বিভিন্ন রকম তাদের আদব কায়দা, সংস্কার, সংস্কৃতি, উৎসব। বাংলাতেও কিন্তু আমরা যদি শুধু বাংলাটা দেখি, তার কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন রকম খাওয়া দাওয়া, সংস্কৃতি, উৎসব এইসব। এবার এই যে বাংলার কথা আমরা বলছি, আজ বাংলার ক্যানভাসে বাংলার কথা তো বলবই, কিন্তু আজ জানি আলোচনা তা হলো পশ্চিমবঙ্গের সেই সমস্ত পণ্য যেগুলো জিআই ট্যাগ পেয়েছে, এবং সেই পণ্যের তালিকাটা কিন্তু বেশ দীর্ঘ, এবং সে সমস্ত জেলা

0: প্রায় বলা যেতে পারে, মোটামুটি কিছু না কিছু আছে এবং নিজেদের জায়গা করে নিয়েছে সেই তালিকায়। এই জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এই ট্যাগের মাধ্যমে যে কোনো পণ্যের উৎস হিসেবে কোনো ভৌগোলিক এলাকা বা অঞ্চলকে স্বীকৃতি দেওয়া হয়। নির্দিষ্ট কোনো ভৌগোলিক এলাকায় উৎপন্ন হচ্ছে বা নির্মিত হচ্ছে সেই পণ্যের খ্যাতি বা স্বাতন্ত্র্যর বিষয়টিও ধরা থাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এই ট্যাগে বা জিআই ট্যাগে। এবার কোনো গ্রাহক পণ্যের গুণমান নিয়ে নিশ্চিত হতে পারে এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগের মাধ্যমে, এবং এক কথায় বলতে গেলে এই ট্যাগের মাধ্যমে কোনো পণ্যের মেধা সত্ত্ব নিশ্চিত করা হয় এবং এই ট্যাগ সেই পণ্যের গুণমান শংসাপত্র হিসেবে কাজ করে, যে কতটা খাঁটি। আমরা যেই বলি যে দার্জিলিংয়ের চা অথবা বাঁকুড়ার ঘোড়া, আমরা বুঝতে পারি হ্যাঁ একদম সঠিক জায়গার জিনিসই পাওয়া গেছে, তাই তো?
1: ঠিক তাই। আর তাহলে বন্ধুরা তো বুঝতেই পাচ্ছেন যে শ্রাবস্তী আর দেবারতী আজ কিন্তু আমাদের বিভিন্ন ধরনের জিআই ট্যাগ প্রাপ্ত যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে নিয়েই থাকার চেষ্টা করছে বাংলার ক্যানভাস জুড়ে। আর একেবারে প্রথমেই যার কথা না বললে নয়, যাকে ছাড়া আমাদের দিনের শুরুটাও হয় না এবং বিকেলবেলাটাও ঠিক এনার্জি আমরা পাই না, সেটাতে আমরা আসবো। তবে তার আগে এটা গানে চলে যাই,
0: অঞ্জন দত্তের কণ্ঠে। এই গান শুনতে শুনতে আপনারাও ভাবুন কোন পণ্যের কথা, কোন জিনিসের কথা বলা হচ্ছে।

তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন নিশ্চয়ই কি ছাড়া আমাদের সকালটা একেবারেই শুরু হয় না, বা একটু বিকেলের দিকে বা সন্ধ্যের সময় কোন জিনিসটা না পেলে আমাদের ঠিক ভালো লাগে না। একদমই তাই, চায়ের কথা বলছি, কিন্তু আরও বিশেষ করে বল

0: গেলে দার্জিলিং চায়ের কথা বলছি, তাই তো শ্রাবস্তী?
1: একদম, দিনের যে শুরুটা হয় খবরের কাগজ নিয়ে এবং এক কাপ গরম চা দিয়ে, সেই চা যদি দার্জিলিং টি হয় একেবারেই কথা নেই। এবং সেই সমস্ত চা বাগান রয়েছে দার্জিলিংয়ে, একদম প্রিমিয়াম চা পাতার চা বাগান।
0: ঠিক তাই, দার্জিলিং চা একেবারে প্রথম আমাদের ভারতবর্ষের বা বাংলার পশ্চিমবঙ্গের যে পণ্যটি জিআই ট্যাগ পেয়েছিল সেটি হচ্ছে দার্জিলিং চা। 2004 সালে এই খেতাব লাভ করেছে আমার আপনার সবার প্রিয় দার্জিলিং চা।
1: একদমই তাই, এবং বলাই বাহুল্য, দার্জিলিং চা, আমরা ভালো চা বলতে দার্জিলিং চা বুঝি, এবং এর স্বাদ এবং গন্ধ সেই যে মানে দূর থেকে পাওয়া যেতে পারে সেরকম একটা চা,
0: ওই যে দুটো পাতা একটি কুড়ির মধ্যে কি যে এমন লুকিয়ে রয়েছে, তাই না বলো?
1: সেই ফার্স্ট ফ্লাশ সেকেন্ড ফ্লাশ চা, হ্যাঁ, চা পাতাটার একটুখানি পকেটে টান পড়ে বটে, একদম ভালো চা হতে গেলে। যাই হোক, তারপরে আমরা আরো একটুখানি উত্তরবঙ্গে থাকবো,
0: বেশ,
1: কিন্তু আপাতত একটা গান শুনে আসি, কি বলো?

0: চা খেতে খেতে চায়ের সঙ্গে টায়ের কথা মনে পড়ে গেল, তবে টা বলতে কিন্তু ওই বিস্কিট বা এই জাতীয় কোনো কিছু, চানাচুর, চিড়ে ভাজা।
1: মানে তুমি দার্জিলিং এ আছো,
0: দার্জিলিং এ চা বলতে গেলে চায়ের সঙ্গে তো মোমো খেতে হবে, তাই না?
1: আহা, কিন্তু মোমোর সঙ্গে যে একটা চাটনি দেয় দেবারতি, ওই যে সেই ঝাল ঝাল চাটনিটা,
0: মানে ওটা কিন্তু আমি নিজে এখন খুব মিস করছি। এই যে ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি কাশি, মনে হচ্ছে কেউ যদি আমাকে ওই ডাল্লে খুরস্তানি দেওয়া একদম কড়া লাল

0: তোকে ঝাল একটা চাটনি দিত, আহা আমার বেশ আনন্দ হতো। তো বলেই ফেললাম যখন ডালে খুরসানির কথাতেই, এবার আমরা আসবো। ডালে খুরসানিও কিন্তু আমাদের জিআই ট্যাগ প্রাপ্ত অন্যতম একটি প্রোডাক্ট। আর এই যে জিনিসটা, এইটা কত সালে জিআই ট্যাগ পেয়েছিল সেটা যদি আমরা বলি, দার্জিলিং ও কালিম্পং বা সিকিমের এরিয়াতেও আমরা দেখতে পাই, 2021 সালে এই প্রোডাক্টটি বা এই জিনিসটি, এই লঙ্কাটি আর কি জিআই ট্যাগ লাভ করেছে। এবং অবশ্যই এমনই একটা ঝাল, এমনই এক অদ্ভুত ধরনের ঝাল, সুগন্ধযুক্ত এই লঙ্কাগুলো, যেটা আপনি বা আমি, আমরা কোথাও এখানে পাবো না। যদিও সরকারি উদ্যোগে চেষ্টা চালানো হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতে বা স্পেসিফিক্যালি বলতে গেলে কলকাতাতেও যদি নিয়ে আসা যায় তাহলে তো মন্দ হয় নাকি, তাই তো শ্রাবস্তি?
1: একদম তাই। আর আমরা যখন সেই উত্তরবঙ্গে আছি তাহলে আরও কিছু জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের কথা বলে ফেলি।
0: বেশ,
1: 2017 সালে তুলাই পাঞ্জি চালও কিন্তু জিআই ট্যাগ পায়। তুলাই পাঞ্জি চাল মূলত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে চাষ হয় এবং এই চালের ভাত স্বাদে এবং গন্ধে অতুলনীয়।
0: ঠিক তাই। তুমি জানো তো রায়গঞ্জে আমাদের কিছু পরিচিত মানুষ আছে, তারা যখনই আসেন আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসেন, না এক কেজি করে চাল নিয়ে আসেন, আমার কি আনন্দ হয়।
1: সত্যি তাই। এবং আরো একটা দারুণ চাল হচ্ছে উত্তরবঙ্গেরই কালো নুনিয়া চাল। উত্তরবঙ্গে এই সুগন্ধি চালের চাষ হয় এবং জিআই ট্যাগ এই চালও কিন্তু 2017 সালে পেয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তর অংশের এই বিরল সম্পদের বিশ্বব্যাপী প্রচারের দরজা খুলে দিয়েছে এবং এর মাধ্যমে প্রচুর চাষিরাও যথেষ্ট লাভবান হয়েছেন, কারণ যেহেতু জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছে। আরও একটা চালের কথা বললে দেবারদীর এক্ষুনি জিভে জল চলে আসবে, তা হলো গোবিন্দভোগ চাল। সে পায়েসে হোক অথবা পোলাও, গোবিন্দভোগ চালের কথা কিন্তু বলতেই হবে, যা জিআই ট্যাগ পেয়েছে 2017 সালেই। রাঢ়বঙ্গ ও গাঙ্গেয় উপত্যকা অঞ্চলের 3 শতাব্দী ধরে চাষ হয়ে চলেছে এই সুগন্ধি গোবিন্দভোগ চালের। এই চাল দিয়ে যেরকম বললাম যে প্রচুর সুস্বাদু খাবার তৈরি হয় এবং এই যে এই সমস্ত চাল কিন্তু একদম অন্য রকম চাল, অথচ ভীষণভাবে অন্য রকম, তাই না? এবং দেখো আমাদের কিন্তু উৎসবে পার্বণে ওই গোবিন্দভোগ চাল যতই মানে দাম বাড়ুক একটুখানি কিন্তু সকলের ভাঁড়ারে থাকতে হবে, এবং যদি বাড়িতে অতিথি আসে তখন বলতে হবে আরও একটুখানি চাল বেশি নেওয়ার কথা, আরও দুমুঠো বেশি করে নেওয়াই যায়।

0: হাত তো বেশি করে করা হলো, কিন্তু এই যে দেবারতির এখন ঠান্ডা লেগেছে, আমার যেটা মনে পড়ছে সেটা এক্ষুনি আমি ওকে বলছিলাম একটুখানি তুলসী পাতা এবং মধু খেতে। এবং মধুর কথা বললেই মনে হয় যে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলের বহু মানুষের জীবন এবং জীবিকা কিন্তু নির্ভর করে আছে মধু সংগ্রহের ওপর। যারা এই মধু সংগ্রহের কাজ করেন তাদের মৌলি বলা হয়, এবং তারা কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের গহীন অরণ্য থেকে মধু সংগ্রহ করে থাকে।
1: একদমই তাই।
0: সুন্দরবনের এই প্রাকৃতিক মধু মৌবন মধু নামে পরিচিত।
1: ঠিকই তাই। আর এই মধুও কিন্তু 2024 সালে জিআই ট্যাগ পেয়েছে। আর স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে মধুর কথা বলতে বলতে আমাদের ওই ছোট্ট করে একটু মধুর বিরতি নিতে হবে। গান শুনতে শুনতে চলে যাচ্ছি সংবাদ বিরতিতে। ঠিক 10:10 মিনিটে আবারও ফিরছে শ্রাবস্তী দেবারতি জিআই প্রোডাক্টস নিয়ে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লির ঘোষণা গ্রহণ করেছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় বলে ব্রিক্স মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। ব্রিক্স দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের নিন্দা করেছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী ইথিওপিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামের নেতৃবৃন্দের পাশাপাশি আবুধাবি যুবরাজের সঙ্গে বৈঠক করেন। একাধিক মামলায় অভিযুক্ত পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মালদহ থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইউএস ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বেলারুশের এরিনা সাভালেঙ্কার মুখোমুখি হবেন কাজাখস্তানের এলিনা রিবাকিনার। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশনের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন যে এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন দেশের যৌথ দায়িত্ব।
1: आज की चर्चा से स्पष्ट है कि बदलते हुए विश्व का संचालन पुराने संस्थानों से नहीं किया जा सकता। रिप्रेजेंटेशन, रिस्पॉन्सिवनेस और रूल मेकिंग, तीनों में सुधार आवश्यक है। आज एडप्ट किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे साझा संकल्प को स्पष्ट दिशा देता है। अब हमारी जिम्मेदारी है कि इन संकल्पों को ठोस परिणामों में बदले।
0: ব্রিক্সের কুড়ি বছর পূর্তি উপলক্ষে সদস্য দেশগুলির নেতারা দুটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী কুড়ি বছরের জন্য ব্রিক্স দেশগুলিকে একটি নতুন ও উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। জোটের নিজস্ব কর্মপদ্ধতির মধ্যে দিয়েই এই প্রক্রিয়ার সূচনা হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী সমুদ্র সংক্রান্ত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক মিশনগুলির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে নাবিকদের জন্য একটি জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দেন। বিশ্ব বাণিজ্যে নাবিকদের বিশাল অবদান থাকা সত্ত্বেও কঠিন সময়ে প্রায়শই তারা প্রয়োজনীয় সহায়তার অভাবে পড়েন বলেও প্রধানমন্ত্রী মত ব্যক্ত করেন।
1: क्या हम सी फेरर्स इमरजेंसी सपोर्ट नेटवर्क बना सकते हैं? इसके माध्यम से

0: কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
1: রিপ্রেজেন্টেশন কে সম্বন্ধে মে কেহনা চাহুঙ্গা ইউএন সিকিউরিটি কাউন্সিল মে রিফর্ম অব অর টালা নহি জা সকতা পেপার ট্যাক্স বেসড নেগোসিয়েশনস কো নিশ্চিত সময় সীমা অর স্পষ্ট পরিণাম সে জোড়না হোগা উসি তরহ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মে ভোটিং পাওয়ার লিডারশিপ পজিশনস অর পলিসি প্রায়োরিটিজ আজ কি ইকোনমিক রিয়ালিটিজ কে অনুসার হোনি চাহিয়ে।
0: বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থায় মেরুকরণ ও বিভাজনের বৃদ্ধির বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে গৃহীত নতুন দিল্লি ঘোষণায় আজ বিশ্বজুড়ে দেশগুলির সামরিক ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার বর্তমান প্রবণতা নিয়ে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলিতে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি অবস্থানকে সম্মান জানাতে সক্ষম এমন একটি বহুপাক্ষিক পদ্ধতির পক্ষে মত দিয়েছেন তারা। তারা যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে অপরাধমূলক ও অযৌক্তিক হিসেবে কঠোরভাবে নিন্দা করেছেন। গত বছরের 22 এপ্রিল জম্মু কাশ্মীরে হওয়া সন্ত্রাসবাদী হামলারও তীব্র নিন্দা জানানো হয়েছে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়েই সম্ভব এবং তা প্যালেস্তাইনের জনগণের বৈধ অধিকার পূরণের উপর নির্ভরশীল বলেও ব্রিক্স নেতৃবৃন্দ পুনর্ব্যক্ত করেন। ব্রিক্সের নতুন দিল্লি ঘোষণাপত্রে আজ খেলাধুলাকে সামাজিক উন্নয়নের একটি মাধ্যম হিসাবে চিহ্নিত করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া প্রযুক্তি বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ গঠন এবং ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী সম্মেলনের আয়োজনের বিষয়ে ভারতের দেওয়া দুটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি। বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারতের সভাপতিত্বে বিভিন্ন স্তরে বছরব্যাপী আলোচনার ফলে ব্রিক্স শীর্ষ সম্মেলনে নতুন দিল্লি ঘোষণা নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিদেশ মন্ত্রকের সচিব সুধাকর দালেলা বলেন, ভারতের সভাপতিত্বের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হল এই নতুন দিল্লি ঘোষণা গ্রহণ। ভারত ব্রিক্সের সভাপতি থাকার সময় সহযোগী দেশগুলির সহযোগিতার জন্য তিনি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে ধন্যবাদ জানান। চলতি বছরে ভারতের ব্রিক্স সম্মেলনের সভাপতিত্বের সুবাদে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে শক্তিশালী তেলকেন্দ্রিক সম্পর্ক এখন বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, পরিচ্ছন্ন শক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতন আরও বিস্তৃত অংশীদারিত্বের দিকে প্রসারিত হচ্ছে বলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে প্রকাশিত একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনেও জ্বালানি সংক্রান্ত বিষয়টি মূল ভিত্তি হিসাবে বজায় রয়েছে। তবে সহযোগিতার ক্ষেত্র এখন নতুন নতুন কৌশলগত দিকেও সম্প্রসারিত হচ্ছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে দুই নেতাই স্বাগত জানান। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশের শীর্ষ নেতা জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির অগ্রগতিও পর্যালোচনা করবেন। এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের নেতৃবৃন্দের পাশাপাশি আবুধাবির যুবরাজের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে ফিরিয়ে এনেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক ও পাঞ্জাব পুলিশের সহযোগিতায় সিবিআই এই কাজে সফল হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মলদোভায় পাঠানো হয়েছিল। সিবিআইয়ের লাল তালিকাভুক্ত ছিল এই আসামি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পাঞ্জাবে দায়ের করা একাধিক গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত অমৃতপাল, তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জোড়া খুনের অভিযোগ রয়েছে। মামলা রয়েছে অস্ত্র আইন ও NDPS অ্যাক্টেও। এছাড়াও জাল নথিপত্র ব্যবহার এবং পাসপোর্ট আইন লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ জম্মু কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপোরা, বারামুলা এবং সোপোর সহ 10টি স্থানে তল্লাশি অভিযান চালায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার পাকিস্তান ভিত্তিক নিয়ন্ত্রক এবং তাদের স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা ষড়যন্ত্রীদের সন্ধানেই এই তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, সেগুলো পরীক্ষা করে তদন্তে উঠে আসা অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

0: করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, চলতি বছরের 31শে মার্চ জঙ্গি সংগঠনের একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড এবং তাজা গুলি উদ্ধার হয়েছিল। পরবর্তীতে সেই তদন্তের সূত্র ধরেই সন্ত্রাসে জড়িত কয়েকজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। জঙ্গিদের স্থানীয় নেটওয়ার্কের সদস্যদের সম্পর্কেও বিভিন্ন তথ্য বেরিয়ে আসে। ফিলিপিন্সে ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 76, এখনও নিখোঁজ রয়েছেন 13 জন, প্রাণে রক্ষা পেয়েছেন 43 জন। উল্লেখ্য, গত বুধবার ম্যানিলা থেকে করুন যাওয়ার সময় ফেরিটিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইউএস ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাভালেঙ্কা মুখোমুখি হবেন কাজাখস্তানের এলেনা রিভাকিনার। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আলেকজান্ডার জাভেরেভ লড়বেন বেল শেলটনের বিরুদ্ধে। প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিকাপে কাতেরিনা সিনিয়াকোভা ও টিলা টাউসেন খেতাব জয় করেছেন। ফাইনালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রবিন মন্টগোমারি এবং অ্যাশলিন ক্রুগারকে পরাজিত করেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় বলে ব্রিক্স মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। ব্রিক্স দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের নিন্দা করেছে। খবর শেষ হলেও পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
2: একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: তাহলে আমরা ফিরে এলাম বাংলার ক্যানভাসে। এবং দেবারতী, আমরা যে জিআই প্রাপ্ত পণ্যদের কথা বলছি, পণ্যগুলোর কথা বলছি, এটা করতে করতে যেই পর্বে ঢুকতে চলেছি তা হলো মিষ্টি।
1: একদমই তাই।
0: এবং আমার তোমার দুজনেরই ভীষণ পছন্দের একটা ব্যাপার, এবং এই যে কি কি মিষ্টি আমাদের বাংলার জিআই ট্যাগ পেয়েছে, সেটা করতে গিয়ে আমার কি মনে হচ্ছিল জানো, অনেক মিষ্টি এখনো বাকি রয়েছে
1: খাওয়া, তাই তো?
0: না, জিআই ট্যাগ পাওয়ার জন্য, কারণ আমার অনেক প্রিয় মিষ্টি বাদ।
1: জি, এটাকে কেন জিআই ট্যাগ দেওয়া হলো না তাহলে? যদি মানে আমি একটু মজা করেই বলছি, কেউ বকাঝকা দেবেন না প্লিজ, মানে যদি এই যে জিআই ট্যাগ ব্যাপারটা যে ডিপার্টমেন্ট দেখেন, তারা যদি কেউ আজ আমাদের প্রোগ্রামটি শোনেন, তাহলে কিন্তু রীতিমতো শ্রাবস্তির কাছ থেকে এই রিসার্চ ওয়ার্কটা তারা নেবেন যে কেন এই এই মিষ্টিগুলোকে এখনো পর্যন্ত জিআই ট্যাগ দেওয়া হলো না।
0: চমচমটা কি আমাদের মানে জিআই ট্যাগ পাওয়া উচিত নয় বলো তো দেবারতী? আহা গো মালাই চমচম, চমচম ভাই চমচম, তোর দমদমে কি দেশ! তো এই সমস্ত মিষ্টির কথা একদম কিন্তু মানে এইভাবে বললে হবে না, আমরা একটা গান শুনবো, তারপর একটা বিরতির পর ফিরে আসব, কিন্তু এইভাবে মিষ্টি বললে হবে না, মানে আমি খেলবো না।
1: ও, কি কি মিষ্টি তোমাকে সব আমি থালায় সার্ভ করে দেবো,
0: একদম। সেটা কোথায়, বাংলার কোন জেলায়, জেলা থেকে জিআই ট্যাগ পেয়েছে, সেটা একদম বিস্তারিত ভাবে বলতে হবে,
1: একদমই
0: না হলে হবে না। কিন্তু
1: শুনুন একটা কথা, আপনাদের সকলকে বলে রাখি, শ্রাবস্তিকে না মানে নিমন্ত্রণ করলে আপনি খাবার দাবার না খেতে দিলেও হবে, কিন্তু মিষ্টিটাও খেতে দিতে হবে।
0: হ্যাঁ, একদম। শ্রাবস্তি কিন্তু ডায়েট করে মিষ্টি খেয়ে,
1: মিষ্টি খেয়ে ডায়েট করে, ঠিক। আর পুজো আসছে, ডায়েটের গুলি মারো, ভালো করে ভরপেট মিষ্টি খাও।
0: না দেখো, এই যে জিআই ট্যাগ নিয়ে আমরা অনুষ্ঠান করছি, করতে করতে তো এটাই ভাবছিলাম না, বাংলার এত রকম বৈচিত্র্য, তার মধ্যে এত রকম খাবার এবং নানান রকমের হস্তশিল্প পণ্য তো বটেই, তার সঙ্গে মিষ্টি, কত ধরনের মিষ্টি বলতো। আমি তো, তুমি তো জানো আমি উত্তর ভারতেও থেকেছি, সেই তো ক্ষীরের কিছু কাজু বরফি,
1: ওই একই রকম মিষ্টি,
0: এবং হ্যাঁ ওই ক্ষীরেরই মিষ্টি নানান রকম। কিন্তু এই যে আমাদের কিছু রসের মিষ্টি, কিছু ভাজা মিষ্টি, ছানা, ক্ষীর, বিভিন্ন রকম ছানার মিষ্টি করার পরে আবার ওপর থেকে মালাই দেওয়া, মানে সেসব তো দারুণ
1: ভ্যারাইটি,
0: একদম একদম। যাই হোক, চলে যাব তাহলে আমরা একটা বিরতিতে, এবং সেই বিরতির পর কিন্তু ফিরে আসব, এবং ফিরে এসে কিন্তু একেবারেই আমরা সেই মিষ্টির কথায় থাকব।
1: বেশ।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে।

কাটলেট মাংস পোলাও, চপ কাটলেট মাংস পোলাও, আলু বকরার চাটনি বোলাও, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মো। তাহলে দিকে নি টোপা টোপা অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে, মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো বলিহার, রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগন, ওই আহা সেই রসে হইনি মগন, খাবো খাবো করতে আমার পাগলা মো। আমার পেটের মধ্যে ঈশ্বর বাবা গো জ্বলছে আগুন, ওরে বাপে বাপ নিবে না বাবা দমকলে, এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো, কি খাই কি খাই, ভাঙা খাই গোটা খাই, মাছ খাই ডিম খাই ঝাল খাই নিম খাই, খাই খাই গাই গাই গাই গাই গাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা কুড়ি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই খাবো রে, হাতি খাই ঘোড়া খাই উট খাই ভাড়া খাই রাজা খাই প্রজা খাই খাবো রে, মাথা জিম জিম ভাই ভেবে হিম সিম খাই গোটা দুনিয়াটা ভাই খাবো রে, এ জ্বালা বুঝবে না ভাই ভুগছে যারা, বাবা অম্বলে এই আগুনে নিব্য

0: Amon.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস
3: বাংলার মিষ্টির মধ্যে কিন্তু প্রথম যেই মিষ্টি জিআই ট্যাগ পায় তা হলো জয়নগরের মোয়া 2015 সালে। হ্যাঁ, একেবারেই তাই। ওই শীতকালের পিকনিক থেকে আরম্ভ করে শীতকালে ছাদে বসে খাওয়া আমাদের কিন্তু এই জয়নগরের মোয়া ছাড়া একদম চলে না,
4: চলবেই না।
3: পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত জয়নগরের এই মিষ্টি জয়নগরটাই কিন্তু, মানে জায়গাটাই কিন্তু এই মিষ্টির জন্য বিখ্যাত, জয়নগরের মোয়া। জনশ্রুতি অনুযায়ী এই জয়নগরের মোয়ার আবিষ্কারক হলেন জয়নগর শহরের নিকটবর্তী বহুরু গ্রামের বাসিন্দা যামিনী বুড়ো। তবে এই মোয়ার বাণিজ্যিক বিপণনের পথিকৃৎ বলে ধরা হয় জয়নগর শহরের পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুঁচকিবাবু এবং নিত্যগোপাল সরকারকে।
4: বেশ, তাহলে তুমি তো মোয়া নিয়ে বললে, আরও

0: যে বিভিন্ন মিষ্টিগুলোর কথা রয়েছে সেগুলোর কথা কিন্তু না বললেই নয়, কারণ প্রচুর প্রচুর
1: আমার আমার প্রিয় মিষ্টির কথা বলবে নাকি? গরম গরম,
0: হ্যাঁ এটা তো আমারও প্রিয়। এটা কি তুমি একা শুধু বলবে যে তুমি একাই খেতে ভালোবাসো? সেটা একদমই নয়, কারণ আমি নিজেও গরম গরম রসগোল্লা খেতে খুব ভালোবাসি, এবং সেটা ওই গুড় দেওয়া হোক বা ওই হলুদ রঙের কমলা ভোগ হোক, কাঁচা আমের ফ্লেভার হোক, গুলিমারও যাই হোক না,
1: লঙ্কা ফ্লেভারের রসগোল্লা খেয়েছো?
0: হ্যাঁ খেয়েছি, মানে সেটা যদিও আমার খেয়ে খুব একটা ভালো লাগেনি, স্ট্রবেরি ফ্লেভারটাও খুব একটা ভালো লাগেনি, যাই হোক, কিন্তু মানে এই এই এত রকমের ফ্লেভারের ভিড়ে যেন মনে হয় বাংলার ওই যে আদি রসগোল্লা, গরম গরম রস, ভেতরটা তুলতুলে নরম, আহা আহা, এর একটা ব্যাপারই আলাদা। রসগোল্লার কথা বললে নবীনচন্দ্র দাসের কথা তো চলে আসবেই, এবং মিষ্টির আবিষ্কারক হিসাবে তিনি যে রীতিমতো একটা বলা যেতে পারে বিপ্লব সৃষ্টি করেছিলেন সে কথাও আমাদের কিন্তু ভালো রকমই জানা। যদিও আমাদের যে প্রতিবেশী আরও একটি রাজ্য রয়েছে যাদের সঙ্গে আমাদের এই রসগোল্লা নিয়ে একটা বড় সড়ো লেভেলের কম্পিটিশন হয়েছিল, ওড়িশার কথা বলছি আমি, কিন্তু ওড়িশাকে মোটামুটি সাইট কেটে সরিয়ে দিয়ে 2017 সালে জিআই ট্যাগ পেয়েছিল বাংলার রসগোল্লা, না ওড়িশার রসগোল্লাও পেয়েছিল 2019 সালেই পেয়েছিল।
1: আসলে দুটো রসগোল্লা দুই রকম,
0: একদম
1: বাংলার মতো নরম কিন্তু ওড়িশার রসগোল্লা নয়,
0: ওটা
1: একদম ওই সমুদ্রের ধারে বসে যখন মিষ্টিওয়ালা নিয়ে যায় তখন ওই শাল পাতায় খেতে বেশ ভালো লাগে,
0: ওটা আবার আলাদা মজা,
1: একদমই তাই, কিন্তু বাংলার রসগোল্লার মতো নয়, আর
0: একেবারেই
1: তাই, সেই গান আমরা শুনবো এবং তারপর ফিরে আসবো কিন্তু মিষ্টির কথাতেই থাকবো।
0: আহা,

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

0: রসগোল্লার পর যেই মিষ্টির কথা বলবো, না মিষ্টির কথা না, মিষ্টি দুটোর কথা একসঙ্গে বলবো, তা হলো বর্ধমানের সেই বিখ্যাত দুই মিষ্টির কথা। বড়লাট জর্জ ন্যাথানিয়াল কার্জনকে খুশি করতে বর্ধমানের জমিদার বিজয়চাঁদ মহতাব সেখানকার জনৈক ময়রা ভৈরবচন্দ্র নাগকে বিশেষ মিষ্টি প্রস্তুত করার আদেশ দেন। জমিদারের আদেশে ভৈরবচন্দ্র নাগ প্রস্তুত করেছিলেন বর্ধমানের দুটি বিখ্যাত মিষ্টি, সীতাভোগ এবং মিহিদানা। পশ্চিমবঙ্গের এই দুটো বিখ্যাত এবং সুপ্রসিদ্ধ মিষ্টি 2017 সালে জিআই ট্যাগ পায়।
1: বেশ, এই যে তুমি সীতাভোগ মিহিদানার কথা বললে, দুর্গাপুজো মানে বিজয়া দশমীর বাড়ি বাড়ি গিয়ে খাওয়া মানেই সীতাভোগ মিহিদানা থাকবেই, তাই তো? তোমার বাড়িতে তুমি আমাকে খেতে দিও, কিন্তু তুমি আমার বাড়িতে আসলে আমি তোমাকে আরেকটা জিনিস খেতে দেবো, কারণ
0: মানে বিজয়া দশমীতে যেটা খাওয়া হয় বিসর্জনের পরে।
1: একদমই তাই, সেটা তো খেতে দেবই, তার পাশাপাশি আরেকটা জিনিস খাওয়াবো যেটা তুমি খাওনি। তবে হ্যাঁ, তার জন্য আমাকে একটুখানি কামার পুকুরে টুক করে বেরিয়ে আসতে হবে। কামার পুকুরের সাদা বোঁদের কথা বলছি। বিন্দুক শব্দ থেকে এই বোঁদে শব্দটা এসেছে, আর বোঁদে বললেই আমাদের চোখের সামনে লাল হলুদ ছোট্ট ছোট্ট মিষ্টির যে গোল গোল একটা ছবি সেটাই কিন্তু ভেসে ওঠে। হ্যাঁ, বড় বোঁদেও একটু হয়, একটু ছোট বোঁদেও হয়, যাই হোক না কেন, কোনোটা একটু রসালো হয়, কোনোটা একদম ঝরঝরে শুকনো হয়। তবে দেখো, যদি আমরা হুগলিতে যাই কামার পুকুরে, সেই বোঁদে কিন্তু একদম সাদা বোঁদে, এবং তার স্বাদে কিন্তু কোনো রকম কোনো কমতি নেই। সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে এই সাদা বোঁদেও হুগলির কামার পুকুর, এবং কামার পুকুর বললেই যার কথা এসেই যায়, রামকৃষ্ণ দেব, তাঁর বিশেষ পছন্দের ছিল এই সাদা বোঁদে। তো বিভিন্ন ধরনের সাদা বোঁদের কারিগররা সেখানে আছেন, এবং যতদূর জানা যায় যে সাদা বোঁদের প্রধান উপাদান হলো আতপ চালের গুঁড়ো এবং রম্ভা কলাই। এই রম্ভা কলাই হচ্ছে বেসিক্যালি বরবটির বীজ, এবং একটা বিশেষ অনুপাতে এটা মিশিয়ে সুন্দর করে কিন্তু বানানো হয়, বুঝলে তো? তাহলে এবার তোমার পালা সাদা বোঁদে খাওয়ার।
0: একদম, আর তোমার পালা গান শোনার।
1: বেশ,

0: গানটা আমরা শুনছিলাম, বেশ অনেকগুলো মিষ্টির কথা বললাম, বোঁদের কথায় তো আমরা ছিলাম, তবে সন্দেশের কথা কি করে ভুলি, তাই না? স্পেশালি যদি আমরা বাঁকুড়ার মেচা সন্দেশের কথা বলি, বিষ্ণুপুরের প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী সন্দেশ হলো মেচা সন্দেশ, যা ঘি এবং এলাচের রসে ভাজা ছোলার ডালের দানার এক সুস্বাদু মিষ্টি,
1: একেবারে বেলিয়াতুরের।
0: একদমই তাই,
1: একদম মানে যদি বলা যেতে পারে, তাই
0: যদি আমরা বলি, ঠিক।
1: এরপর বলা যেতে পারে আরো মিষ্টি, মানে বলবো কি করে তাই ভাবছি আর কি, জনাইয়ের মনোহরা। সেই জনাইয়ের মনোহরা কিন্তু সেই একেবারে মানে খুবই বিখ্যাত, এবং ওই ওপরে একটা চিনির কোটিং থাকে এবং ভেতরে ছানার
0: নরম
1: নরম একটা সন্দেশ। হ্যাঁ, 2026 সালে হুগলির এই জনাইয়ের মনোহরা জিআই ট্যাগ পায়। এরপর যদি বলতে হয় সেই জামাই ঠকানো মিষ্টির কথা, যা হলো
0: জলভরা
1: হুগলির, এটিও হুগলির চন্দননগরের জলভরা সন্দেশ, যেটা খেলেই বলা হয়েছিল যে জামাইকে বোকা বানাতে হবে। মিষ্টির ভেতরে ছিল গুড়ের নলেন
0: গুড়, এবং যেই কামড় দিয়ে জামাইরা খেতে শুরু করলেন, পচ করে জামার উপরে পড়লো।
1: এটিও কিন্তু জিআই ট্যাগ পায় 2026 সালে।
0: একদম, বেশ। আরো আরো বিভিন্ন মিষ্টির কথা বলতে বলতে, যেমন জলভরার কথা তুমি বললে, তেমন বিষ্ণুপুরের মধুচুর লাড্ডুর কথাও বলতে হয়, ছানা বড়ার কথাও বলতে হয়, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, এত কিছু বলতে বলতে আমাদের কিন্তু মিষ্টির খিদেটা একটু বেশি বেশি পেয়ে যাচ্ছে, তাই না?
1: একদম।
0: এবং আরো মনে হয়, যেমনটা তুমি বলছিলে, আরো প্রচুর মন্ডা মিঠাই রয়েছে যেগুলো কেন এখনো জিআই ট্যাগ পায়।
1: হ্যাঁ, একদমই তাই, বলতেই হয় যে নদিয়ার কৃষ্ণনগরের যে সরপুরিয়া সরভাজা, সেইটা কিন্তু জিআই ট্যাগ পাওয়ার লাইনে আছে। আমরা আশা করতে পারি একদম অদূর ভবিষ্যতে সেটা কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত হবে।
0: বেশ, তাহলে মিষ্টির কথা বলতে বলতে আরো একটা মিষ্টির গান

0: খেতে খেতে কিন্তু একটু ফলের দিকে চোখ রাখবো, এটাও কিন্তু মিষ্টির থেকে কোনো অংশে কম নয়, এটাও কিন্তু ভারী সুস্বাদু, ভারী প্রিয়
1: একদম
0: একটা ফল আম। গ্রীষ্মকালের দাবদাহ আমাদের যতই কষ্ট দিক না কেন, আমরা বাঙালিরা কিন্তু সারা বছর এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে এই ঋতুতেই ফলের রাজা আমের স্বাদ পাওয়ার সুযোগ পাবো।
1: আহা,
0: মূলত গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমের ফলন হয়ে থাকে এবং তার স্বাদ এবং গন্ধও বিভিন্ন রকমের, এবং এই যে জায়গা তার মধ্যে কিন্তু মালদা জেলার জেলা একেবারে আমের জন্য বিখ্যাত।
1: একদমই তাই, ঠিকই তাই। তুমি যদি বিভিন্ন আমের কথা বলো, মানে যে আমগুলো জিআই ট্যাগ পেয়েছে, যেমন ধরো হিমসাগর আম,
0: এখন কি একটু পাওয়া যাবে?
1: এটা বলি আমরা একটু খানিকক্ষণ যদি পজ হয়ে যেতে পারতাম কয়েক মাস আগে আমের স্বাদটা মনে করে। কিন্তু এখন তো পাওয়া যাওয়ার উপায়টা আছে, কম পাওয়া যাবে হয়তো বা। হিমসাগর আম বা ক্ষীরসাপাতি আম, লক্ষণভোগ আম এবং ফজলি আম, এই তিন ধরনের আমই কিন্তু রয়েছে আমাদের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের তালিকায়। এবং আরও বিভিন্ন ফল রয়েছে, আমরা আসবো সেসব কথায়, তবে একটু গান শুনলে কেমন হয়?

0: শুধু কি আম খেলে হবে? আমরা কি বারুইপুরের পেয়ারা খাবো না?
1: খাবো।
0: সেই সাথে আমরা কি ম্যান্ডারিন কমলা লেবু খাবো না?
1: সেটাও খাবো।
0: কারণ এগুলো সবই তো জিআই ট্যাগ পেয়েছে।
1: তার মানে বাংলার কত রকম ফল, কত রকম মিষ্টি, কত রকম হস্তশিল্প এতটা বিখ্যাত বলো?
0: একদমই তাই। মানে আমরা যদি এই লিস্টটা দেখি, তুমি যেমনটা ঠিক শুরুতেই বলেছিলে যে বিবিধের মাঝে দেখো মিলন ও মহান, কত যে বিভিন্ন রকমের ধরন, কত কি যে রয়েছে, সত্যি আমরা কোনটা ছেড়ে কোনটার কথা বলি, তাই না? বারুইপুরের পেয়ারা দক্ষিণ চব্বিশ পরগনার মূলত এই যে প্রোডাক্ট বা এই যে পণ্য, পণ্য বলবো না, এই ফলটাই বলি বরং, 2025 সালে পেয়েছে জিআই ট্যাগ। একই রকমভাবে আবার যদি আমরা একটু ছোট্ট করে দার্জিলিং চলে যাই, তাহলে দার্জিলিং এর এই ম্যান্ডারিন কমলা লেবু, সেটাও কিন্তু 2025 সালে জিআই ট্যাগ পেয়েছে। এবং এই দার্জিলিং এর কমলা লেবু দার্জিলিং এর চায়ের মতোই কিন্তু আলাদা রকমের একটা ব্যাপার, তার কারণ অনেকে দেখে চিনতে পারেন যেটা দার্জিলিং এর লেবু, দার্জিলিং এর কমলা লেবু নাকি নাগপুরের কমলা লেবু।
1: একদম, দার্জিলিং এর কমলা লেবু যেরকম একটু ছোট সাইজের হয়, নাগপুরেরটা আবার একটু বড় সাইজের লেবু হয়।
0: ঠিক তাই। এবং সেই যদি স্বাদের ক্ষেত্রে আমরা বলি, কে কাকে ছেড়ে কার কথা বলবো সেগুলো আমরা নাই বা বললাম, খেতে ভালো লাগে তাই খেয়ে নি।
1: একদম একদম,
0: তাই না? তো এই যে লেবুর কথা হলো, পেয়ারার কথা হলো, আমার একটা গানের কথা খুব মনে পড়ছে, সেই গানটা একটুখানি আমরা শুনি।
1: বেশ মজার গান।

0: গান শুনতে শুনতে স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলছে দ্বিতীয় পর্বের সময়টাও প্রায় শেষ। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা জিআই ট্যাগ পণ্যের কথা বলে ফেলেছি, আবার বাকি রয়ে গেছে অনেকগুলোই, কারণ প্রায় 50টা জিনিস রয়েছে আমাদের এই লিস্টে। তবে হ্যাঁ, চেকলিস্টের পিছনে না দৌড়ে গিয়ে যেগুলো না বললেই না সেগুলো বরং আমরা বলি, তাই তো?
1: একদমই তাই। এবং যেটা আমার এখন বলতে ইচ্ছে করছে, যেটা আমি গেছিলাম গত বছর ঘুরতে এবং দেখে আমি আপ্লুত, প্রচুর ছবি তুলেছি, সেটা হচ্ছে পুরুলিয়ার চড়িদা গ্রাম। সেই পুরুলিয়ার চড়িদা গ্রামে কিন্তু তৈরি হয় এই বিশেষ এই জিনিসটি। বাংলার বিভিন্ন লোকনৃত্যের মধ্যে পুরুলিয়া জেলার ছৌ নাচের তো একটা খ্যাতি রয়েছে সমগ্র বিশ্ব জুড়ে এবং বিস্তৃতি লাভ করেছে। এই লোকনৃত্যের স্রষ্টা পুরুলিয়ার চড়িদা গ্রামের বাসিন্দা পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া।
0: একদম
1: এই নৃত্যে নৃত্যশিল্পীরা যে মুখোশের ব্যবহার করে থাকেন সেটা ছৌ মুখোশ নামে পরিচিত। এই ছৌ মুখোশ 2018 সালে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের তালিকায় যুক্ত হয় এবং সত্যি এই জিআই ট্যাগ পাওয়ার মতনই বিভিন্ন রং, ডেকোরেশন এই সমস্ত দিয়ে কিন্তু বানানো হয় এবং মাইথোলজিক্যাল ক্যারেক্টার্স, অনেক দেব দেবীর মুখোশ, অনেক পশু পাখিদের মুখোশ, এইভাবে কিন্তু এই মুখোশগুলো তৈরি হয় এবং প্রচুর ধৈর্য নিয়ে রং করা হয়। তার মধ্যে একটা একটা করে ডিজাইন করা হয়,
0: পাথর, পালক, স্টোন,
1: একদম সেগুলো বসানো হয়
0: এবং ওই বিশাল আকার সেটাকে রক্ষা করাটাও তো একটা জায়গার ব্যাপার, তাই না?
1: একদমই তাই। কিন্তু এই চড়িদা গ্রামে গিয়ে দেখেছি একদম ছোট্ট মুখোশ থেকে বিশাল মুখোশ সব রকমই তুমি পাবে। আর একটা গোটা গ্রামে এই মুখোশ তৈরি হচ্ছে, একদম তুমি গেলেই দেখতেও পাবে সেই মুখোশ যে তৈরি হচ্ছে।
0: তো এই যে তুমি ছৌয়ের কথা বললে, মুখোশ গ্রাম বা চড়িদার ছৌয়ের মুখোশের কথা বললে, আমার দক্ষিণ দিনাজপুরে একটু যেতে ইচ্ছা করছে। সেখানেও আরেকটা মুখোশের কথা যদি আমরা না বলি তাহলে কিন্তু এই তালিকা ইনকমপ্লিট থেকে যায়। আমি কুশমণ্ডির মুখোশের কথা বলছি, কুশমণ্ডির যে কাঠের মুখোশ যেটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি গ্রামেই মূলত পাওয়া যায়। গমিরা নৃত্যের মুখোশও কিন্তু বলা হয় এবং স্থানীয় লোকজন এটাকে মুখা এরকমটাও কিন্তু বলে থাকে। 2018 সালে এই জিআই ট্যাগ পেয়েছে গমিরা মুখোশ বা কুশমণ্ডির এই কাঠের মুখোশ, এটাও একটা ডান্স ফর্ম এবং এই মুখোশটা কিন্তু কাঠ দিয়েই মূলত তৈরি হয়।
1: তাই এই যে গমিরার কথা বলছিলে, গামারি কাঠ থেকেই হয়তো এই গুমিরা এই কথাটা
0: সম্ভবত এসেছে। এবং যেটা বলা হয় যে এই যে নৃত্যশৈলীর মুখোশ সেটা কিন্তু মোটামুটি স্থানীয় গ্রামগুলোকে শুভ শক্তিকে যাতে স্বাগত জানানো যায় এবং অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায় সেজন্য নাকি নৃত্য পরিবেশনের সময় এই মুখোশ পরা হয়।
1: একদমই তাই। এবং এই মুখোশ দুটোই, কুশমণ্ডির কাছের মুখোশ বলো বা ছৌ মুখোশ বলো, বাড়িতে এনে সাজিয়ে রাখলেও কিন্তু একটা আভিজাত, তাই না?
0: একদমই তাই।
1: যাই হোক, এইরকম বিভিন্ন জিনিসের কথা বলবো, আশা করি আপনাদের সকলের ভালো লাগছে। আমাদের জানাতেও পারেন, আমরা আজকে মেসেজ পড়ছি না কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের লাইন কিন্তু খোলা রয়েছে, আপনারা মেসেজ পাঠালে আমরা সেটা আমরা পড়তে পারবো,
0: পড়ে আমাদের ভালো লাগবে।
1: একেবারেই তাই, পড়ে হয়তো শোনাবো না আজকে, কারণ আমাদের কথাটাই অনেকটা, কারণ প্রচুর 50টা তালিকা নিয়ে বসেছি, 50টা নামের যেগুলো জিআই ট্যাগ পেয়েছে, সেই যেগুলো বাকি থেকে গেল সেটা কিন্তু শুনতে হবে, একদম সঙ্গে থাকতে হবে। গান শুনবো, তারপর চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে এসে বলবো কিন্তু সেই সমস্ত জিনিসের কথা, আমার প্রিয় জিনিস আসছে, মানে বলা হয়নি এখনো শাড়ির কথা।
0: শাড়ির কথাটা কেন তুমি বলছো না, আমি এটাই ভাবছি।
1: না না, বলবো, আমরা বরং সংবাদ বিরতি থেকে ঘুরে আসি, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন 100.1 FM গোল্ড, বাংলার ক্যানভাস, শ্রাবস্তী আর দেবারতীর সঙ্গে।

0: of the progress in people-to-people ties and underscored the need to further promote cultural exchanges, business linkages, and greater mobility between the two countries. A special cultural performance, Navarasa, the universe of shared emotions, was presented during the BRICS Leaders Summit Gala dinner hosted by the Prime Minister today at Bharat Mandapam in New Delhi. The cultural event featured the BRICS Symphony, One Rhythm, Many Cultures, bringing together musicians from BRICS members and partner countries in a unique collaborative musical performance. And in US Open tennis, defending champion Arina Sabalenka will take on Elena Rybakina in the women's singles final tonight. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।
2: আমরা ফিরে এলাম আবারও বাংলার ক্যানভাস নিয়ে, শ্রাবস্তী আর দেবারতী। আর এই যে বাংলার ক্যানভাস, সেই বাংলার ক্যানভাসে কিন্তু আমরা কথা বলবো এবার বিভিন্ন রকম হস্তশিল্পের জিনিস নিয়ে। এবার আসি শান্তিনিকেতনের চর্মজাত সামগ্রীর কথায়। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের চর্মজাত সামগ্রী বাংলার একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প, যেটা 2007 সালে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। আর এখানকার চর্মজাত সামগ্রীতে ব্যবহৃত বাটিকের নকশাগুলিতে রয়েছে অনবদ্য শিল্পশৈলীর পাশাপাশি চিরন্তনতা এবং ঐতিহ্যের ছোঁয়া। এই চর্মজাত সামগ্রীগুলির প্রধান বৈশিষ্ট্য হল এই জাতীয় সামগ্রীর ওপর যে নকশাগুলো করা হয় সেগুলো শুকনো আনাজের খোসা থেকে উৎপন্ন রঙের মাধ্যমে রাঙিয়ে তোলা হয়, অর্থাৎ অর্গানিকভাবে।
3: একদম
2: আনাজের খোসা থেকে এই প্রকার রং এবং অলংকরণের পদ্ধতিকে ইআই ট্যানিং পদ্ধতি বলা হয়।
3: একদম। আর এই যে তুমি শান্তিনিকেতনের ব্যাগের কথা বললে, মানে মূলত আমার ব্যাগটাই মনে এলো যে আমরা যত পণ্যের কথা বললে, তার পাশাপাশি শান্তিনিকেতনের আরও একটি প্রোডাক্টের কথা না বললেই নয়, সেটি হচ্ছে একতারা। যদিও শুধুমাত্র যে শান্তিনিকেতনের একতারা তা নয়, কিন্তু জিআই ট্যাগ মূলত পেয়েছে এই বীরভূমের শান্তিনিকেতনের একতারা, আর এবছরই 2026 সালেই পেয়েছে। তো তাহলে এই যে এতগুলো কথা আমরা বলছি, আমরা বরং একটা গানে চট করে চলে যাই, তারপর একটা সংবাদ বিরতি, তারপর একটা বিজ্ঞাপন বিরতির ওপারে ফিরে এসে আবারও জিআই পণ্যের কথায় আসবো।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
3: Bangla Sanskritir kichu jana, kichu ojana kotha. Shunchen Banglar Canvas. Banglar Canvas. 100.1 FM Gold Day. Banglar Canvas.
4: আমরা যে কথাই ছিলাম শান্তিনিকেতনের বিভিন্ন পণ্যের কথাই ছিলাম, ঠিক যেমনভাবে তুমি আমরা একতারার কথা বলছিলাম, তুমি শান্তিনিকেতনের চামড়ার জিনিসের কথা বলছিলে, তো এবার আমরা কার কথা বলবো?
5: এবার আমরা বাটিকের কথা বলি।
4: বেশ, তাহলে এই যে বাটিক শিল্পের কথা, বাটিকের কথা একটুখানি তুমি চামড়ার ওই ব্যাগের ক্ষেত্রে নকশায় তুমি বলেছিলে, বাটিকের কথা বা বাটিক শিল্পের কথা আমরা জানি না এমনটা বোধ হয় নয়। যদিও এই শিল্প ইন্দোনেশিয়ার জাভা থেকে এসেছিল, তবে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই বাটিক শিল্পের কিন্তু এই যে একটা অন্যতম নতুন আঙ্গিক বা একটা বলা যেতে পারে আলাদা একটা ধরন, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই নিয়ে এসেছিলেন। মোম দিয়ে কাপড়ের ওপর নকশা করা হয় এবং সেটা তারপর রঙে ছোবানো হয়। মোম লাগানো অংশটিতে রং লাগে না, ফলে একটা অদ্ভুত সুন্দর নকশা কিন্তু তৈরি হয়। মূলত সুতির ওপরে এই নকশা হলেও বর্তমানে সিল্ক বা আরও বিভিন্ন মেটেরিয়ালের ওপরে এই বাটিকের যে নকশা সেটা কিন্তু হচ্ছে, তাই না?
5: একদমই তাই। এবং এই বাটিকও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে।
4: একদমই তাই। এবং এরপর যেটার কথায় আমরা চলে আসব
5: সেটাও কিন্তু নকশার কথাতেই থাকবো, নকশিকাঁথা। খুব চটপট বলতে হচ্ছে কারণ স্টুডিওর ঘড়ি বলছে, এখনো সময় কম কিন্তু প্রচুর নামের তালিকা বাকি। পশ্চিমবঙ্গের যে সমস্ত পণ্য জিআই ট্যাগ পেয়েছে তার মধ্যে ঐতিহ্যবাহী হস্তশিল্প আরও একটা হলো বীরভূমের নকশিকাঁথা।

0: 2008 সালে পশ্চিমবঙ্গের নকশিকাঁথা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পায়। বীরভূম জেলার দক্ষ শিল্পীদের হাতে তৈরি এই নকশিকাঁথাগুলোতে সূক্ষ্ম সুতোর কাজে নানা ধরনের ফুল, ফল, পশু পাখি, সামাজিক জীবনযাত্রা, পৌরাণিক কাহিনীর চিত্র ফুটে ওঠে।
1: বেশ, তাহলে নকশিকাঁথার কথা বলতে বলতে আমরা বরং চলে যাই গানে।

আর যেই জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের কথা আমি বলবো বলে অপেক্ষা করে রয়েছি, কিন্তু দেবারতী একদম বলতে দিচ্ছে না, এখন আমি সেটা বলবই, এখন আমি সেটা বলবই। তা হলো তাঁত শিল্প বা হ্যান্ডলুমের কথা। এবং সেই হ্যান্ডলুম বা তাঁত শিল্প মানেই হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বিখ্যাত শান্তিপুরের তাঁত। শান্তিপুরের তাঁতের শাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো কারুকার্য করা পাড়ের নকশা। পশ্চিমবঙ্গের কয়েকটি পণ্য যেগুলো জিআই ট্যাগ পেয়েছে সেই তালিকায়

0: বাংলার এই শান্তিপুরের তাঁতের শাড়ি নিজের জায়গা করে নেয় 2009 সালে।
1: আহা, এই শাড়ির কথা বলতে বলতে আমাদের কিন্তু একটা ছোট্ট করে বিজ্ঞাপন বিরতিতে চলে যেতে হবে, তাই তো?
0: হ্যাঁ যাবো, কিন্তু আরেকটু বলতে দাও আমাকে। হুগলি জেলার ধনেখালীর তাঁতের শাড়ির খ্যাতিও কিন্তু নদিয়ার শান্তিপুরের তাঁতের শাড়ির মতনই, মানে তার খ্যাতিও কিছু কম নয়। ওই তাঁতের শাড়ি, ধনেখালী শাড়ি, মানে একদম বললে পরেই মানে মনে হয় যে না, ওয়ার্ড্রবে বোধ হয় আরো একটা দরকার।
1: একদম দরকার তো।
0: ঐতিহ্যবাহী ধনেখালী তাঁতের শাড়ির জমিন সাধারণত ধূসর রঙের হয় এবং পাড়গুলো হয় খুব সরু এবং লাল বা কালো রঙের। 2011 সালে ধনেখালীর তাঁতও জিআই ট্যাগ পায়, এবং আরও কিছু শাড়ি যা জিআই ট্যাগ পেয়েছে তার কথা বলবো একটা বিজ্ঞাপনের উপরে।
1: বেশ।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস
1: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে আমরা আবারও কিন্তু শাড়ির কথাতেই থাকবো। ধনেখালীর কথা শ্রাবস্তী তুমি বলছিলে, তার পাশাপাশি আরও যে শাড়িগুলোর কথা না বললেই নয়, যেমন বাংলার মসলিন শাড়ি, যেটা নাকি বলা হয় যে একটা দেশলাই বাক্সের মধ্যে ছোট্ট করে ভাঁজ করে রাখা সম্ভব, বা একটা মোটামুটি প্রমাণ সাইজের যে আংটি তার মধ্যে থেকে নাকি গলিয়ে ফেলা সম্ভব, এতটাই পাতলা এতটাই সূক্ষ্ম হয় সেই মসলিন শাড়ি। 2024 সালে জিআই ট্যাগ পেয়েছে এই মসলিন শাড়ি। এছাড়াও রয়েছে টাঙ্গাইল শাড়ি, গরদ শাড়ি, কোরিয়াল শাড়ি, এগুলোও কিন্তু 2024 সালেই পেয়েছে এই জিআই ট্যাগ। পাশাপাশি আরও দুটো ধরনের শাড়ির কথা না বললেই নয়, মুর্শিদাবাদ সিল্কের কথা কি করেই বা ভুলি,
0: তুমি শাড়ির কথা ভুলবে না,
1: এবং সেই সাথে ধরো বেগমপুরী শাড়ি, মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো। বেগমপুরের শাড়ি তো মানে এবছরই 2026 সালেই এই জিআই ট্যাগ পেয়েছে মুর্শিদাবাদ সিল্কও, তাই এই বছর 2026-এই পেয়েছে জিআই ট্যাগ।
0: একেবারেই তাই। এবং আরও একটা শাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি, এই শাড়ির নকশাগুলো প্রাচীন মন্দিরের পোড়ামাটির টালির যে নকশা তার অনুকরণে তৈরি করা হয়, কি অসম্ভব সূক্ষ্মভাবে করা হয়। নকশাগুলো ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন সেখানে চিত্রিত আছে বিভিন্ন পৌরাণিক কাহিনী, উপজাতিদের জীবনযাত্রা এবং বিভিন্ন সামাজিক জীবনযাত্রার ছবি। বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি জিআই ট্যাগ পায় 2012 সালে।
1: তাহলে এত শাড়ির কথা হলো, আমরা একটা শাড়ি টাইপের গান শুনবো না তা কি করে হয়?
0: একেবারেই থাক,
1: মানে তারপরে আমরা একটু শাড়ি কেনার প্ল্যানও করে ফেলতে পারি সেই সময়।
0: মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: এরপর যে জিনিসের কথা বলবো তা হলো পটচিত্র, বাংলার প্রাচীন লোকচিত্র। সংস্কৃত পট্ট শব্দটি থেকে উৎপত্তি হয়েছে পট শব্দটির, যার অর্থ কাপড়। এই কাপড়ের ওপরেই প্রাকৃতিক রং ব্যবহার করে এই চিত্রাঙ্কন করা হয়ে থাকে। মূলত পৌরাণিক কাহিনী অবলম্বনে এই চিত্রগুলো অঙ্কন করা হয় এবং পটুয়ারা গানের মাধ্যমে সেই কাহিনীর বর্ণনাও করে থাকেন।
1: ঠিক ঠিক তাই। যদি আমরা পিংলা গ্রামে যাই, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে যাই, তাহলে কিন্তু আমরা প্রচুর পটচিত্র দেখতে পাব এবং রীতিমতন পটচিত্র শিল্পীদের গ্রাম এমনটাই কিন্তু বলা হয় তাকে। আর এই যে পটচিত্রের কথায় তুমি ছিলে, পটচিত্র আমাদের জিআই ট্যাগও কিন্তু পেয়েছে 2018 সালে। পশ্চিম মেদিনীপুর শুধু নয়, বীরভূম এবং বাঁকুড়ার কথাও এক্ষেত্রে বলতে হয়।
0: একদমই তাই। এবং বর্তমানে পশ্চিমবঙ্গের যেরকম তুমি বললে মেদিনীপুর এবং বীরভূম জেলায় পটুয়া চিত্রকর গোষ্ঠীর বসবাস, এবং যখন আমরা কোনো হ্যান্ডলুম ফেয়ারে দেখতে পাই, কোনো হস্তশিল্প মেলায়, কি অসম্ভব সুন্দর লাগে তারা বসে বসে আঁকেন সেখানে।
1: প্রত্যেকটা গানের সঙ্গে, মানে প্রত্যেকটা ছবির সঙ্গে একটা একটা করে গান, তাই না বলো?
0: হ্যাঁ একদম। এরপর কি বলবে?
1: এরপর যেটার কথা আমার খুব বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে মাদুর কাঠির কথা। তার কারণ তুমি মেদিনীপুরের কথাতেই যেহেতু ছিলে, তো আমার তার পাশাপাশি যেটার কথা মনে পড়ছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পের কথা বা মাদুর কাঠির কথা, তাই না? অদ্ভুত, ধরো এক ধরনের গাছ থেকে এই মাদুর কাঠি তৈরি হয়। 2018 সালে জিআই ট্যাগ পেয়েছে এই মাদুর কাঠিও। মানে আমাদের পশ্চিমবঙ্গের যে সম্পদ সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা একের পর এক আমাদের, মানে আমরা ঋদ্ধ হয়েই চলেছি।
0: একদমই তাই। এবং দেখো দেবারতী, বর্তমানে শহরাঞ্চলে আমরা

0: আদর সেভাবে ব্যবহার করি না, কিন্তু আমাদের কিন্তু ব্যবহার করা উচিত। কারণ প্রতিভাবান শিল্পীর হাত ধরে বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পের পুনরুজ্জীবন ঘটেছে, এবং তারা হলেন শ্রীমতী গৌরী রানী জানা এবং শ্রীমতী গৌরীবালা দাস। মাদুর শিল্পকে এক অনন্য রূপ দিয়েছেন এই দুই শিল্পী। দক্ষ হাতের কারিগরি দিয়ে এনারা মাদুরের মধ্যে ফুটিয়ে তুলেছেন নানান পৌরাণিক কাহিনী, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদির ছবি, যা এক কথায় অনবদ্য। তাদের এই নিপুণ শিল্পকর্মের জন্য তারা রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন, এবং আমার মনে হয় যে তাদের এই শিল্প কলাকে ওই একটা সম্মান জানিয়ে আমাদের কিন্তু মাদুরটা একেবারে মানে চলে যেতে দেওয়া উচিত নয়, যে মাদুর শিল্প একদম অবলুপ্ত হয়ে গেল
1: সেটা যেন না হয়। অবশ্য সেটা হচ্ছেও না, কারণ এখন বিভিন্ন অনুষ্ঠানের দেখবে ব্যাকড্রপ হিসেবে কিন্তু সুন্দর আলপনা আঁকা মাদুর ব্যবহার হচ্ছে।
0: বিয়ে বাড়িতেও দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ব্যাকড্রপ বা ডেকোরেশনসে এইরকম মাদুর ইউজ করা হয়। যাই হোক, আবারও চলে যাই বিরতিতে।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: এরপর যেই পণ্যের কথায় আসব তা হলো বাঁকুড়ার শিমলাপাল ব্লকের বিক্রমপুর অঞ্চলের ঐতিহ্যবাহী হস্তশিল্প বেঙ্গল সিঙ্গিং বোল, যা সম্প্রতি এই বছরই জিআই স্বীকৃতি লাভ করেছে। বাঁকুড়া জেলার শিমলাপাল ব্লকের পুখুরিয়া বিক্রমপুর এলাকার এই যে একটা কি বলা যেতে পারে একটা বোল, সেটা আটটা ধাতু বা কাঁসা অষ্টধাতু বেল মেটাল দিয়ে ঐতিহ্যগতভাবে হাতে হ্যামার বা হাতুড়ি পিটিয়ে তৈরি করা হয়। এটা 150 বছর ধরে এই অঞ্চলের কারিগররা বংশ পরম্পরায় এই বাটিটি তারা তৈরি করে আসছেন। এটা কিন্তু এই মেডিটেশন, সাউন্ড হিলিং সেই কাজে ভীষণভাবে এর রেজোনেন্সটা ব্যবহার হয়।
1: একদমই তাই, ওই যে টুং করে একটা আওয়াজ, তার যে কি গভীরতা। আরও একটা জিনিসের কথা না বললি নয়, হুগলি জেলায় যদি চলে যাই বলাগড়ের নৌশিল্পের কথাও কিন্তু বলতে হয়। সেটাও এই বছরেই জিআই ট্যাগ পেয়েছে। বহু বছর ধরে এই অঞ্চলের মানুষজন ডিঙি নৌকা তৈরির কাজ করেন। স্থানীয় কারিগররা নিখুঁত হাতে ঐতিহ্যবাহী পদ্ধতিতে এই নৌকা তৈরি করেন। বলাগড়ের বিভিন্ন যে গ্রামগুলো বা পাড়াগুলো রয়েছে সেখানে এই নৌকো বানানোর কারখানা রয়েছে। আর এই শিল্পটাও, অর্থাৎ বলাগড়ের নৌশিল্পটাও কিন্তু পেয়ে গেছে জিআই ট্যাগ।

0: আহা, এত সুন্দর গান শুনতে শুনতে একটা চট করে যদি আমরা আমাদের লিস্টটাতে চোখ বুলাই, তাহলে যেগুলো বাকি রয়ে গেল সেগুলোর নাম তো একটু বলা হয়ে যায়। যেমন ধরো হটগ্রামের শাখা শিল্পের কথা আমাদের বলা হলো না সময়ের অভাবে, কলকাতি গয়নার কথা বলা হলো না, বলমপুরের রাক্ষা শিল্পের কথা বলা হলো না, আশাপুরের বেগুন, বা ধরো নিস্তারি রেশম সুতো, মোটামুটি 2025-26 সাল নাগাদ এই সমস্ত কিছু জিআই ট্যাগের অন্তর্ভুক্ত হয়েছে।
1: একদম তাই। এবং আরও একটি যে খুব মিষ্টি একটা জিনিস, সেটাও জিআই ট্যাগ পেয়েছে একদম সম্প্রতি 2026 সালে, তা হলো নতুন গ্রামের কাছের পুতুল। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বা পূর্বস্থলী এলাকার নতুন গ্রাম তার ঐতিহ্যবাহী কাছের পুতুল এবং কারুশিল্পের জন্য বিশ্ববিখ্যাত। এবং এই যে পূর্ব বর্ধমান জেলা, এই এই জায়গাটা একদম মানে প্যাঁচা গ্রাম বলা হয় নতুন গ্রামকে, এবং এটা কিন্তু বেশ একটা টুরিস্ট স্পটও হয়ে উঠছে। এবং 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী বঙ্গীয় ঘরানার কাঠের পুতুল এবং ভাস্কর্য, এর মধ্যে রাজা রানী, গৌড় নিতাই, কৃষ্ণ এবং লক্ষ্মীর বাহন প্যাঁচা, এই সমস্তই কিন্তু উজ্জ্বল রং, আকর্ষণীয় কারুকার্য এবং লোকশিল্পের রূপে একদম সজ্জিত হয়ে ওঠে। দুর্গাপুজোর মণ্ডপ সজ্জা থেকে শুরু করে বিভিন্ন শহরের অনেক রকম ডেকোরেশন করার জন্য কিন্তু বাড়ি থেকে, হোটেল থেকে এই পুতুল নিয়ে যাওয়া হয়। এবং 25টির মতো বাড়ি নিয়ে গড়া এই বিশেষ শিল্পগ্রাম নতুন গ্রাম।
0: একদমই তাই, নতুন গ্রামের পুতুল তো আমার কাছে আছে শ্রাবস্তী, তোমাকেও কিন্তু এবার কিনতে হবে, আমাদের বাড়িও তো সেজে উঠাতে হবে নাকি,
1: দেখা যাক কেউ বিক্রি করছেন কিনা।
0: ঠিক।

0: পুতুলের কথা বলতে বলতে এই পুতুলের মতনই আরও একটা জিনিসের কথা আমাদের বলতে হয়, সেটা হচ্ছে বাঁকুড়ার ঘোড়ার কথা। বাঁকুড়া জেলার পাঁচমুড়া ও রাজগ্রাম এই দুটো গ্রাম টেরাকোটার ঘোড়া তৈরির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। বাঁকুড়ার এই ঘোড়া মূলত একটা সময়ে তৈরি করা হতো বিভিন্ন ধরনের পুজোতে লোকরীতি বা মানতের উদ্দেশ্যে, কিন্তু বর্তমানে এটি ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলার এক শৌখিন সামগ্রী হিসেবে সকলের কাছে সুপরিচিত এবং সমাদৃত। লম্বা গলা, খাড়া কান, সুগঠিত চোখ, কপালে চাঁদমালা এবং নানান জ্যামিতিক নকশাযুক্ত নিখুঁত কাজ দেখতে পাওয়া যায় এঁটেল মাটি বা লাল মাটি দিয়ে তৈরি এই ধরনের ঘোড়ার ক্ষেত্রে, তাই তো?
1: একদমই তাই। এবং এই একদম শেষ পর্যায়ে এসে লাল মাটির আরও একটা শিল্পের কথা বলবো, ডোকরা। ডোকরা প্রায় 4000 বছর পুরনো একটি প্রাচীন শিল্পকর্ম। মহেঞ্জোদারো শহরে সিন্ধু সভ্যতার সময়কালীন যে ডান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছিল সেটাও কিন্তু এই ডোকরা শিল্পের অন্যতম একটি নিদর্শন ছিল। নানা ধরনের ধাতব অলংকার, দেবদেবীর মূর্তি, ঘর সাজাবার জিনিস, হারানো

0: মোম ঢালাই পদ্ধতি, এটা ব্যবহার করেই তৈরি করা হয় ডোকরা। এই পদ্ধতিটি যে ধাতব ঢালাইয়ের সেটার প্রাচীনতম পদ্ধতি। বাঁকুড়া জেলার বিকনা গ্রাম এই প্রাচীন শিল্পকর্মটির জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের কয়েকটি পণ্য যেগুলো 2018 সালে জিআই ট্যাগ পেয়েছে, আমরা তাদের কথা বলেছি, এই ডোকরা শিল্পও কিন্তু 2018 সালে জিআই ট্যাগ পেয়েছে। এবং বাংলার ঐতিহ্যবাহী ডোকরা শিল্প অন্যতম প্রাচীন এবং অনন্য একটি শিল্পকলা। এই ডোকরার বিভিন্ন রকম গয়না, তারপর বাড়ি সাজাবার সমস্ত সামগ্রী কিন্তু আমাদেরও ভীষণভাবে পছন্দ, তাই তো?
1: একদমই তাই। আর তাহলে বাঁকুড়ার কথা হচ্ছিল, ডোকরার কথা হচ্ছিল, যে গানটা শুনতে শুনতে এবার স্টুডিওর থেকে আমাদের বিদায় নিতেই হবে, সে গানটা কিন্তু বাঁকুড়াকেই রিপ্রেজেন্ট করে, তাই না?
0: একদম তাই। লাল মাটির সরানে এই গানে রেখে যাব আপনাদের জন্য, এবং শুনতে শুনতে বিদায় নেব বাংলার ক্যানভাস থেকে আজকের মতো। আপনাদের সঙ্গে ছিলাম শ্রাবস্তী আর দেবারতী। আপনারা সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।
1: শুভরাত্রি।

সাজাম বেগুনি জীব নুনের মোড়ক, জামবনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, অসাজাম

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। এবারে কয়েকটি আধুনিক বাংলা গান শুনবেন শিল্পী তালাত মাহমুদের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গানের অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শিল্পীর কণ্ঠে শুনবেন কয়েকটি আধুনিক বাংলা গান।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান, এরপরে শিল্পী মান্না দে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। আধুনিক গানের পরবর্তী শিল্পী অমিত কুমার।

0: ওরে ওরে ওরে ওরে ওরে ভজ হরি,
1: বলো বলো বলো ছোড়দা, হলো কি
0: বল হরি? আরে হবে আবার কি, জানিস দিনে দিনে জিনিসের দাম বাড়ছে, আর সাথে সাথে মানুষের দাম কমছে। হ্যাঁ করে রইলি কেন, মুখ বন্ধ কর।

0: राजा
1: मेरी तो हो गई
2: डिबड़ी
0: हाय रे कपाल तोर बुकी।

আধুনিক বাংলা গানের অনুষ্ঠানের আজকের শেষ শিল্পী অঞ্জন দত্ত। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এরপরে পরপর কয়েকটি গান শুনবেন মিশর রহস্য ছবি থেকে। প্রথম গানটি শুনবেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

পরবর্তী গানটি শুনবেন শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছবির নাম মিশর রহস্য।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে অ্যাবি সেন ছবি থেকে থাকছে পরপর দুটি গান। প্রথম গানটি শুনবেন শিল্পী অন্বেষা দত্তগুপ্তের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, বাংলা ছায়াছবির গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন কুমার শানু এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি গান শুনবেন লাভ এক্সপ্রেস ছবি থেকে।

শিল্পী কুমার শানুর কণ্ঠে শুনবেন পরবর্তী গানটি, ছবির নাম বিয়ের ফুল।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ দুটি গান শুনবেন শিল্পী নচিকেতা চক্রবর্তী কণ্ঠে। প্রথমে শুনবেন প্রেম আমার ছবির গান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। এখন পরপর কয়েকটি রজনীকান্ত সেনের গান শুনবেন শিল্পী নিশীথ সাধুর কণ্ঠে।

শুনছেন রজনীকান্ত সেনের গান। পরবর্তী শিল্পী অর্চনা ভৌমিক।

শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে।

শেষ হলো আগ কে লিয়ে, শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল শিল্পী মালিনী মুখোপাধ্যায়, রাগ রাম কেলি।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়, রাগ রাম কেলি। এখন শুনবেন সেতার বাদন, শিল্পী অয়ন সেনগুপ্ত, রাগ গুজরি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সেতার বাদন, শিল্পী অয়ন সেনগুপ্ত, রাগ গুজরি টোড়ি। ঘড়িতে 4:58 হয়ে 40 সেকেন্ড, ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক দাঁদায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 13ই সেপ্টেম্বর, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। অতীত কাকে বলে? অতীত যে এককালে ঘটেছিল, আজ সে বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই, তা নয়, আসলে হয়তো চর্চার একটি অভাব ঘটেছে।

কিছু বিষয়ে যার চর্চা চলেছে তা অতীত নয়, চিরবর্তমান। এমনই অনেক অতীতকে যদি আবার আমরা চর্চায় শুরু করি, তবে দেখব তার মধ্যে আছে অনেক অমূল্য রতন। তা হল আমাদের ঐতিহ্য। আসুন নানানভাবে আমরা সবাই চর্চা শুরু করি সেই অতীতে, যার মধ্যে আছে রত্নের খনি। আসলে তা অতীত নয়, তা বর্তমান, চিরবর্তমান, চিরন্তন সত্যের মতো মহামূল্যবান মণিমাণিক্য রয়েছে সেখানে, শুধু ফিরে ফিরে খুঁজে দেখার অপেক্ষা, আবার স্মরণ করার অপেক্ষা। আজ যে মানুষটির কথা শুনব, সেই 1499 থেকে 1564 সাল পর্যন্ত তার কর্মকীর্তি জানিয়ে তিনি আজ বর্তমান বলে দি। শ্রীল রূপ গোস্বামী গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান ধর্মগুরু, কবি, দার্শনিক এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, বৃন্দাবনের যে স্বর গোস্বামী তাতেই গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব আর দর্শন প্রচার করেছিলেন, আর সেখানেই তিনি আর তার জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামী। আমরা বইয়ের পাতায় বারে বারে পড়েছি রূপ ও সনাতন, রূপ ও সনাতন। সেই রূপ ও সনাতনের রূপ গোস্বামী, আজ তাকে নিয়েই কথা বলবো চিরন্তনীতে। কত কথা জানার আছে একজন মানুষ, তার কর্মকীর্তি সবকিছু নিয়ে তিনি কি যেন রেখে গিয়েছেন, সেই রেখে যাওয়া পরবর্তী প্রজন্মের জন্য তার সেই কাজ আজও আমাদেরকে সমৃদ্ধ করে। তাই তো তিনি প্রাতঃস্মরণীয়। আজ চিরন্তনীতে শুনব শ্রীল রূপ গোস্বামীর কথা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: পতিত ধরিণী গঙ্গে, শুনছিলাম গানটি কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বলছিলাম ঐতিহ্যের কথা, আর সেই ঐতিহ্য বোধ হয় আমাদের গঙ্গাকে কেন্দ্র করে চিরপ্রবহমান। আজও আমরা গঙ্গা জলের শুদ্ধি নিয়ে সব কিছু, আমাদের যত রকমের আচার বিচার যা কিছু আছে, তার সঙ্গে গঙ্গা কাহিনী পবিত্রতা সব মিলেমিশে একাকার হয়ে যায়। যদিও বাস্তবে আমরা তাকে অনেক ক্লেদাক্ত করেছি, কিন্তু বোধে চেতনায় সংস্কারে আজও তা পরিশুদ্ধ এবং চিরপ্রবহমানা। চলে আসি রূপগোস্বামীর গল্পে, কেননা ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে একটু পরেই হয়তো ছুটতে হবে। অনেক অনেক দিন আগেকার কথা, সেই 1509 খ্রিস্টাব্দ। গৌরী তখন নবাব হুসেন শাহের রাজত্বস্য। বর্ষাকাল, সেদিন খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে কোনো প্রাণী পথে নেই। এক ধোপার ধোপানি ঘরের মধ্যে বসে আছে, বৃষ্টির জন্য কাপড় কাচা ধোয়ার কাজ বন্ধ। হঠাৎ ওরা দুজনে ঘরের মধ্যে থেকে শুনতে পেল জলের ছপছপ ছপছপ শব্দ। ধোপানি বলে উঠল, শুনছো শুনছো ছপছপ শব্দ, এ নিশ্চয়ই শেয়ালের পায়ের শব্দ, এত বৃষ্টিতে কে আর বাইরে বের হবে, শেয়ালগুলোর গর্তে জল ঢুকেছে তাই বাইরে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির দাপুটে কাজকর্ম তো প্রায় বন্ধ, ধোপার মেজাজ খারাপ। ধোপানির কথা শুনে চেঁচিয়ে বলে উঠল, তোমার যেমন বুদ্ধি, এই প্রচণ্ড বৃষ্টিতে কেউ বাইরে বের হয়? এ নিশ্চয়ই নবাবের কোনো চাকর, তাই ঝড়জলের মধ্যে সব কষ্ট সহ্য করে নবাবের প্রাসাদে যাচ্ছে। ধোপার কথাই ঠিক, নবাবের এক বিশ্বস্ত মন্ত্রী সন্তোষ সে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে একটি দরকারি কাজে পালকি করে নবাব হুসেন শাহের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তাঁকে ছাড়া নবাবের কাজকর্ম চলেই না। নবাব তাকে উপাধি দিয়েছেন সাকর মল্লিক বা প্রধান সচিব। ধোপা ধোপানির মধ্যে যত কথাবার্তা চলছিল সব কথা কানে এলো সাকর মল্লিকেরও। তার মনে একটা ধিক্কার এলো, যে সময় পৃথিবী ভেসে যাচ্ছে, শেয়াল কুকুর বেড়ালো পথে বার হয় না, রাজার হুকুমে রাজার চাকরকে সেই দুর্যোগেও পথে বার হতে হচ্ছে। সন্তোষের মনে নবাবের চাকরি সম্পর্কে গভীর বিতৃষ্ণা এলো। সেদিন কাজের শেষে বাড়ি ফিরলেন, আর তিনি দরবারে চাকরি করতে গেলেন না। ছোট্ট কিছু কথা কখনো কখনো আমাদের মনের মধ্যে একটা আলোড়ন তৈরি করে, আজকের ভাষায় আমরা বলি ট্রিগার করা। সেই কথাগুলো একটা নতুন বোধ, নতুন ভাবনা, নতুন চিন্তাধারার জন্ম দেয়। যেভাবে দেখছি, যেভাবে দেখতে শিখেছি, যে অভ্যস্ততায় আছি, তার বিপরীতেও আরও কোনো ভাবনা আছে, সেই ভাবনাকে নতুন করে আমরা ভাবতে শিখি এইরকম ছোট্ট কিছু মন্তব্য, ছোট্ট কিছু কথায়। আমাদের সকলের এটা তাই হয়, তাই না? তো যাই হোক, শুধু সন্তোষের কথা যে বলছি তিনি নন, তার বড় ভাই হুসেন স্যার মন্ত্রী ছিলেন, বড় ভাইও না, তাদের ধন সম্পত্তির কোনো অভাব নেই। ভৈরব নদীর পাড়ে বিরাট

প্লট জায়গা জুড়ে রাজপ্রাসাদের মতো তাদের বাড়ি। এছাড়া বাকলা চন্দ্রদ্বীপেও তাদের পৈতৃক বাড়ি। গৌড় থেকে চন্দ্রদ্বীপে যাবার পথেও নতুন বাড়ি তৈরি হলো। এই কিছুদিন আগেও তাদের প্রাচীন বাড়ির কিছু কিছু ভগ্নাবশেষ, ছ সাতটি দীঘি ইত্যাদি দেখা যেত। প্রেমভাগ বা পমভাগের গৌড়ের কাছে রামকেলি গ্রামে এখানে তাদের বাড়িঘর, দীঘি ইত্যাদির বেশ কিছু চিহ্ন আজও বর্তমান। যাই হোক, গল্পে ফিরি। এত টাকা পয়সা, জমি বাড়ি যাদের, কিন্তু সন্তোষের মনে যেন সন্তোষ নেই, শান্তি নেই। বড় ভাই, যার নাম ছিল অমর, হুসেন সাহেব ডানহাত ছিলেন তিনি, সব কাজেই তাকে দরকার। তার পদের নাম ছিল দাবির খাস, অর্থাৎ নবাবের নিজস্ব সচিব বা মন্ত্রী। তার মনেও তখন চরম অস্থিরতা, কিছুই যেন ভালো লাগছে না। কেন? দিব্যি তো চাকরি বাকরি করছেন, প্রচুর ধনসম্পত্তি, তারপরেও কেন এত অশান্তি? দুই ভাইয়ের মনেও একই অশান্তি চলছে। যদিও আজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে দু ভাইয়ের কথা বলতে পারবো না, পরে কোনো একদিন আরেক ভাইয়ের কথা বলবো। আজ আমরা রূপগোস্বামীর কথাই শুনব। কিন্তু এই যে এত অশান্তি, কেন অশান্তি? কোথা থেকে যেন আরও কিছু ডাক আসছে, আসছে আরও কোনো আহ্বান। কী সেটা?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গৌর সুন্দর গায়েন এবং তার সহশিল্পীদের সঙ্গে এই গানটি। আসলে এই যে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বিষয়টা কি শুধু কি একটি নাম, তা তো নয়। আমরা এই কৃষ্ণ শব্দটি মহাভারত থেকে সব জায়গায় একজন ব্যক্তিকে পেয়েছি, মহাপ্রখর বুদ্ধিমান একজন ব্যক্তি। আবার পরবর্তীকালে দেখেছি কৃষ্ণ কনসাসনেস, বলা হচ্ছে ওই যে অন্ধকার কৃষ্ণের গায়ের রঙকে ঘন শ্যাম বর্ণ বলা হয়েছে। আসলে কালোর মধ্যে লুকিয়ে আছে আলো, বা এই কথাটায় বলা হয় কালো যেখানে অন্ধকার যেখানে সেখানে তুমি খোঁজ করো আলোর সন্ধান পাবে, অর্থাৎ অজানা থেকে জানায় যাবে। আর সেই জানতে গিয়ে দেখবে কত কি লুকিয়ে আছে ওই কৃষ্ণের মধ্যে, অজানার মধ্যে আছে তোমার নিজের মধ্যে। সত্যি তো কতটুকুনি জেনা হয় নিজেকে, আর নিজেকে চিনতে গিয়েই বোধহয় আমাদের ওই বইয়ের সাহায্য নিতে হয়, মনের সাহায্য নিতে হয়, যে মনের অন্তরে থাকে অনেক অনেক রকমের বিষয়। যাই হোক, গল্পে ফিরি। এভাবে ব্যাখ্যায় বসে গেলে দেখা যাবে আর গল্পটা জানা হচ্ছে না, রূপ গোস্বামীর গল্প। যাই হোক, রূপ সনাতন, দু ভাই তো পণ্ডিত ব্যক্তি, সে যুগে নাম করা নৈয়ায়িক। বাসুদেব সার্বভৌমের কাছে পড়াশুনো করেছেন। ওরা ছিলেন তিন ভাই, অমর, সন্তোষ, বল্লভ। এদের বাবা কুমারদেব, তিনি অল্প বয়সেই চলে যান, কিন্তু কুমারদেবের প্রতিভা আর আধ্যাত্মিকতার আলো তার সন্তানদের মধ্যে এসেছিল। কুমারদেবের মৃত্যুর পর তার বাবা মুকুন্দ, মুকুন্দদেব পৌত্রদের উপযুক্ত শিক্ষা দীক্ষার জন্য বাঁকলা থেকে রামকেলিতে নিয়ে এলেন। এই মুকুন্দদেব ছিলেন গৌড়ের নবাবের মন্ত্রী। কি, তাহলে সূত্রটা পাওয়া যাচ্ছে কিভাবে এদের শিক্ষা দীক্ষা এবং নবাবের একেবারে খুব কাছের মানুষ তাদের, তারা অ্যাডভাইজার বা তাদের পরামর্শদাতা, এভাবেই তাদের জীবন চলেছে। তারপরেও কোথায় যেন একটা অশান্তি মনের মধ্যে, সব পাওয়ার পরে যে অশান্তি আমাদের অন্য কোনো পথের সন্ধান দেখায়। আর সেই পথ কি, বাসুদেব সার্বভৌমের কাছে তারা নেয়, আর তারপরে রামভদ্র এবং বাণীবিলাসের কাছে ব্যাকরণ ইত্যাদি শেখার পর দর্শন আর অন্যান্য কঠিন শাস্ত্র তারা অধ্যয়নের জন্য নবদ্বীপে গেলেন। সংস্কৃতে এরা সে যুগে অদ্বিতীয় পণ্ডিত হয়ে উঠলেন। নবাবের অধীনে কাজের জন্য সপ্তগ্রামের শাসনকর্তা সৈয়দ ফখরুদ্দিনের কাছে আরবি আর ফার্সি শিখলেন, এবং দুজনেই, এই যে দুই ভাই, সকলেই খুব ভালোভাবে শিক্ষা করলেন। সন্তোষ অল্প বয়স থেকে ছিলেন একটু কবি প্রকৃতির এবং ভাবুক প্রকৃতির, অগাধ পাণ্ডিত্যের মধ্যে দিয়ে সে কবি আর ভাবুক মন আরও ক্রমশ বাড়তে লাগলো। সেই সঙ্গে দেখা গেল ভোগ সুখের প্রতি তার বিতৃষ্ণা, এই বিতৃষ্ণা জন্মাতে থাকলো মনের মধ্যে। আসলে এই জন্য একটা অস্থিরতা, আর তখনই ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। কি বলবো তো সে কথা, মাঝে মাঝে একটু সুরের সূত্র না নিলে কোথায় যেন বাদ পড়ে যায় কিছু, বলছি একটু পরেই কি সেই ঘটনা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আর আবার চলে যাই রূপ গোস্বামীর গল্পে। কি ঘটে গিয়েছিল, একটা ঐতিহাসিক ঘটনা যার ফলে তার জীবনে এত বড় একটা পরিবর্তন এলো, বলছি সে কথা। চৈতন্যদেব তখন রামকেলিতে এসেছেন, নবাব হুসেন শাহ দবির খাস অর্থাৎ অমরকে পাঠালেন রামকেলিতে এই সন্ন্যাসী সম্পর্কে সমস্ত খোঁজ খবর আনতে। সাকর মল্লিক অর্থাৎ সন্তোষ সঙ্গে গেলেন, দুজনের সঙ্গে চৈতন্যের সাক্ষাৎ হল। দুজনেই নিজেদের মানসিক অবস্থার কথা চৈতন্যদেবকে বললেন, চৈতন্যদেব তাদের কাছে টেনে নিলেন। সাকর মল্লিক আর দবির খাস হয়ে গেলেন রূপ আর সনাতন। রামকেলি থেকে চৈতন্যদেব বৃন্দাবন যাবেন, রূপ গোস্বামীর ইচ্ছে তিনি চৈতন্যদেবের সঙ্গে বৃন্দাবনে যাবেন। আর কখন কোন পথে চৈতন্যদেব বৃন্দাবনে যাবেন সে খবর জানার জন্য রূপ গোস্বামী আগেই দুজন লোককে পাঠিয়েছিলেন। তারা বললেন তিনি ঝাড়খণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে যাবেন। ঝাড়খণ্ডের অন্তর্গত মহারাজপুর থেকে রাজমহল যাওয়ার পথে কান্থাইয়া, এই জায়গাটি আজ চৈতন্যদেবের স্মৃতি বহন করে। এই অঞ্চলে এই যে বলা হয় ওই অঞ্চলে যে সাঁওতালরা তারা হুর বোল, ওই যে কথাটা বলে তা নাকি ওই হরিবোল ধ্বনিরই একটা পরিবর্তিত রূপ। যাই হোক, এগুলো সবই অনেক কথিত বিষয় থাকে। আমরা চলে আসি মূল গল্পে। রূপ গোস্বামী সংসার ত্যাগ করে বৃন্দাবন যাবার আগে তার যাবতীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার সব ব্যবস্থা করে গেলেন এবং অস্থাবর সম্পত্তির অর্ধেক দান ধ্যান করলেন।

গেলেন। এই সময় খবর পেলেন চৈতন্যদেব বৃন্দাবনের পথে চলেছেন। রূপ গোস্বামী তাদের প্রেমভাগের বাড়িতে এসে যাবার জন্য তো তৈরিই ছিলেন, খবর পাওয়া মাত্রই পথে বেরিয়ে পড়লেন। কিছুদিন পথ চলার পর প্রয়াগে এসে জানতে পারলেন চৈতন্যদেব প্রয়াগে এসেছেন। রূপ গোস্বামী চৈতন্যদেবের সঙ্গে দেখা করলেন। 10 দিন রূপ গোস্বামী চৈতন্যদেবের কাছে থাকলেন। এই 10 দিন ধরে চৈতন্যদেব তাকে বৈষ্ণব ধর্মের গভীর তত্ত্ব এবং স্বরূপ বোঝালেন। চৈতন্যদেবের কাছ থেকে রূপ গোস্বামীর শিক্ষা নেওয়া শেষ হল। প্রয়াগ থেকে চৈতন্যদেব কাশী যাত্রা করলেন। রূপ গোস্বামী চৈতন্যদেবের সহযাত্রী হতে চান, কিন্তু চৈতন্যদেব তাকে প্রয়াগ থেকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। অর্থাৎ শুরু হয়ে গেল তার আরেকটি পর্বের কাজ। আমরা কাজ বলতে বেশিরভাগ সময় তার সঙ্গে জীবিকা মিশে আছে এমন ভাবি, কিন্তু অভিজ্ঞতা জীবন বুঝিয়ে দেয় শুধু জীবন ও জীবিকা নয়, জীবন মানে আরো কিছু, আরো কিছুর সন্ধান, আরো কিছুর খোঁজ, যা এক পরম প্রাপ্তি এনে দেয়, যা জীবিকার বাইরে গিয়েও জীবনকে আরো অনেক বেশি মহত্বপূর্ণ করে তুলতে পারে। আর যে তার খোঁজ একবার পায় তাকে ধরে রাখা এই সংসারে খুব শক্ত। রথযাত্রার আগে রূপ গোস্বামী বৃন্দাবন থেকে নীলাচলে এলেন। এই সময় বহু ভক্ত রথযাত্রা উপলক্ষে নীলাচলে আসেন। এসেছেন অদ্বৈত, নিত্যানন্দ প্রভৃতি সাধকেরাও। চৈতন্যদেবের খুব ইচ্ছে তিনি রূপ গোস্বামীকে দিয়ে ভক্তি রসশাস্ত্র লেখাবেন। তাই অদ্বৈত নিত্যানন্দকে বারবার বলতে লাগলেন, আপনারা সকলেই রূপকে আশীর্বাদ করুন, ও যেন কৃষ্ণ ভক্তির রসের বিষয় নিয়ে সার্থক গ্রন্থ রচনা করতে পারে। মোট 10 মাস নীলাচলে থাকার পর রূপ গোস্বামী বৃন্দাবনে ফিরে এলেন। শুরু হল ভক্তি রসশাস্ত্র রচনার সাধনা। রূপ গোস্বামী নিজে পণ্ডিত, তার উপর চৈতন্যদেবের শিক্ষা দীক্ষায় ভক্তির সারতত্ত্ব অনুভব করেছেন। এবার বছরের পর বছর চলল ভক্তি রসতত্ত্ব চিন্তা এবং অন্যান্য শাস্ত্র বিচার। তারপর রচনা শুরু হল বৈষ্ণব রসশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু। কিন্তু এই বিরাট গ্রন্থেও ভক্তিতত্ত্বের শেষ কথা অর্থাৎ মধুর রসের আলোচনা বিস্তৃতভাবে করা গেল না। তাই তিনি রচনা করলেন আরও একটি বিখ্যাত গ্রন্থ উজ্জ্বল নীলমণি, যেখানে মধুর রসের ব্যাখ্যা রয়েছে। এই মধুর রস যার পাবার সৌভাগ্য ঘটে সে জানে। চারপাশের এই দেখতা জগতের যা কিছু আছে, যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আমাদের এই সামাজিক মনকে নিয়ন্ত্রণ করে, তার বাইরে আরো যে একটা বৃহৎ জগৎ আছে, আরো যে একটা অজানা রত্নের খনি আছে, সেই সন্ধান দেওয়ার জন্য কে যেন বারবার করে ডাক পাঠায়, কে যেন আহ্বান করে। যে সেই ডাক শুনতে পায়, বা বলা যায় যার সেই ডাক শোনার সৌভাগ্য হয়, সে চারপাশের এই জীবন জীবিকা ইত্যাদি প্রভৃতি সামাজিকতা সব ছেড়ে সেই রসের সাগরে ডুবে